0: خيرا. صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক.
2: বিসমিল্লাহির রহমানির রহিম. তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাইলের সাত আয়াত থেকে নয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা ভালো কাজ করো তবে তা নিজেদের জন্য করবে এবং যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই করবে। তারপর যখন দুবারের মধ্যে দ্বিতীয়বারের প্রতিশ্রুত সময় এলো, তখন আমি অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের চেহারা বিকৃত করে দেয় এবং মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিলে, আর যা কিছু তারা করতলগত করবে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। হয়তো তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু যদি তোমরা পুনরায় তাই করো যা পূর্বে করতে, তবে আমিও পুনরায় তাই করব, আর আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার করে রেখেছি। নিশ্চয়ই এ কোরআন এমন পথের সন্ধান দেয় যা সর্বাধিক সরল, এবং ঐসব মুমিনদের যারা নেক কাজ করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেয়, আজকের বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইসলামের শিক্ষা, এ সম্পর্কে বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জ্ঞান অর্জন, মানুষের সাথে যোগাযোগ, দাওয়াত এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

0: মেনে চলা আমাদের সকলের জন্য অবশ্য কর্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ইসলামের মূল শিক্ষা হল সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা এবং শালীনতা বজায় রাখা। কোনো তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সততা ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, কারণ না বুঝে তথ্য ছড়ানো মিথ্যাচারের শামিল। সূরা আল হুজুরাতের ৬ আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, অর্থাৎ যাচাই বাছাই করবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের বা কোনো জনগোষ্ঠীর ক্ষতি না করো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হয়। একজন মানুষ যা শোনে তাই যদি প্রচার করে এবং সবার কাছে বলে বেড়ায়, তবে তার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। ইসলাম এই প্রবণতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। আমাদের এই হাদিসটি স্মরণ রাখা কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। কোন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4992। মিথ্যা সংবাদ বা গুজব ছড়িয়ে যারা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কবরে ও পরকালে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির দুঃসংবাদ দেয়া হয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কাজকে আমানত হিসেবে গণ্য করে একে মানব কল্যাণ ও দীন ইসলাম প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করাই মূল লক্ষ্য হতে পারে। জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে বিরত থাকা আমাদের ইমানি দায়িত্ব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দীন ইসলামের প্রচার ও প্রসারের কাজে ব্যবহার করে সামাজিক ঐক্য বজায় রাখা এবং শান্তিময় সমাজ বিনির্মাণের তৌফিক দিন। আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইসলামের শিক্ষা। এ সম্পর্কে বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণ স্বয়ং বেশেন গতিথাম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অম্বতাম অসুন্দর ধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনী শ্রীমৎ ভগবদ্গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ কামম আশ্রিত দুষ্পুরম দম্ব মান মদ অন্নিতা মহাত গৃহীত না অসদ গ্রাহাণ প্রবর্তন্তে অশুচিব্রতা চিন্তাম অপরিমেয়াম চ প্রলয় অন্তাম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতা। আসুরিক মানুষেরা দুষ্পূরণীয় কামনাকে আশ্রয় করে দম্ব আত্মাভিমান ও মদমত্ত হয়ে মহাচ্ছন্নবশত অসৎ সংকল্প গ্রহণপূর্বক ভ্রষ্টাচার কর্মে ব্রতী হয়। আমৃত্যু অনন্ত দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে ভোগ্য পদার্থগুলির সংগ্রহ এবং ভোগনিরত নিশ্চয় করে থাকে। এই আসুরি প্রকৃতির ব্যক্তিগণ কামনা কখনো পূরণ হবার নয় তার আশ্রয় গ্রহণ করে। তাদের মনে এই ধারণা বদ্ধমূল থাকে যে কামনাহীন মানুষ জড় পদার্থ হয়, কামনা না থাকলে মানুষের উন্নতি হতেই পারে না। এরা দম্ব মান এবং অহংকারে মত্ত থাকে। এগুলো হলো তাদের কামনা পূরণের শক্তি। তাদের ব্রত নিয়ম অত্যন্ত অপবিত্র হয়। মূর্খতাবশত তারা শাস্ত্র বেদ বর্ণাশ্রম এবং কুলমর্যাদা মানে না। তামসিক বুদ্ধির দ্বারা পরিচালিত তারা কর্তব্য অকর্তব্য ভেদ ভুলে থাকে। এরূপ কামনা আশ্রিত ব্যক্তি ভগবান পরলোক পারদ্য ইত্যাদি মানে না। তাদের মধ্যে এমন সব চিন্তা থাকে প্রলয় অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাদের চিন্তা দূর হয়। চিন্তার বিষয় দুটি, এক পারমার্থিক, দুই জাগতিক বা সাংসারিক। আমার কল্যাণ আমার উদ্ধার হবে কিভাবে, এরূপ পারমার্থিক চিন্তা হয় যাদের তারা শ্রেষ্ঠ। কিন্তু আসুরি সম্পদ বিশিষ্ট ব্যক্তিদের এসব চিন্তা হয় না। তার পরিবর্তে তাদের সাংসারিক চিন্তার আশ্রয় গ্রহণ করে থাকে। ভোগ ও সম্পদ সংগ্রহে ব্যাপৃত মানুষ অন্ধ হয়ে যায়। তারা জগৎ সংসারকেও জানতে পারে না, ভগবানকেও জানতে পারে না। এরা পাপ পুণ্য পুনর্জন্ম কিছুই মানে না। পরিশেষে অধপতিত হয়ে মৃত্যুবরণ করে জাগতিক বিষয়বস্তু পড়ে থাকে যথাস্থানে। অতি দুর্লভ মানব জীবন তাদের বৃথা যায়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ববগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী ওম ইয়ৎস্খরম পরিবস্ত্রম মাত্রাহীনম চ ইয়ৎ ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বাৎ প্রসাদাৎ জনার্দন ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণ মুদোচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। ওম শান্তি শান্তি শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:56। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 102 MHz ও FM 90 MHz।

0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিল অন্যতম অংশের শুনতে পাবেন সকাল 7:45 সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন সকাল 9:05 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30 স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:20 অনুষ্ঠানের শিরোনাম রোগ জিজ্ঞাসা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে শুনতে পাবেন বিকেল 5:40
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠানে সোনালী ফসল সন্ধ্যে 6:05
0: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30
0: রাত 8:10 শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার
1: রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05
2: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জ রে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জ এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জ রে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান আমাদের আজকে অনুষ্ঠান সূচি শুরু

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান, শিল্পী নার্গিস পারভীন, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: ভোরের গান শুনলেন নার্গিস পারভীনের কণ্ঠে। এদেশ আপনার আমার আমাদের সকলের, আজকের নতুন সূর্যোদয়ের সাথে শুরু হল আরো একটি নতুন দিন। এদিনটি আমাদের সুন্দর কাটবে, নিষ্ঠার সাথে কাটবে এবং সততার সাথে প্রত্যেকটি কাজ সম্পন্ন হবে, এই শুভ প্রত্যাশা আমাদের আজকের প্রথম পালার অধিবেশন থেকে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথমে তুমি হাতখানি জবে রাখো মোর হাতের উপরে, শিল্পী হচ্ছেন মোহাম্মদ খালিদ হোসেন।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন, গেয়েছেন খালিদ হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি NHID কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা নিন। বার্তাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
3: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু সতর্কতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর বিপদ সংকেত নিয়ে। ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই বুঝতে পারি না ডেঙ্গু কখন হয়ে ওঠে সত্যিকারের বিপদ, কখন একটি জ্বর একটি সাধারণ ডেঙ্গু জ্বর পরিণত হয় প্রাণঘাতী অসুখে। আর এই তথ্যগুলোই বাঁচাতে পারে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন। প্রিয় শ্রোতা, তাই আজ আমরা আলোচনা করব ডেঙ্গুর কি কি বিপদ সংকেত আছে, কোন কোন লক্ষণগুলি দেখলে আপনাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে এবং কিভাবে আপনি বাড়িতে এই বিপদ সংকেতগুলি চিনতে পারবেন। এই তথ্য জানা থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের ও প্রিয়জনদের জীবন বাঁচাতে পারবেন। ডেঙ্গু জ্বর হলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা নিতে হবে, তবে সবারই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। বাড়িতে থেকেও কিছু রোগীর চিকিৎসা সম্ভব। ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হবে কিনা বা কতদিন পরপর রক্ত পরীক্ষা ফলো আপ করতে হবে, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি কোনো জটিলতা না থাকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে কোন কোন বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে স্বজনদের, তা জানতে হবে। ডেঙ্গু রোগের বিপদ সংকেতগুলো জানার আগে আমাদের সকলের বোঝা উচিত ডেঙ্গুর পর্যায়গুলো সম্পর্কে। আমরা জানি ডেঙ্গু রোগের 3টি পর্যায় রয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ের আলাদা আলাদা কিছু ঝুঁকি রয়েছে। যেদিন প্রথম জ্বর আসে সেদিন থেকে 3 দিন পর্যন্ত, এটাকে আমরা সাধারণত প্রথম পর্যায় বলে থাকি। হঠাৎ করেই দেখলেন জ্বর চলে এলো এবং তীব্রভাবে, এই জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এবং এই সময়ে রোগী অত্যন্ত দুর্বলতা অনুভব করেন। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, হাড়ে জয়েন্টে ব্যথা হয়। 3-4 দিন পর আবার শরীরে র্যাশও চলে আসতে পারে। এই সময়ে রক্তপাত হওয়ার ঝুঁকি কম থাকে, কিন্তু রোগীর শরীরের অভ্যন্তরে এই সময়টাতেই ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। আর এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেটাকে আমরা সাধারণত সংকটকাল বলে থাকি। এটি জ্বরের 4th থেকে 6th দিন পর্যন্ত সময়টাকে বোঝানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখানে জ্বর হঠাৎ করেই কমে যায় এবং অনেকেই মনে করেন তিনি সুস্থ হয়ে গেছেন। পরিবার, রোগী সকলেই সুস্থ হয়ে গেছে ভেবে অনেক সময় চিকিৎসাও বন্ধ করে দেন, কিন্তু এটি সবচেয়ে মারাত্মক সময়। এই সময়ে ভাইরাস রোগীর শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। রক্ত জমাট, রক্তক্ষরণ, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যাওয়া এবং শরীরে হঠাৎ করে রক্তচাপও কমে যেতে পারে। তাই এই সময়টি সবচেয়ে বিপজ্জনক। এবার আসি তৃতীয় পর্যায়ে, জ্বরের 7th থেকে 10th দিন বা এর পরের পরবর্তী যে সময়টুকু, যেটাকে আমরা সাধারণত পুনরুদ্ধার পর্যায় বলে থাকি। এই সময়ে জ্বর সম্পূর্ণ চলে যায়, রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে দ্বিতীয় পর্যায়ের গুরুতর জটিলতা হয়ে থাকে, তাহলে এই পর্যায়টাও জটিলতার মধ্যেই থাকবে। সেই জন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের সবসময় বেশি সতর্কতার প্রয়োজন। প্রিয় শ্রোতা, এবারে জানবো বিপদ সংকেতগুলো সম্পর্কে। ঠিক লক্ষণগুলো কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে রোগীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম বিপদ সংকেত হলো রক্তপাত। যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির নাক থেকে রক্ত পড়ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে, এমনকি দাঁত ব্রাশ করছে রক্ত আসছে দাঁত থেকে মাড়ি থেকে, মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে রক্তপাত হচ্ছে, কাশির সাথে রক্ত আসছে, এমনকি পায়খানা সাথে রক্ত, যেটা অনেক সময় কালো রক্ত দেখে থাকি আমরা, তাহলে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া যদি রোগী বলেন পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এটি ধীরে ধীরে বাড়ছে, পেট ফুলে গেছে বা কঠিন হয়ে গেছে, পেট শক্ত হয়ে গেছে, ক্রমাগত বমি হচ্ছে এবং কিছুই খেতে পারছে না, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আরও আমরা অনেক সময় দেখতে পাই রোগী হঠাৎ করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ ফ্যাকাশে লাগছে, শ্বাসকষ্ট অনুভব করছেন, দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, এমনকি খিঁচুনিও হতে পারে। অথবা রোগীকে যদি দেখেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, তাহলে কোনোভাবেই বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে, না হলে এই এই সময় যে কোনো সময় এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গু হলে চিকিৎসক সাধারণত নিয়মিত কিছু রক্ত পরীক্ষা করান, যেমন CBC, এটি সবসময় খুব গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দেন নির্দিষ্ট সময় পরপর এই পরীক্ষাটি করতে, তাহলে অবশ্যই পরীক্ষাটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করবেন, কারণ এই CBC পরীক্ষার মাধ্যমে চিকিৎসক সাধারণত প্ল্যাটিলেট মনিটর করে থাকেন। প্ল্যাটিলেট হলো আমাদের রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বদ্ধ করতে সাহায্য করে। যেমন ধরুন আপনি কোথাও কেটে ফেলেছেন, তারপর রক্তটা দেখবেন নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, এই প্ল্যাটিলেট এই কাজটুকু করে আমাদের জীবন রক্ষা করে। কিন্তু ডেঙ্গুতে যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যায়। সাধারণ প্ল্যাটিলেটের সংখ্যা থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত। এখন যখন এই সাধারণ লেভেল থেকে প্ল্যাটিলেট কমতে শুরু করে, তখন একটি নির্দিষ্ট অবস্থায় চিকিৎসক হাসপাতালে রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এই কারণে ডেঙ্গু সন্দেহ হলে অবিলম্বে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করতে হবে, চিকিৎসকের ফলো আপে থাকতে হবে, এবং বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাই এই যে বিপদ সংকেতগুলি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, সেগুলো আপনি, আপনার পরিবার, এমনকি প্রতিবেশীকেও জানান, কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ করুন। ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আপনার ঘর ও পরিবেশ পরিষ্কার রাখার কথা বলেছেন। তাই সরকারের পাশাপাশি আপনিও আপনার চারপাশে যে সকল মশার প্রজননস্থল রয়েছে সেগুলো ধ্বংস করুন। মশার প্রজননস্থল ধ্বংস করলে আমরা ডেঙ্গু হতে রক্ষা পাব। এই মুহূর্তে আমরা সারা দেশ থেকেই ডেঙ্গু রোগীর পাশাপাশি ডেঙ্গুর মৃত্যুর খবরও পাচ্ছি। এই মৃত্যু ঠেকাতে হলে সঠিক সময়ে আপনাকে হাসপাতালে যেতে হবে, কারণ হাসপাতালে সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন, তাহলে আমরা ডেঙ্গুর মৃত্যুগুলো ঠেকাতে পারি। এছাড়াও সরকার ডেঙ্গুর প্রজননস্থল নির্ণয়ের জন্য সারা দেশে কীটতত্ত্ব গবেষণা জরিপ পরিচালনা করছে। সেই গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি আপনাদের বাড়ির পাশে দইয়ের হাঁড়ি, আইসক্রিমের কাপ, এমনকি ডাবের খোসা, যা আমরা অনেক সময় খেয়ে পাশে ফেলে রাখছি, সেখানের পানিতে এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। এই লার্ভা কিছুদিন পরই পানির সংস্পর্শে থাকতে থাকতে অ্যাডাল মশায় পরিণত হবে। তো এই মশা যদি একটি অসুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন এই তার থেকে এই রোগ পাশের সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হতে পারে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রজনন ক্ষেত্র আমাদের বাড়ির চারপাশে, সরকার যতই নালা বা চারপাশের পরিবেশ পরিষ্কার করুক না কেন, এডিস মশা ধ্বংস হবে না, কারণ এডিস মশা ভালোবাসে নির্জন ঘরের মধ্যে বদ্ধ কোনা এবং ঘরের মধ্যে আটকে থাকা পানিগুলোকে। তাই নিজের ঘর নিজে পরিষ্কার করুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, ঢাকা।

0: মশা, বদ্ধ পানিতে বারে ডিস মশা। ফুলের টব আর ডাবের খোসা।
1: বাংলাদেশ বেতার ঝাঁকা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: এই বাংলার মাটি বিশ্বের অন্যতম উর্বর ভূমি। পদ্মা, মেঘনা, যমুনা আর ব্রহ্মপুত্রের পলিমাটি প্রতি বছর নতুন করে সজীব করে তোলে আমাদের কৃষিজমি। এই মাটিতেই ফলে সোনালী ধান, পাট, সবজি, ফল ফলাদি, যা আমাদের অর্থনীতির মূল ভিত্তি। একসময় যে দেশ খাদ্য সংকটের আশঙ্কায় ভুগত, আজ সেই দেশ ধান, মাছ, সবজি ও ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের নিয়মিত প্রভাতী অনুষ্ঠান কৃষি সমাচার। কৃষিজীবী ভাই বোনেরা, বন্যা ও জলাবদ্ধতার পর গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কথিকা শোনাবেন মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা প্রাণী সম্পদ ড. মনিরুজ্জামান তরফদার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, বন্যা পরবর্তী সময়ে আমাদের গবাদি পশুর জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো নিরাপদ পানি নিশ্চিত করা। যেমন বন্যার পানি আমরা যদিও দেখি পরিষ্কার, কিন্তু এতে অনেক জীবাণু এবং ময়লা থাকতে পারে, তাই গবাদি পশুকে সম্ভব হলে নিরাপদ ও পরিষ্কার পানি পান করাতে হবে। বন্যার পানি, নোংরা পুকুর বা দূষিত ডোবার পানি পান করতে দেওয়া উচিত নয়। পশুর পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং যেখানে সম্ভব সেখানে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এখন আসছি খাবারের ব্যাপারে সতর্কতা। বন্যার পানিতে ভেসে যাওয়া পচা বা ছত্রাকযুক্ত খাবার গবাদি পশুকে খাওয়াবেন না। ভেজা ও পচা খড়, দূষিত ঘাস বা পানিতে ডুবে থাকা খাদ্য পশুর পেটের সমস্যা ও অন্যান্য রোগের কারণ হতে পারে। সম্ভব হলে শুকনো ও নিরাপদ খাদ্য সংরক্ষণ করে পশুকে দেওয়া যায়। এখন ভেজা পরিবেশ থেকে যতটা সম্ভব আমাদের গবাদি পশুকে দূরে রাখতে হবে। গোয়াল ঘরে যদি পানি জমে থাকে তাহলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন। ভেজা মেঝেতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পশুর পায়ে ঘা, ক্ষত বা সংক্রমণ হতে পারে, তাই গোয়ালে শুকনো খড় বা উপযুক্ত বিছানার ব্যবস্থা করতে হবে। পশুর শরীরে বা পা নিয়মিত পরীক্ষা করতে হবে, কারণ কোথাও কাটা, ঘা বা ফুলে যাওয়া বা পুঁজ বা দুর্গন্ধ দেখা দিলে বিষয়টি অবহেলা করবেন না। ক্ষত থাকলে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে পশুটিকে শুকনো পরিষ্কার স্থানে রাখতে হবে। গুরুতর ক্ষত হলে দ্রুত রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান বা পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যদি কখনো রোগের লক্ষণ দেখি তাহলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ বন্যার পর সাধারণত গবাদি পশুর গায়ে জ্বর, খাবারে অনীহা, দুর্বলতা, অতিরিক্ত লালা পড়া বা ডায়রিয়া, কাশি বা শ্বাসকষ্ট জনিত রোগ দেখা যায়। পশু অস্বাভাবিকভাবে যদি এইসব আচরণ করে তাহলে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হবে। অসুস্থ পশুকে অবশ্যই আলাদা রাখতে হবে। কোনো পশু অসুস্থ হলে সুস্থ পশুর সাথে একই জায়গায় রাখা যাবে না, এতে রোগ ছড়ানোর ঝুঁকি বেড়ে যায় এবং অসুস্থ পশুর খাবার ও পানির পাত্র আলাদা রাখতে হবে। এবং বন্যার পরে আমাদের বাংলাদেশে যেহেতু নদীভিত্ত জায়গা, এই ক্ষেত্রে আমাদের গবাদি পশুতে প্রচুর পরিমাণে কৃমির প্রাদুর্ভাব দেখা যায়। সেজন্য আপনার এলাকার পরিস্থিতি অনুযায়ী প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ অনুযায়ী টিকা এবং কৃমিনাশকের ব্যবস্থা করবেন। মশা, মাছি, অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করুন, কারণ বন্যার পরে জমে থাকা পানিতে মশা এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে। গোয়ালঘর ও আশেপাশের জমে থাকা পানি পরিষ্কার করার চেষ্টা করুন। গোয়ালঘর পরিচ্ছন্ন ও বাতাস চলাচলযোগ্য রাখুন। এবং সর্বশেষ, যদি আমাদের দেখা যায় যে কোনো পশু মারা যায়, তে মৃত পশুকে অবশ্যই আলগা জায়গায় ফেলবেন না, নদী, খাল বা পুকুরে ফেলা যাবে না। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপজেলা প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিরাপদভাবে মৃতদেহ অপসারণ করুন। মৃত বা অসুস্থ পশু ধরার পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে রাখবেন। মৃত গবাদি পশুকে সাধারণত কমপক্ষে 3 ফিট মাটির গভীরে এবং উপরে চুন দিয়ে মাটি চাপা দেওয়ার জন্য পরামর্শ দিয়ে রাখি। ক্ষেত্র বিশেষে ভিন্ন হলে অবশ্যই স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে পরামর্শ নিয়ে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপদ পানি, নিরাপদ খাবার এবং পরিষ্কার শুকনো আশ্রয়। এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিলে বন্যা ও জলাবদ্ধতার পর আমরা সুস্থ গবাদি পশু পাব।
0: শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের জন্য থাকছে একটি কালজয়ী পল্লীগীতি। বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে শুনব সেই গান হলদিয়া পাখি। চলুন শোনা যাক।

এই পল্লী গীতির সাথে সাথেই শ্রোতা বন্ধুরা শেষ করছি কৃষি সমাচার অনুষ্ঠান। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কৃষির এই অগ্রযাত্রায় সহযোগী হই, মাটির প্রতি যত্নশীল হই, কৃষকের পাশে দাঁড়াই, কারণ এই মাটি, এই কৃষি আমাদের ভবিষ্যতের ভিত্তি।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ ফকরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার, ছয় আশ্বিন, নয় রবিউল সানি, একুশে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লার শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম মোকাবেলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার। সাভারের একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত অন্তত 6 জন। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী ফুটবলে আজ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। হকিতে মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আজ ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবাইদুর রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। বিস্তারিত প্রতিবেদনে,
2: জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চের এই ঐতিহাসিক মুহূর্তে কেবল একজন রাষ্ট্রনায়কের বক্তব্যই উপনীত হবে না, বরং রচিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে জিয়া পরিবারের 4 দশকেরও বেশি সময় ধরে চলা এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্কের নতুন অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 26 আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের 11তম বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য, ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
3: ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যেকার বৈষম্য হ্রাস পাওয়ার বদলে দেখা যাচ্ছে তা বরং বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সনদের আদর্শ এবং মানব অধিকার সংক্রান্ত ঘোষণার প্রতি আমরা সকলেই আনুগত্যশীল।
2: তাঁর ওই ভাষণের ঠিক 13 বছর পর 1993 সালের 1 অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের 48তম অধিবেশনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
4: The commitment which will enable our children to be secure and happy and realize their full potential. We will find Bangladesh in the forefront of efforts to give our children the best possible first start in life. I am confident all of us gathered here will also do the same.
2: এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এ ব্যাপারে পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা গুরুত্ব পাবে।
5: তার বক্তব্যে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়গুলো তুলে ধরবেন।
2: বাংলাদেশের জন্য এবারের 21তম অধিবেশনটি বাড়তি তাৎপর্য বহন করছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল, 1993 থেকে 2005 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় ছিল, আর 2026 সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই অধ্যায়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পিতামাতার পর পুত্র হিসেবে তারেক রহমানের এই ভাষণ কেবল একটি কূটনৈতিক ভাষণ নয়, বরং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা আশা ও বিশ্বাসের এক প্রতীক হিসেবে দেখা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইন সংশোধনের মাধ্যমে ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধান সম্প্রসারণ ও উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রণালীর আধুনিকায়ন করা হবে। সংশোধনীতে টেকসই ক্রয় ব্যবস্থার অধিক সংস্থানের লক্ষ্যে পণ্য, কার্য ও ভৌত সেবা ক্রয় নির্ণায়কের অনুপাত ভিত্তিক মূল্যায়নের বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মাইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালককে বাহিনীটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন। তারা রাষ্ট্রপতির কাছে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে গৃহীত সরকারি উদ্যোগগুলো যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ জানান। তারা গেজেট বিজ্ঞপ্তিতে প্রকাশিত 845 জন জুলাই শহীদের নাম খচিত জুলাই শহীদ স্মারকের একটি প্রতিলিপি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। রাষ্ট্রপতি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারবর্গ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

0: বিভাগকে সহায়তা করবে। শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে সারা দেশের মানুষ মর্মাহত উল্লেখ করে তিনি বলেন,
1: নিখোঁজ হওয়ার 24 ঘন্টার মধ্যে তার নিহত হওয়ার খবর পাওয়া যায় এবং ডেড বডি উদ্ধার করা হয় এবং তার 12 ঘন্টার মধ্যে সন্দেহভাজন সমস্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ হিসাব মতে আগে 3 জন, আজকে 1 জন, 4 জন গ্রেপ্তার হয়েছে এবং যে মোবাইল নিয়ে ঘটনা সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছে। সমস্ত আলামত পাওয়া গিয়েছে, তারা ঘটনা স্বীকার করেছে। আশা করি রামিসা হত্যার বিচারের মতো এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব।
0: উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল 3টায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবেই তা বাস্তবায়নে দ্রুত এগোতে চায় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করে জাতীয় সংসদে প্রতিবেদন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গতকাল জাতীয় সংসদ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত 1টি বৈঠক করার চেষ্টা করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাত হোসেন বলেছেন, হাম ও রুবেলের সংক্রমণ নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনতে শুরু হচ্ছে মাসব্যাপী ক্যাম্পেইন। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই টিকাদান কর্মসূচি আগামী 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত এপ্রিল থেকে পরিচালিত ক্যাম্পেইনে প্রায় 1,98,30,000 শিশু টিকা পেয়েছে। তবে এখনও যারা টিকা নিতে পারেনি এমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 34 লাখ শিশুকে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। এজন্য 58 লাখ ডোজ টিকা মজুদ আছে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেজান্দ্রো। গতকাল স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, চলমান রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং কূপ খনন বিষয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় মজুতকৃত গ্যাস ও তেল সম্পদ উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। গতরাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল 135 টাকা, অক্টেন 165 টাকা, পেট্রোল 160 টাকা এবং কেরোসিন 155 টাকা পুনঃ নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য গতরাত থেকে কার্যকর হয়েছে। রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে 6 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গতকাল সন্ধ্যা 6:45 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং 5 জনের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন আরও 1 জনের মরদেহ উদ্ধার করেন। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্ল্যাটফর্মে থাকা একটি ট্রেনের বগিতে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং 30 মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য

0: ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার গতরাতে সাংবাদিকদের এই কথা জানান। উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৪ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে নতুন করে ১৫৯৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এদিকে দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, টানা তৃতীয় মাসে কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৬ শতাংশে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কয়েক মাসের ঊর্ধ্বমুখী প্রবণতার পর মে মাসে ৯.৪২ শতাংশে ওঠে মূল্যস্ফীতি। এরপর টানা তিন মাসে কমে আগস্টে তা দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে। মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতার কারণ ও এর সামগ্রিক প্রভাব সম্পর্কে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এবং অর্থনীতিবিদরা জানান, খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কমে আসা এবং বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি মূল্যচাপ কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি,
2: বর্তমানে মূল্যস্ফীতি কমার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কিছুটা কমে আসে, পাশাপাশি বাজারের সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং আমদানি ও বাজার ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগেও ভূমিকা রেখেছে। মে মাসের তুলনায় আগস্টের মূল্যস্ফীতি ১.১৬ শতাংশ পয়েন্ট কমেছে, নিঃসন্দেহে মূল্যচাপ কমার একটি ইতিবাচক প্রবণতা বলে মনে।
1: বিবিএস এর হিসাবে জুলাইয়ে ৮.৩২ শতাংশে থাকা সার্বিক মূল্যস্ফীতি আগস্টে কমেছে আরও ০.০৬ শতাংশ পয়েন্ট। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭.১৬ শতাংশ থেকে নেমে এসেছে ৭.০২ শতাংশে। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৬০ শতাংশ, অর্থাৎ এক বছরের ব্যবধানেও খাদ্যপণ্যের দাম বাড়ার গতি কমেছে। মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের উপর এর প্রভাব পুরোপুরি কমেনি, তাই মূল্যস্ফীতি কমার এই ধারা অব্যাহত রাখতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদেরা।
2: মূল্যস্ফীতি কমার অর্থ শুধুমাত্র পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বাড়ার গতিও কমে আসে। তবে খাদ্য মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে নেমে আসা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির বিষয়। এই প্রবণতা ধরে রাখতে হলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, আমদানি সহজ রাখা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরো কার্যকর করা অত্যন্ত জরুরি বলে মনে করছি।
1: টানা তিন মাস মূল্যস্ফীতি কমে আসায় অর্থনীতিতে মূল্যচাপ প্রশমনের ইঙ্গিত মিলছে। এই ধারা অব্যাহত থাকলে স্বস্তি নেমে আসবে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। চলমান সংঘাতের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে চুক্তিতে না পৌঁছালে তেহরানকে কঠোর অর্থনৈতিক ও সামরিক পরিণতির সম্মুখীন হতে হবে। এদিকে এই সপ্তাহে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা শক্তিশালী ও দীর্ঘমেয়াদী পাল্টা জবাব দেবে। ইরান বলেছে, প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থের ওপর হামলা চালানো হতে পারে। চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সংকট আরও বাড়িয়েছে এবং ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে। সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণখনি ধসে পড়ায় অন্তত ১০ জনের প্রাণহানি এবং 21 জন আহত হয়েছে। মিশর সীমান্তের কাছে সুদানের অনিক খনি এলাকায় গত শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া খনিকর্মীরা জানায়, মূলত খুব অপ্রতুল উপকরণ নিয়ে তারা নিজেরাই উদ্ধার তৎপরতা চালায়। ধ্বংসস্তূপের নিচে আরও খনিকর্মীদের আটকে থাকার আশঙ্কায় অনুসন্ধান অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও দেশটির কোর্দোফানের দক্ষিণাঞ্চলে আরেক খনি ধসে অন্তত 82 জন মারা যায়। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ এফ এর নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। জাপানের ওসাকার নাগা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হবে। এছাড়া এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় 4টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকাল 3টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে 5:56। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পাচার রোধে কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির। কুমিল্লার শিশু অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সংক্ষিপ্ত সময় সম্পন্ন হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাম মোকাবিলায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ টিকা কার্যক্রম, আওতায় আসবে 34 লাখ শিশু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করল সরকার। সাভারের একটি তৈরি পোশাক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত অন্তত 6 জন। যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। এবং জাপানে এশিয়ান গেমসের নারী ফুটবলে আজ মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। হকিতে মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ নারী দল। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সুখের ঠিকানা। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার অজন্তা রানী সাহা, স্নায়ু বিকাশ প্রতিবন্ধী ও ডাউন সিনড্রোম বিশেষজ্ঞ, শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে যে প্রোগ্রামের বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে অটিস্টিক শিশুরা সম্ভাবনাময় শিশু, যদি থাকে সবার সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। তো এই বিষয়ের আলোকে প্রথমে আপনার কাছ থেকে যে জিনিসটি ম্যাডাম জানতে চাই, আমাদের আজকে যে প্রতিপাদ্য বিষয় সেটিতে শুনলেন যে অটিস্টিক শিশুরা, আমরা বলছি যে এরা সম্ভাবনাময় শিশু, এই কথাটার আসলে তাৎপর্য?
2: আপনি যথার্থই বলেছেন, আসলে এই যে অটিস্টিক শিশুরা সম্ভাবনাময় শিশু এটির অনেক বড় তাৎপর্য রয়েছে। আমরা যদি দেখি যে আমাদের সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে অটিস্টিক শিশুর সংখ্যা 0.15 থেকে 0.8%, তো এত বড় একটা জনগোষ্ঠী অটিজমে আক্রান্ত, কিন্তু এই শিশুদেরকে যদি আমরা জন্মের পরপর বা আমরা বলি যে 3 বছরের মধ্যে যত তাড়াতাড়ি তাদেরকে ডায়াগনোসিস করতে পারবো এবং তাদেরকে ইন্টারভেন্ট করব, দেখা যায় যে এই শিশুরা জীবনে অনেক বেশি অর্জন করতে পারে। তাদের এক একজনের এক একটা দিকে বিশেষ আকর্ষণ থাকে এবং তাদের ট্যালেন্ট থাকে, যে ট্যালেন্টটাকে কাজে লাগায় সে প্রতিষ্ঠিত হতে পারে এবং মূল স্রোত দ্বারা সম্পৃক্ত হতে পারে। কাজেই অটিস্টিক শিশুরা সম্ভাবনাময় শিশু, সেই বিষয়টি কিন্তু একান্ত খুবই জরুরি একটা বিষয় এবং এটা মনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
1: এবার শুধু আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা অটিজমে আক্রান্ত ছিলেন, দেখা গিয়েছে যে তারা অনেক বড় পৃথিবীর প্রতি একটি বড় অবদান রাখতে সক্ষম হয়েছেন। আপনি যদি এমন কিছু প্রতিভাবান ব্যক্তির নাম আমাদেরকে বলেন আজকে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, তাহলে ওনারা আসলে আশা করি উপকৃত হবেন।
2: যে আমাদের বিশ্বের বিশিষ্ট অনেকগুলো বিষয়, যেমন সায়েন্সে চার্লস ডারউইন, যিনি ডারউইন তত্ত্ব আবিষ্কার করেছেন, তিনি কিন্তু অটিস্টিক ছিলেন। অ্যালবার্ট আইনস্টাইন, বিল গেটস, সফটওয়্যারের যিনি জনক আমরা বলি, এবং সায়েন্টিস্ট স্যার আইজ্যাক নিউটন, নিকোলাস টেসলা, এখন টেসলা একদম বিশ্বে সর্বত্র যে বিষয়টা নিয়ে, সফটওয়্যার নিয়ে, গাড়ি নিয়ে বা এটা নিয়ে আলোচিত হচ্ছে সারা বিশ্বব্যাপী এবং কাজ হচ্ছে, তারা প্রত্যেকজন কিন্তু এক একজন অটিস্টিক ব্যক্তিত্ব। কিন্তু আমাদের এই যে যে বিষয়টা বলা হয়েছে যে অটিস্টিক শিশুরা সম্ভাবনাময় শিশু, যদি থাকে সবার সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি, প্রথমে বিষয়টা ওখানে দেখতে হবে যে আমরা যদি একটি অটিস্টিক শিশুকে জন্মের পরপর তাকে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারবো এবং তার যে আমরা জানি অটিজম এর 3টা বৈশিষ্ট্য সাধারণত থাকে, যে তাদের যোগাযোগের সমস্যা থাকে, অন্যের সাথে তার আই কন্টাক্ট থাকে না, সে তাকায় না, কথা বলে না, কিন্তু তার ব্রেনের মধ্যে কিন্তু তার ট্যালেন্ট আছে বা প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটা সে যোগাযোগ, আমরা বলি সামাজিক যোগাযোগ, যে কোনো কিছু শিখতে হলে টিচার যখন শেখায় সেটা স্টুডেন্ট তাকায় দেখে শিখে বোঝে, কিন্তু এরা সেটা করতে পারে না। এটা কিভাবে করতে পারে, আমরা স্পেশালভাবে তাদেরকে এডুকেট করে স্পেশালি তাদের ওই দৃষ্টিভঙ্গিগুলো দেখে যে কোথায় সমস্যা আছে সেই জায়গায় কাজ করতে হবে। আমাদের দেশে যদি আমরা বলি যে আমরা কেন এত প্রতিভাবান শিশুদেরকে খুঁজে বেড়াচ্ছি এবং অটিজমকে যদি আমরা কেয়ার করি, তাহলে আমরা কিন্তু তাদের মধ্য থেকে এই প্রতিভা নিয়ে আসতে পারবো, তারা মূল স্রোত দ্বারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো আমরা যদি এই শিশুদের প্রতিভাটা বের করে নিয়ে এসে কাজে লাগাতে পারি, তাহলে অনেকগুলো সম্ভাবনা আমাদের আছে। এবং এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমত যে তাদের কাজ করতে হবে, আমাদের কাজ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এবং এই যে সহযোগিতা এবং সহমর্মিতা পেতে হলে প্রথমে সামাজিক সচেতনতা বাড়াইতে হবে, তারপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি সমাজের সামাজিক অটিজম ব্যক্তি সম্পর্কে যদি সমাজের লোকজন সচেতন না হয়, তাহলে দেখা যাবে যে এরকম একটি শিশু বা ব্যক্তিকে তারা অবজ্ঞার চোখে দেখছে, তাহলে তার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না।
1: তো আমরা কিভাবে এই ব্যাপারে কাজ করতে পারি ম্যাডাম যদি বলেন?
2: এই ব্যাপারে কাজ করতে গেলে প্রথমেই পরিবার থেকে কাজ করতে হবে। আমরা যেটা দেখি যে যে পরিবারে এরকম একটি শিশু জন্মগ্রহণ করে ওই পরিবার ডিনায়াল, মানে আমরা একটা কথা বলি যে ডিনায়াল, প্রথমে তারা এটা গ্রহণ করতে চায় না, মেনে নিতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। তারপরে যদি বা বাবা মা অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয় যে আমার শিশুটি কি করব, পরিবারের অন্যান্যরা তখন ভাবে যে এটা মনে হয় ওই বাবা মার পাপের জন্য হয়েছে, তখন তারা সেটা তাদেরকে সহযোগিতা করে না। এরকম যে শিশুটির মধ্যে অনেকগুলো সমস্যা রয়েছে, যে সামাজিক যে সে বাবাকে বাবা ডাকছে না, মায়ের দিকে তাকায় কথা বলছে না। আমরা দেখি যে একটা শিশু জড়ায় ধরে কুলে ওঠে, দাদির কুলে ওঠে, দাদুর কুলে ওঠে, তাহলে তাকে এই বিষয়গুলো করতে হলে করতে হবে পরিবারের যে অন্যান্য সদস্য আছে তাদেরকে বিষয়টা বুঝতে হবে যে যে শিশুটি আমার কথা শুনছে না, ও ইচ্ছা করে না, ওর ভিতরে একটা সমস্যা আছে। তাহলে এই সমস্যাটাকে যদি আমরা স্টিমুলাস দিই, কিভাবে আস্তে আস্তে তার আকর্ষণ বাড়াইতে হবে, সেই জিনিসগুলো আগে পরিবারকে শিখাইতে হবে। এবং এইরকম শিশু নিয়ে দেখা যায় যে একজন বাবা মা কোনো একটা মলে গেল, একটা অনুষ্ঠানে গেল, সে দৌড় দিয়ে গিয়ে একটা জিনিস টেনে ধরলো বা একজনকে টেনে ধরলো, মানুষ তখন সেটা ভাবে যে কি ব্যাপার, আপনার বাচ্চাকে শিখাইতে পারেন। তো এই জন্য যে সমাজের অন্যান্য জনদেরকে নিয়ে এই অটিজম বা অটিস্টিক শিশু কি বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে যদি আমরা মাঝে মাঝে সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম করি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি এবং জনগণকে অবহিত করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো এবং তাদের ভিতরের যে দক্ষতা আছে সেটা বের করে নিয়ে আসতে পারবো।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি কথা আমিও বলতে চাই যে অটিজমের বিষয়টির জন্য আসলে বাবা বা মা কেউই দায়ী নয়, পরিবারের এজেন্সি বুঝতে হবে এবং অটিজম আক্রান্ত বাচ্চার সহযোগিতা করার জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজ করছে। আপনারা যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে এই যে বিকল্প পদ্ধতিতে শিক্ষা দেওয়ার একটা ব্যাপার ম্যাডাম আলোকপাত করলেন, সেই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারবেন, তুলে আনতে পারবেন। আমাদের এই যে সুপ্ত প্রতিভা রয়েছে অটিজম বাচ্চাদের মধ্যে, সেটি আমরা অবশ্যই আবিষ্কার করতে সক্ষম হব এবং তাদেরকে আমরা আমাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে পারব।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সুখের ঠিকানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, আর অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে দেশমাতাকে নিবেদন করে গান। প্রথম গানটি শুনবেন সালমা জাহানের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গানের কথা সাজিয়েছেন জসিম রায়হান, সুরারোপ করেছেন অজিত রায়।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান চির উন্নত মমশির। আজকের বিষয় তারুণ্যের ভাবনায় নজরুল, সঞ্চালনায় সৌরভ পাল শুভ।

যে কণ্ঠ সাম্যের কথা বলেছে, যে কলম অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বেলেছে, যে কবি ভালোবেসেছেন মানুষ, মাটি আর মাতৃভূমিকে, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য আর মানবতার কবি। তার কবিতা ও গানে যেমন উচ্চারিত হয়েছে পরাধীনতার বিরুদ্ধে মুক্তির আকাঙ্ক্ষা, তেমনি ফুটে উঠেছে অসাম্প্রদায়িক চেতনা, মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং বাঙালির আত্মমর্যাদার আহ্বান। আর নজরুলের সেই বিদ্রোহী চেতনার অন্যতম শক্তি হল তারুণ্য। তার সাহিত্য তরুণদের কেবল নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে শেখায় না, বরং অন্যায়, বৈষম্য আর পশ্চাৎপদতার বিরুদ্ধে জেগে উঠতে, প্রশ্ন করতে এবং পরিবর্তনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তার কাছে তারুণ্য কেবল বয়সের পরিচয় নয়, এটি সাহস, সৃজনশীলতা, স্বপ্ন আর নতুন সমাজ গড়ার প্রত্যয়ের প্রতীক। নজরুলের সেই তারুণ্য নির্ভর চেতনা আজকের তরুণরা কিভাবে ধারণ করছেন, তাদের স্বপ্ন, ভাবনা ও সমাজ পরিবর্তনের প্রত্যয়ই বা কেমন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের বিশেষ পর্ব নিয়ে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সৌরভ পাল শুভ।

0: শ্রোতা বন্ধুরা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত এই এক বছর সময়কালকে ঘোষণা করেছে নজরুল বর্ষ। তার জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, জানব কাজী নজরুল ইসলাম তাদের কতটা অনুপ্রাণিত করেন আর তার সাম্য, মানবতা ও বিদ্রোহের দর্শন আজকের প্রজন্মের কাছে ঠিক কি অর্থ বহন করে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। চলুন আমরা তার সাথে কথা বলি। তার কাছে আমার প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কবিতা আপনার সবচেয়ে ভালো লাগে? কাজী নজরুল ইসলাম আপনাকে ঠিক কিভাবে অনুপ্রাণিত করেন?
1: আমি তন্ময় অধিকারী তপু, পড়াশোনা করছি সমাজ বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই কবিতায় আমি শুধু একজন কবির বিদ্রোহী সত্তাকে দেখি না, বরং অন্যায়, শোষণ, বৈষম্য আর অন্যায্যতার বিরুদ্ধে একজন মানুষের আত্মমর্যাদাপূর্ণ অবস্থান দেখতে পাই। কবিতাটির ভাষা, ছন্দ এবং শক্তিশালী চিত্রকল্প আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিদ্রোহী কবিতা আমাকে নিজের মধ্যে সাহস, আত্মবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানসিকতা তৈরি করতে অনুপ্রাণিত করেন। আমার কাছে নজরুলের অনুপ্রাণিত হওয়ার যে ব্যাপারটা আপনি বললেন, সেটা হলো নজরুল আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তার অদম্য সাহস, মানবতা বোধ আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের জন্য। তিনি এমন একটি সময়ে লিখেছেন, দেখবেন, যখন তার নানা ধরনের সামাজিক এবং রাজনৈতিক বাধা ছিল, তবুও তিনি তার চিন্তা ও বিশ্বাস প্রকাশ করতে পিছপা হয়নি। তার লেখায় ধর্ম, বর্ণ, শ্রেণী ও বৈষম্যের ঊর্ধ্বে মানুষের মর্যাদার কথা বারবার উঠে এসেছেন। ব্যক্তিগতভাবে তার কাছ থেকে আমি যা শিখি তা হলো, প্রতিকূলতা এলেও নিজের মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হয়। একই সঙ্গে তিনি আমাকে মনে করিয়ে দেন যে সাহিত্য সংস্কৃতি শুধু বিনোদনের বিষয় নয়, এগুলো মানুষের মধ্যে সচেতনতা, সাহস ও মানবিকতা তৈরি করার শক্তিশালী মাধ্যম। এই জায়গাটি নজরুলকে আমার কাছে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক বলে আমি মনে করি।
0: শ্রোতা বন্ধুরা, এখন সময় হয়ে গেল একটি কবিতা আবৃত্তি শোনার। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিজাস্টার সায়েন্স ও ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিন্নাতুল ইসলাম প্রত্যাশা। আমরা প্রত্যাশার কাছে জানতে চাইবো, প্রত্যাশা আমাদেরকে কি কবিতা আবৃত্তি করে শোনাবে?
2: আমি আবৃত্তি করবার চেষ্টা করব কাজী নজরুল ইসলামের কবিতা বাংলাদেশ।
0: বাহ, খুব সুন্দর সিলেকশন। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ সরকার এই যে 26-27 যে বর্ষটা, এই বর্ষকে নজরুল বর্ষ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে আপনার অনুভূতিটা আসলে কেমন?
2: এই ব্যাপারে আমার অনুভূতির কথা যদি জানতে চান, আমি বলতে চাই যে এই ব্যাপারটি যখন আমি শুনতে পেলাম যে এরকম বর্ষ হিসেবে ঘোষণা করা হলো, আমি আসলে বেশ উৎফুল্লিত বলেন, অভিভূত বলেন হয়েছিলাম। কারণ আমাদের যে নজরুল নিয়ে যে চর্চার জায়গাটা, আমার কাছে মনে হয়েছিল যে একটু সংকীর্ণই কিনা, নজরুল নিয়ে আমাদের চর্চাটা বোধহয় একটু কম। সেই জায়গা থেকে এই যে নজরুল বর্ষ ঘোষণা করার ব্যাপারটা থেকে আমার মনে হলো যে এখন বোধ হয় আমরা আরেকটু ঘটা করে, আরেকটু আয়োজন করে নজরুলকে আসলে উদযাপন করতে পারবো, যাপন করতে পারবো, চর্চা করতে পারবো। সেই জায়গা থেকে আমার এই নজরুল বর্ষ ব্যাপারটাকে খুবই ভালো লেগেছে।
0: বা খুব দারুণ কথা বললেন আপনি, যে নজরুলকে নতুন করে যাপন করার যে ব্যাপারটা। কাজী নজরুল ইসলামের চেতনা আসলে আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, আপনার কাছে কি মনে হয়?
2: কাজী নজরুল ইসলামকে আমার মনে হয় উনি সব দিক নিয়ে লিখেছেন, আর কাজী নজরুল বলতেই যে জিনিসটা আমাদের মাথায় চলে আসে যে ওনার দ্রুপ, দেশপ্রেম, এই শব্দগুলো বা প্রেম, এই ব্যাপারগুলো চলে আসে। এবং অবশ্যই কাজী নজরুল ইসলাম যেভাবে আমাদের যে কোনো বিপদের সময়, যে কোনো সংকটের সময় যেভাবে আমাদের পাশে সাথে সব দিক থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেন, সেটাকে আসলে মানে বলে আসলে বোঝানো যাবে না। নজরুল আসলে আমাদেরকে প্রতিনিয়তই আমাদেরকে অনুপ্রাণিত করে চলে।
0: এবার চলুন আপনার থেকে আমরা কবিতা আবৃত্তি শুনে আসি।
2: বাংলাদেশ, কাজী নজরুল ইসলাম। নমো নমো নমো বাংলাদেশ নমো, চির মনোরম চির মধু, বুকে নিরবধি বহে শত নদী, চরণ জলধি বাজে শিয়রে গিরিরাজ, হিমালয় প্রহরী আশীষ মেঘ বাড়ি সততার পরে ছড়ি, যেন উমার যে এ আদরিণী মেঘ, পরে আকাশ ছেয়ে মেঘ চিক, গ্রীষ্মে নাচে বামা কাল বসেখে ঝরে, সহসা বরসাতে নদীয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহি আগমনি গীতি বিধু, হরিত অঞ্চল হেমন্তে দোলায়, ফেরেসে মাঝে মাঝে শিশির ভেজা পায়, শীতের অলস বেলা পাতা ছড়ার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধুর, এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমব, এই বুকে স্বপ্নাত নম নম নম বাংলাদেশ বাব চির মনোরম চির মধুর।
0: বাহ, কি দারুণ একটা আবৃত্তি আমরা শুনলাম শ্রোতা বন্ধুরা। আপনার এই অনন্য কণ্ঠে আরো অনুরণিত হোক, আরো ঝংকৃত হোক নজরুলের এই বলিষ্ঠ শব্দগুলো, সেই প্রত্যাশা রইল প্রত্যাশার কাছে। অনেক ধন্যবাদ প্রত্যাশা আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিস্তৃত ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী হল জগন্নাথ হলে। আপনার নাম?
3: রঙারু দীপ্ত সেন, পড়াশোনা করছি সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে।
0: আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ সরকার এই বছরটাকে নজরুল বর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি?
3: বাংলাদেশ সরকার যে নজরুলকে আরো নতুনভাবে উদযাপন করার উদ্দেশ্যে তার যে প্রেম, বিদ্রোহ এবং দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার যে বিষয়টা, সেটাকে জনগণের মাধ্যমে এবং আমাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য যে পদক্ষেপটি হাতে নিয়েছে নজরুল বর্ষ নামে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আশা করব নজরুলের যে প্রেম, নজরুলের যে বিদ্রোহ এবং নজরুল আমাদেরকে যে বিষয়গুলো তার লেখনের মাধ্যমে শিখিয়ে গেছেন, সেই বিষয়গুলোই আমরা মানুষের মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পারবো এবং নজরুল এভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবে।
0: বাহ, খুব দারুণ কথা বললেন আপনি, কাজী নজরুল ইসলাম যেন আমাদের মধ্যে বেঁচে থাকেন, এটাই আমাদের সবার প্রত্যাশা। এ পর্যায়ে আপনার কাছ থেকে একটি নজরুল সঙ্গীত শুনতে চাই আমরা।
3: আমি চেষ্টা করছি নজরুলের একটি প্রেমের গান, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।

তুমি নিও আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার সুরের ইন্দ্র ধনু রচে আমার খুনিক তনু, আমার সুরের ইন্দ্র ধনু রচে আমার খুনিক তনু, জড়িয়ে আছে সে রঙে মোর অনুরাগমিও, আমার কথার ফুল গো আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও মোর আঁখি পাতায় নাই দেখিলে, আমার আঁখি জল মোর কণ্ঠের সুর অশ্রু ভারে করে টলমল গো করে টলমল, আমার হৃদয় পদ্ম ঘিরে কথার

আর সেই ভ্রমরের কাছে আমার মনের মধু প্রিয়, আমার কথার ফুল গো।

কাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো।

0: काश आज छोड़ी दिला।
1: বাহ, কি অসাধারণ গাইলেন! যেন মনে হলো একটি অনিন্দ্য সুন্দর সুর তরঙ্গ একেবারে হৃদয়ে গিয়ে বিঁধল।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে বলতে চাই, কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নন, তিনি একটি চেতনা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা, সাম্যের চেতনা, মানবতার চেতনা। তার কবিতা ও গান আমাদের মনে করিয়ে দেয়, ভয়কে জয় করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার শক্তি আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণদের সাথে কথা বলতে গিয়ে আমরা সেই চেতনারই নানা প্রতিফলন দেখেছি। আমাদের প্রত্যাশা থাকবে, নজরুলের সাহিত্য শুধু পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক মানুষের জীবন ও চিন্তায়। তরুণরা তার কাছ থেকে সাহস নিক, মানবতাকে ধারণ করুক আর নিজেদের স্বপ্ন দিয়ে গড়ে তুলুক আরো সুন্দর আগামীর বাংলাদেশ।
3: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান চির উন্নতম অবসর। সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন সকাল ৮টার সংবাদ।

0: in the coastal areas. Trial of child Aprati murder to be completed soon, says Home Minister. Government to launch month-long special measles vaccination drive from Saturday next. 34 lakh children to be immunized, informs Health Minister. Government revises all fuel prices at the consumer level. At least 6 people killed in covered van cylinder blast at a garment factory in Savar. Iran warns against new escalation by US and its allies. And Bangladesh take on Myanmar in women's football, while Bangladesh women's team faced Malaysia in hockey at Asian Games in Japan today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Bitar, Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করেন না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুম, তা সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হইতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
2: আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউ কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে। আর
3: আমার বাচ্চার যত্ন আমি নিই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমারে ছাইরা দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয় কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফেলাম, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী স্বপন কুমার দাস।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন স্বপন কুমার দাস।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, মাসের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়ি, ঘর ও তার আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখুন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা।

প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা সবাই চাই শান্ত স্নিগ্ধ একটা সকাল, যে সকাল শুভকাল হয়ে মনকে করে তুলবে উত্তাল, যে সকাল কষ্টকে দেবে ভুলিয়ে,
2: যে সকাল হয়ে উঠবে সুসময়, মনকে করবে জয়। এমনই এক সকালের প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।

0: শ্রোতা বন্ধু, আমরা সবাই যে শান্ত সকাল চাই তার ভেতরেই শান্তিকে খুঁজে পাই, যে শান্তি দুশ্চিন্তাকে দেয় না প্রশ্রয়, যে শান্তি স্বপ্নকে করবে জয় এবং যে শান্তি হয়ে উঠবে ভয় জয়কার বড় ভয়।
1: এই বড় ভয় শব্দের আভিধানিক অর্থ হল আশীর্বাদ সহ অভয়দান। শান্তি সেটা এমনই অভয়দানের আশ্বাস। শান্তি বাড়িয়ে দেয় আস্থা ও বিশ্বাস, দেয় অনেক রকম নিরাপত্তার প্রতিশ্রুতি।
0: হ্যাঁ, শান্তি যুদ্ধ অথবা অরাজকতা কিংবা বিশৃঙ্খলাকে দেয় না কাছে আসতে। শান্তি নিজে চায় হাসতে এবং আমাদেরকেও চায় হাসাতে। এই শান্তি প্রসঙ্গে এতক্ষণ বলবার একটাই কারণ, আজ আন্তর্জাতিক শান্তি দিবস।
1: সারা পৃথিবী থেকে যুদ্ধ, হিংসা এবং আগ্নেয়াস্ত্র প্রয়োগের মতো ঘটনা মুছে ফেলতেই প্রতি বছর জাতিসংঘের আহ্বানে 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয়ে থাকে।
0: শ্রোতাবন্ধু, শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সম্প্রীতি বজায় রাখবার পাশাপাশি বিভিন্ন দেশের ভেতর সুসম্পর্ক গড়ে তোলাই এ দিবসের মূল লক্ষ্য। এ দিবসের মূল তাৎপর্য হল, এ পৃথিবী আমাদের আবাসভূমি, এখানে থাকতে হলে শান্তিতে সবার সাথে সদ্ভাব বজায় রেখে চলতে হবে।
1: কারণ সহিংসতা অথবা যুদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, এতে কেবল প্রাণহানি আর ক্ষয়ক্ষতি হয় বেশি। তাই আমরাও চাই আজকের এই আন্তর্জাতিক শান্তি দিবসের সব কার্যক্রম সফল হয়ে উঠুক।

0: শ্রোতা বন্ধু, দর্পণ যেখানে থাকে শিক্ষণীয় কিছু আয়োজন, থাকে অতীত এবং বর্তমানের কথোপকথন, থাকে তথ্যের বিবরণ, আর এমনই সবকিছু মেলে ধরবার এক আয়না হল দর্পণ।
1: এই দর্পণে আজও থাকছে এমন কিছু আয়োজন, এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। তাহলে সবাই শুনতে থাকুন সবটুকু অনুষ্ঠান।

0: বন্ধু শ্রোতা, আজও দিনের কথা দিয়েই শুরু করছি দর্পণের এই দিনে পর্বটি। এখানেই শোনা যায় ইতিহাসের কথা, জানা যায় বিখ্যাত কিছু মানুষের জন্মমৃত্যুর বারতা। তাই আসুন সবাই মিলে শুনি আজকের এই দিনের কথা, জানি তথ্যের সত্যতা। উপস্থাপনায় আছেন জেবুন্নেসা মুনিয়া।
1: আজ 21 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। আগে আবার এই দিনের পর্বের ভেতর দিয়ে আজকের দিনটিকেই ভালো মতো নেব চিনে। প্রথমেই যাব ইতিহাসের কাছে, যে ইতিহাস অতীতকে আলো করে আছে। শোনাবো সেই ব্রিটিশ আমলের কথা, সেই 1857 সালের আজকের দিনে দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এবারে শোনাব ভয়ঙ্কর এক ঝড়ের কথা, 1938 সালের আজকের দিনে আটলান্টিক উপকূলে এক প্রলয়ঙ্করী হ্যারিকেন বয়ে যায়। পূর্ব এশিয়ার একটি জনবহুল দেশ হল চীন, বিশ্বের একটি বড় শক্তিধর দেশ। চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1949 সালের আজকের এই দিনে। ওদিকে ফেডারেল রিপাবলিক অব জার্মানির সূচনা হয় 1949 সালের আজকের এই দিনেই। পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি হল মাল্টা, দ্বীপ বেষ্টিত ইউরোপের ছোট্ট একটি দেশ। 1964 সালের আজকের এই দিনে মাল্টা স্বাধীনতা লাভ করে। ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনার কথা আজ এটুকুই, এখন শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের খবর। একজন খোদাই শিল্পী হিসেবে বিখ্যাত ছিলেন ফ্রান্সেসকো বার্তালোৎসি। 1727 খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি ইতালিতে জন্মগ্রহণ করেন। হারবার্ট জর্জ ওয়েলস, সংক্ষেপে HG ওয়েলস, ছিলেন একজন নামকরা উপন্যাসিক। 1866 সালের আজকের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এবার যার কথা শোনাব তিনি হলেন কামারলিং অনেস। তিনি 1913 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। 1853 সালের আজকের এই দিনে তিনি নেদারল্যান্ডে জন্মগ্রহণ করেন। শার্ল ঝুল আরি নিকোল ছিলেন একজন অণুজীব বিজ্ঞানী। 1866 সালের এই দিনে তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার লিয়ারি নিকোল কনস্টান্টাইন জন্মগ্রহণ করেন 1902 সালের আজকের এই দিনে। ঘানার জাতীয়তাবাদী একজন নেতা ছিলেন কোয়াসে নক্রুমা। 1909 সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব বিখ্যাত কয়েকজনের মৃত্যুবরণের কথা। স্কটল্যান্ডের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন স্যার ওয়াল্টার স্কট, মৃত্যুবরণ করেন 1832 সালের আজকের এই দিনে। আর্থার শোপেনহাওয়ার ছিলেন একজন জার্মান দার্শনিক, তিনি মৃত্যুবরণ করেন 1860 সালের আজকের এই দিনে। অযোধ্যার শেষ নবাব ছিলেন ওয়াজেদ আলী শাহ, ছিলেন খুবই সঙ্গীতামোদী একজন নবাব। 1887 সালের এই দিনে তিনি মারা যান। ইংরেজ লেখিকা অ্যানি বেসান্ত মৃত্যুবরণ করেন 1933 সালের এই দিনে। নিকারাগুয়ার রাষ্ট্রপতি আনাস্তাসিও সোমাজা নিহত হন 1956 সালের আজকের এই দিনে। ওদিকে পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী হের অটো গ্রেটাভল মৃত্যুবরণ করেন 1964 সালের আজকের এই দিনে। নোবেলজয়ী বিজ্ঞানী বার্নার্ডো আলবের্তো আউসি জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায়, নোবেল পুরস্কার পান 1947 সালে। আর 1971 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা, দর্পণের এই দিনে পর্ব আজ এ পর্যন্তই। তথ্য জানতে এবং জানার পরিধি বাড়াতে সবাই শুনতে পারেন দর্পণের এমন তথ্য ভরা আয়োজন।

0: শ্রোতা বন্ধু, আলো আধারির পর্দায় যখন ভেসে ওঠে কোনো ছবি, তখনই জানা হয় কোনো গল্প তখন শুধু কয়েকটি চরিত্র নয়, জেগে ওঠে একটি সময়, একটি সমাজ এবং একটি সংস্কৃতি। কখনো হাসি, কখনো কান্না, কখনো প্রেম, কখনো প্রতিবাদের ভাষা হয়ে ওঠে আমাদের বাংলা চলচ্চিত্র, যার আছে এক স্বর্ণময় অতীত।
1: হ্যাঁ, রূপালী পর্দার সেই গল্পগুলো তাই শুধু বিনোদনের কোনো গল্প নয়, এগুলো আমাদের স্মৃতি, আমাদের সমাজ এবং আমাদের সাংস্কৃতিক অভিযাত্রার দলিল। বাংলা চলচ্চিত্রের কোনো এক গল্প নিয়েই এবার শুনব দর্পণের রূপালী সংস্কৃতি আয়োজন। রচনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত মাধুন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি রাজকুমার।

2024 সালে মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত পরিচালক হিমেল আশরাফ। চলচ্চিত্রে একজন স্বপ্নপাজ তরুণীর বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে আবর্তিত হয়েছে। উল্লেখ্য, ছবিটি সারা দেশে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছে। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি রাজকুমার ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: আব্দুল গনির একমাত্র ছেলে শামসুদ্দিন। সে নিজেকে স্যাম বলে সবার কাছে পরিচয় দেয়। মায়ের অবর্তমানে গনি সাহেব মা হারা ছেলেকে একাই মানুষ করেছেন। শামসুদ্দিনের এখন স্বপ্ন আমেরিকা যাওয়া। যে কোনো মূল্যে সে আমেরিকা যেতে চায়।
1: গুলি কর, গুলি কর, ওই যে সাপ।
2: আব্বা, গুলি করতে পারি এক শর্তে। এক গুলিতে সাপ মারতে পারলে আপনি আবার আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা তিন দিনের মধ্যে দিবেন।
0: গনি মেয়ের স্ত্রী চলে যাওয়ার পর তার আদরের সন্তানকে সে কিছুতেই আমেরিকা পাঠাতে চায় না, কারণ ছেলে শামসুদ্দিনই তার একমাত্র অবলম্বন।
2: আমার আমেরিকা জাতি হবি।
3: তুই যেটা বুঝতেছিস তোর বাপ সেটা বুঝতে পারতিস না। তোর বাপ যেটা বুঝতেছে তুই সেটা বুঝতে পারবি না।
0: সন্তানের জেদের কাছে হার মানে গনি মিয়া। সিগনাল ভাই নামে একজন দালালের মাধ্যমে আমেরিকা প্রবাসী জুলিকে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমেরিকা চলে যায় স্যাম। কিন্তু জুলি কাগজের বউ জেনেও স্যাম জুলির প্রেমে পড়ে। জুলিও যতই তাকে অ্যাভয়েড করে স্যাম ততই তার কাছে আসে।

0: এদিকে স্যাম জুলির বাসায় গেলে দেখতে পায় বাংলাদেশি বাড়িওয়ালা জুলিকে দু মাসের ভাড়া দেওয়ার অপরাধে বের করে দিচ্ছে। স্যাম বাড়িওয়ালাকে তিন মাসের টাকা পরিশোধ করলে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি খবিরউদ্দিন অবাক হয়ে যায়, ভাবে দেশে এমন পরোপকারী মানুষ রয়েছে। এদিকে জুলি স্যামের উদারতা দেখে মুগ্ধ
1: হয়।
0: কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। স্যামের আমেরিকা আসার আসল কারণ, ছোটবেলায় তার মা খাদিজা বেগম তাকে ফেলে আমেরিকা চলে আসে। আমেরিকার সব এলাকায় খাদিজা নামের যারা আছেন সবাইকে খুঁজে বের করে স্যাম, কারণ তার মা হয়তো এদের মধ্যে কেউ হবে। এই প্রত্যয়ে খুঁজতে থাকে মাকে।
2: আমি বাংলাদেশ থেকে অনেক কষ্টে আমেরিকা আসছি শুধু আমার মায়ের জন্য। ভাই, এই যে দেখেন আমার পাসপোর্ট, পাসপোর্টে মায়ের নাম খাদিজা বেগম লেখা আছে।
0: এদিকে খবিরউদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর আগে সব সম্পত্তি স্যামের নামে উইল করে দেয়, বিনিময়ে তাকে বাংলাদেশের মাটিতে কবর দেওয়ার জন্য অনুরোধ করে।
2: অনেকবার ভাবছি দেশে চলে যাব, দেশে তো আমার কেউ নাই, কোথায় যাব? আমি আমার জীবনের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি তোমারে দিয়া গেলাম, বিনিময়ে আমি মারা যাওয়ার পর তুমি আমার লাশটা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় কবর দিও, যে কোনো জায়গায়।
0: অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে স্যাম খবিরউদ্দিনকে বাংলাদেশে এনে রাষ্ট্রীয় সম্মানে কবরস্থ করে। ঘটনাচক্রে শামসুদ্দিনের তার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। তার বাবা আবেগ আপ্লুত হয়ে ছোটবেলায় মা চলে যাওয়ার আসল ঘটনা বলে দেয় স্যামকে। সব দোষ তার।
3: আমি সারা জীবন তোমাকে তোমার মার কাছ থেকে দূরে রাখতে চাইছি, কারণ যে অন্যায় তোমার মার সাথে আমি করেছি সেটা জানো তুমি না জানো।
0: স্যাম তার মায়ের পরিচয় জানতে পারে, মার সাথে দেখা করতে গেলে জানতে পারে তিনি সব সম্পত্তি বিক্রি করে বাংলাদেশের রাঙামাটিতে বসবাস করেন।
1: এই যে একটা ঠিকানা পেয়েছি, বাংলাদেশের ঠিকানা, এখান থেকে প্রায়ই ওনার চিঠি আসতো, এখানে গেলে হয়তো পাবেন আপনি।
0: যে মাকে এক নজর দেখার জন্য তার এত বছরের প্রতীক্ষা, মার সাথে দেখা করতে এলে মা তাকে অনুমতি দেয় না তার বাবার কসম দেওয়ার কারণে। অতঃপর স্যাম, যে তার মায়ের কাছে রাজকুমার, সে তার বাবাকে মায়ের কাছে আনার প্রতিশ্রুতি দেয়। কিন্তু যাবার পথে জুলির পরিচিত আমেরিকান প্রবাসী ডিজে সোহেলের বন্দুকের গুলিতে রাজকুমারের শরীর ঝাঁঝরা হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজকুমার। আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে।
2: কাছে আসেন আম্মা, আপনাকে দুসুর পরে দেখি। আর একটু কাছে আসেন না আম্মা, আম্মা।
0: শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, কৌকনি কফি, তারিক আনাম খান, আরশ খান, মাহি, দিলারা জামান, এজাজুল ইসলাম, ডিজে সোহেল, আহমেদ শরীফ, সাদ্দাম আনোয়ার হোসেন, ইয়াসির আরাফাত রহিম, এরফান মৃধা শিবলু, জাদু আজাদ, তানিশা ইসলাম মাহি সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। বন্ধু শ্রোতা, এক অর্থে এই দর্পণ যেন নানা রকম গল্পের আয়োজন। একটু আগেই শোনা হলো সিনেমার গল্প, আর এখন শোনা হবে জীবনের গল্প। যে গল্প জীবনযুদ্ধে জয়ী হবার গল্প, যে গল্প আমাদেরকেও দেখাতে পারে নতুন কোনো পথের সন্ধান।
1: বসে থাকা জীবনের ধর্ম নয়, বরং কর্মই হয়ে ওঠে জীবনের সফলতা। এখানে আমরাও পেতে পারি অনুপ্রেরণার দিক নির্দেশনা। দর্পণের জীবনের গল্প পর্বে আজও শুনব পরিশ্রমী এবং স্বাবলম্বী একজনের জীবনযাত্রার গল্প। প্রামাণ্যধর্মী এই আয়োজনের উপস্থাপনে আছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এ মুহূর্তে রয়েছি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখানে অপারেশন থিয়েটারে ডাক্তারদের সঙ্গে সহযোগিতা করছেন, ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করছেন এমন একজন বন্ধুকে নিয়ে সাজিয়েছি আজকের প্রামাণ্য পর্বে। কি নাম ভাই আপনার?
1: মাহমুদুল ইসলাম।
0: আপনি এই হসপিটালে কতদিন থেকে রয়েছেন?
1: প্রায় 3 বছর।
0: তো এখানে কি কি কাজ করছেন আপনি?
1: অপারেশন থিয়েটার পরিষ্কার পরিচ্ছন্ন করি, পেশেন্টদের ড্রেস চেঞ্জ করি, তারপর অপারেশনের যে টুলসগুলো রয়েছে এগুলো জীবাণুমুক্ত বিশুদ্ধ করি, অপারেশন শেষে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন করি, অপারেশন শেষে পেশেন্টকে আমরা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখি।
0: আপনার বাড়ি কোথায়?
1: ঝিনাইদহ, নলডাঙ্গা।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমার বাবা মা আর আমরা 4 ভাই।
0: আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করছেন?
1: আমার বাবা এখন কিছু করেন না, আমি সবার বড়। আমার মেজো ভাই ব্যবসা করে আর বাকি 2 জন পড়ালেখা করে।
0: আপনার এখন বয়স কত?
1: আমার 24 বছর।
0: এই যে অপারেশন থিয়েটারে আপনি কাজ করছেন, ডাক্তারদের সঙ্গে রয়েছেন, এখানে আপনার একটু অনুভূতি সম্পর্কে জানতে চাই, অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই।
1: সত্যি কথা বলতে কি, মানুষের জটিল রোগ না হলে বোঝা যায় না সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত। এই যে দেখেন, আমার হাত কান চোখ পা সব ভালো আছে, কত মানুষ আছে যে অঙ্গহানি, কিন্তু তারপরও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না যে সৃষ্টিকর্তা আমাদের কত সুন্দরভাবে তৈরি করেছেন। প্রথম প্রথম আমার খুব কষ্ট লাগতো, এক একটা জটিল রোগ হয়, অপারেশন হয়, মানুষের শরীরের মধ্যে যে অর্গানগুলো কীভাবে কাজ করে এটা নিয়ে আমি খুব ভাবতাম, চিন্তা করতে করতে আমার রাত পার হয়ে যেত, খুব বিস্ময়কর লাগতো।
0: আপনি লেখাপড়া কতটুকু করেছেন?
1: আমি ইন্টার পাস করেছি।
0: গ্রামীণ জীবনে আপনার ফেলে আসা দিনগুলো কেমন ছিল?
1: আমি পরিবারের বড় ছেলে, তো আদরে আল্লাহ দে একটু ডান পিঠে ছিলাম, সারাদিন খেলাধুলো করতাম, গ্রামের এবারি সেবারি ঘুরে বেড়াতাম, এভাবেই দিন চলত। এখন জীবন নিয়ে নানামুখী চিন্তা করি।
0: আগামীর দিনগুলোতে আপনি কি করবেন, আপনার কি স্বপ্ন?
1: আমার স্বপ্ন আমার পরিবারটাকে একটু ভালো রাখা, ছোট 2 ভাই ওদের পড়ালেখা করাবো, নিজে একটা সংসার নিব, এই সুস্থ থাকা একটু ভালো থাকা এটাই স্বপ্ন।
0: এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো।
1: আমি আগেই বলেছি আমি খেলাধুলা করতাম, এখন তো সময় পাই না, যেটুকু সময় অবসর পাই মুভি দেখি, মাঝে মাঝে বই পড়ি, গান শুনি, বিশেষ করে নজরুল সঙ্গীত আমার খুবই প্রিয়। শাওন আসিল ফিরে, শেখানো এলো না, বড়সা ফুরিয়ে গেল।

0: বন্ধুরা, এক গল্প শেষ হলো, এবার আরেক গল্পের শুরু করতে চাই। আর এই গল্পের মাঝে আমরা বাদ্যযন্ত্রের দেখা পাই। এই বাদ্যযন্ত্র আমাদের কানে সুরের প্রশান্তি ছড়ায়, মুগ্ধ করে।
1: হ্যাঁ, যে বাদ্যযন্ত্রের ইতি কথা হয়তো আমাদের অনেকেরই অজানা, শুনলেই হবে জানা। দর্পণের সুর স্পন্দন আয়োজন এমনই এক নিবেদন। এ আয়োজনের উপস্থাপনায় আছেন অধ্যাপক রিনাত ফৌজিয়া।
2: এসরাজ একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র। এটি তৎযন্ত্র, অর্থাৎ এই যন্ত্রে তারের সাহায্যে সুর উৎপন্ন করা হয়। এসরাজের চেহারার দিক থেকে সেতার এবং সারঙ্গীর মিল রয়েছে। দূর থেকে দেখে ছোটখাটো একটা সেতার বলে মনে হতে পারে, তবে পার্থক্য হলো সেতারের খোল তৈরি করা হয় লাউ দিয়ে। লাউয়ের উপর পাতলা কাঠের একটা তুবলি থাকে। এসরাজের খোলটা একটু ভিন্ন। প্রথমে প্রায় গোলাকার এক টুকরো কাঠকে খুদে এর দেহ তৈরি করা হয়। এরপর ফাঁপা অংশের উপর টান টান করে চামড়ার ছাউনি লাগানো হয়। এভাবে তৈরি হয় এসরাজের ধ্বনি প্রকোষ্ঠ, যা খোল নামে আমাদের কাছে পরিচিত। খোলের উপরের অংশকে বলা হয় দণ্ড। দণ্ডের গায়ে ঘাট বা পর্দা বাঁধা থাকে। এই অংশটা প্রায় সেতারের মতো। খোলের উপর একটা ব্রিজের উপর দিয়ে বাজানো তারগুলো চলে যায় দণ্ডের একেবারে শেষ প্রান্তে। সেখানে কাঠের খুঁটির সাহায্যে আটকানো থাকে। সেতারের মতো তরফের তারও থাকে এসরাজে। তরফের তার হচ্ছে সরু সরু কিছু তার, যা মূল তারের নিচে ছোট আরেকটি ব্রিজের উপর আরেকটি সারিতে লাগানো থাকে। তবে সেতারের সাথে পার্থক্য হলো এখানে তরফের তারের খুঁটিগুলো পাতলা একটা কাঠের পাতের গায়ে লাগানো থাকে, সেখানে খুঁটিগুলো সরাসরি দণ্ডের গায়ে বসানো হয়। এসরাজের মূল তারের সংখ্যা চারটি, এছাড়া তরফের তার রয়েছে 12-15টি। ধাতুর তৈরি পর্দা রয়েছে 20টি। এই পর্দার উপর দিয়ে বাঁ হাতের আঙুল চালনা করে সেই সাথে ডান হাতে ছড় টেনে এসরাজে সুর তুলতে হয়। এসরাজ বাজাতে হয় ছড় দিয়ে, যেমন করে বেহালা এবং সারেঙ্গি বাজাতে হয়। ছড় দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজানো হয় সেগুলো সুর হয় টানা টানা, মানুষের কণ্ঠের খুব কাছাকাছি শোনায়। এই কারণে খেয়াল এবং অন্যান্য গানের সাথে সঙ্গত করার জন্য যন্ত্র হিসেবে এসরাজ সকলের কাছে খুব প্রিয়। এককভাবেও এসরাজ বাজানো হয়। এসরাজের আওয়াজটা অনেকটা কান্নার মতো, সুন্দরভাবে বাজাতে পারলে তা মনকে ছুঁয়ে যায়।

0: বন্ধু শ্রোতা, এবার কথা সুরের আয়োজন আমাদের গান। সারা দেশে চলছে নজরুল বর্ষ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নিয়ে উদযাপন, লক্ষ্য নতুন প্রজন্মকে জানানো।
1: তাই আজ আমাদের গান আয়োজনে শুনব একটি নজরুল সঙ্গীত, পরিবেশনায় ইয়াসমিন মুস্তারি।

0: শ্রোতা বন্ধু, শেষ কথা এবার বলতে চাই, কারণ খুব বেশি আর নেই সময়। আজকে দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি আনিসুর রহমান,
1: এবং আমি উপমা শিরিন। প্রযোজনের সহযোগিতায় ছিলেন মোহাম্মদ অকিবুর রহমান। তত্ত্বাবধানে কানি স্কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: সবার মঙ্গল কামনায়
1: আজকের মতো বিদায়।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসি লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে আজ ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফর সঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলের ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তিনি বলেন, অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক পাচার

0: গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের প্রতি আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো সংক্ষিপ্ত সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে তার মন্ত্রণালয় এ বিষয়ে বিচার বিভাগকে সহায়তা করবে। উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল তিনটায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাম ও রুবেলার সংক্রমণ নিয়ন্ত্রণে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকাদানের আওতায় আনতে শুরু হচ্ছে মাসব্যাপী ক্যাম্পেইন। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই টিকাদান কর্মসূচি আগামী 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে 31 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যারা টিকা নিতে পারেনি এমন 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 30 লাখ শিশুকে এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। গতরাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল 135 টাকা, অকটেন 165 টাকা, পেট্রোল 160 টাকা এবং কেরোসিন 155 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য গতরাত থেকে কার্যকর হয়েছে। রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে 6 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, গতকাল সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলমান সংঘাতের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে চুক্তিতে না পৌঁছালে তেহরানকে কঠোর অর্থনৈতিক ও সামরিক পরিণতির সম্মুখীন হতে হবে। এদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা শক্তিশালী ও দীর্ঘমেয়াদী পাল্টা জবাব দেবে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। জাপানের ওসাকায় বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হবে। এছাড়া গেমসের নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় 4টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকাল 3টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম এবং উপস্থাপনায় বনশ্রী অধিকারী ও মোহাম্মদ জসিমউদ্দিন।

0: আপনাদের জন্য চমৎকার কিছু মৌলিক গান অপেক্ষা করছে। নিশ্চয়ই পরবর্তী সময় আমাদের সাথে খুবই চমৎকার ভাবে কাটবে। আপনাদের
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে প্রচারিত গানগুলোর মধ্য থেকে কোন গানকে পছন্দ হলে ভোট করতে কিংবা আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে চাইলে

0: লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযুক্তি পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর ঢাকা 1207, অথবা আমাদের ইমেইলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogan priyogan@gmail.com এই ঠিকানায়। আর সময়ক্ষেপণ না করে চলুন শুরু করি আজকের আয়োজন।
1: আজকের প্রথমবারের শিল্পী বশিরুজ্জামান সাব্বির। শ্রুতিমধুর এই আধুনিক গান সপ্তাহ ঘুরে সর্বাধিক ভোট পেয়ে আবারও জায়গা করে নিয়েছে আমাদের গানের তালিকার প্রথম স্থান। এই গানটিকে ভোট করেছেন যারা, তারা হচ্ছেন
0: রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুদার, নাটোর থেকে জহিরা আলী, পাপিয়া বেগম, ময়মনসিংহ থেকে জুবায়ের আল ফাহাদ, সাইমা রহমান, টাঙ্গাইল থেকে ভোট করেছেন আফি আফরিন, শামীম, আশিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সায়েম, সিয়াম আলভি,
1: ব্রাহ্মণবাড়ি থেকে ভোট করেছেন শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সবেত আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আঁখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে ভোট করেছেন সবুজ, হারুন, আমিন, রাজু, আমান, মাহতি ও রেজা, মানিকগঞ্জ থেকে ভোট করেছেন মেহেদি হাসান মামুন, আরিয়ান শামীম ও আজিজ খান।
0: বন্ধুরা, গানের খুব মিষ্টি কথা, তোমায় একটুখানি, বাকিটুকু অবশ্যই আমরা সুরাইয়া কণ্ঠেই শুনব। গানের গীতিকার মোহাম্মদ জাহিদুর রহমান এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন বন্ধুরা, তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই গানটি আপনাদের খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে পুনরায় ভোট করতে ভুল করবেন না।

0: প্রয়োজন প্রিয় বন্ধুরা, আয়োজনের পরের শিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস, তিনিও আর একটি আধুনিক গান শোনাবেন এবং এই গানটি আপনাদের ভোটে 2 নম্বর তালিকায় রয়েছে। যারা ভোট করেছেন,
1: ময়মনসিংহ থেকে মানিক, রাকিফ, ফারুক এজাজ, আসিফ জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহেদ আলী, লাকি আনম, জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম সাজ্জাদ ও সাদিকা, শিবপুর থেকে অমিত মন্ডল, জয়শ্রী মজুমদার, সাভার থেকে ভোট করেছেন জাকারিয়া শাহিন, বিলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান, মুসলিম উদ্দিন,
0: খুলনা থেকে ভোট করেছেন রীতা আক্তার, আব্দুর রাজ্জাক, শরীয়তপুর থেকে মাসুম বিল্লাহ, ফরিদপুর থেকে সাহেব আহমেদ, সোনিয়া পারভিন, ওলি আক্তার, রাজবাড়ী থেকে ভোট করেছেন কফিল উদ্দিন, রায়হান শেখ ও ফরিদ রেজা।
1: দেখা হোক বা নাই হোক, হ্যাঁ বন্ধুরা, প্রিয় মানুষটিকে কিন্তু আমরা এভাবেই সবসময় প্রত্যাশা করি যে দেখা হোক আর না হোক তারা কিন্তু সর্বক্ষণ আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকে। এই গানের গীতিকার হচ্ছেন রঙ্গু শাহাবুদ্দিন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাবাব আলী আরজু। গানটি শুনে আসি এবং
0: এই গানটি যদি ভালো লাগে তাহলে আমাদের ঠিকানায় আবারও ভোট করতে পারেন।

0: বন্ধুরা, এবার আয়োজনের তৃতীয় গান, আর এই গানের শিল্পী হচ্ছেন শিল্পী অপু আমান। শোনাবেন চমৎকার একটি লোকগান। এই গানটি ভালোবেসে ভোট করেছেন আমাদের সকল শ্রোতা বন্ধুরা।
1: মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন কামালউদ্দিন, গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে ভোট করেছেন রায়হান জান্নাত, সাবাহাত আলিম, শামীম, লাইলা আলম, মুনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে ভোট করেছেন আদনান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম।
0: পিঞ্জিরে ছাড়িয়ে গেলে কি হয় সেটি আমরা জানব গানে গানে। হাসান হাফিজের কথায় সুরু সংগীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। চলুন এই গানটি উপভোগ করি। আর এই গানটি যদি ভালো লাগে তাহলে ভোট করতে হবে আমাদের ঠিকানা।
1: হ্যাঁ, পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শের বাংলা ঢাকা 107। আর যদি ইমেইলে আপনি ভোট করতে চান সেক্ষেত্রে bbprioyogoonpyogan@gmail.com।

0: প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন শিল্পী সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে শ্রুতি মধুর একটি আধুনিক গান। এই গান শ্রোতাদের পাঠানো ভোটে রয়েছে আমাদের গানের তালিকার চতুর্থ স্থানে। গত সপ্তাহে এই গানকে ভোট করা শ্রোতারা হলেন
1: ফরিদপুর থেকে শেখ রাকিব, তন্ময় রোজিনা আক্তার, রাজবাড়ি থেকে সজল মিয়া, কাশিম মাতব্বর, ময়মনসিংহ থেকে ভোট করেছেন বিকাশ, রতন রিয়া, সালমা রাজু, আকাশ উজ্জ্বল, তাসলিমা আসিফ ও এজাজ, সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে ভোট করেছেন উম্মে সালমা বিপাশা, তাহিয়া আলম তাইন।
0: গানের গীতিকার গৌরপদ বসু এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন হিমাদ্রি বিশ্বাস। বন্ধুরা চলুন এবার গানটি শুনে আসি। আর হ্যাঁ, অবশ্যই গান যদি ভালো লাগে তাহলে ভোট করবেন আমাদের ঠিকানায়।

0: বিধি আমাদের জীবনে নানাজন নানা সময় নানা রকম ঘটনা ঘটিয়ে থাকে এবং নানা পথে আমাদেরকে পরিচালিত করে থাকে। এবারে কানে কানে শুনব আমাদের শিল্পীকে বিধি কোন পথে পরিচালিত করেছেন এবং শিল্পীর সাথে বিধি কি করেছেন। পুলক অধিকারী শোনাবেন এই লোকগানটি গানের
1: মঞ্জুরি অঞ্জলি ও সুলেখা, ঢাকা থেকে মোহাম্মদ বাশারাত আলম তাহসিন, সোহেল সুবহি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজানা হোসেন, লাবিবা হোসেন।
0: বন্ধুরা গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার। চলুন এই লোকগানটি উপভোগ করি এবং এই গানটি যদি আবারও আপনাদের ভালো লাগে তাহলে ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের গানের তালিকায় ৬ নম্বরে রয়েছে আরো একটি সুন্দর আধুনিক গান, শিল্পী তাসনিম আনআম রাইসা। হ্যাঁ বন্ধুরা, আনআম রাইসার গাওয়া এই গানকে যে সকল শ্রোতা পছন্দ করে ভোট করেছেন তারা হলেন
1: শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা জসিম ব্যাপারে, রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ থেকে ফরিদা বেগম, শায়লা বেগম, আবুল কাশিম, পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। নাড়ুর থেকে ভোট করেছেন শিখা রাডে।
0: ভালোবেসে কেউ কেউ কি বন্ধুরা, শুনে শুনে আমরা কিন্তু পুরো গানটি শুনে নেব। গানের গীতিকার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন। চলুন বন্ধুরা শুনে আসি আমাদের প্রিয় শিল্পী আনআম রাইসার কণ্ঠে এই সুন্দর আওয়াজ। ভোট অবশ্যই করবেন আমাদের।

0: ধরে দেখতে দেখতে ঘরের কাঁটা জানান দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে। তবে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা।
1: প্রযুক্তি পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেলে আমাদেরকে ভোট করুন bbpriyogaan@gmail.com।
0: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আপনাদের সাথে প্রিয় আরো কিছু গান নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং
1: বাংলাদেশ বেতারের সাথেই থাকুন। এতক্ষণ শুনলেন শ্রোতাদের কোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটি গ্রন্থ হয়েছিলেন লায়লা আলম, উপস্থাপনায় বনশ্রী অধিকারী ও মোহাম্মদ জসীমউদ্দিন, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ সোহেল রানা এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক।

0: বাংলার নান্দনিক ও ঐশ্বর্যপূর্ণ প্রকৃতির সাথে নজরুলের ছিল সুনিবিড় সম্পর্ক। গ্রাম বাংলার লোক ঐতিহ্য সমৃদ্ধ সাংগীতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কিশোরকাল থেকেই কাজী নজরুল ইসলামের ছিল সুনিবিড় সম্পৃক্ততা। নজরুল জন্মাঞ্চল পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলা, ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ রাঢ় অঞ্চল কয়লা খনি, রেলওয়ে কারখানা ও শস্য ভাণ্ডারের জন্য বিশেষভাবে খ্যাত ছিল।
1: ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে তাঁর পারিবারিক, আঞ্চলিক ও সামাজিক পরিমণ্ডল ছিল বহুবিধ সাংগীতিক ঐতিহ্যে পরিপূর্ণ। তাই সঙ্গীত সৃজনে তথা রূপায়ণে সমৃদ্ধ তত্ত্ব, উপাত্ত ও রসদের ক্ষেত্রে নজরুল মননে কোন কমতি ছিল না। ফলে বাংলা গানে আমরা পেয়েছি সর্বাধিক নানা বৈচিত্র্যের সঙ্গীত ভাণ্ডার। প্রিয় শ্রোতৃমণ্ডলী, আর কথা নয়, এবার মূল প্রতিপাদ্য গানে ফিরে আসি। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়মা শায়ের জাহান,
0: আমি এবিএম শাহিনুজ্জামান শিশির। অনুষ্ঠানের প্রথমেই ভৈরবী রাগ ও দ্রুত দাদরা তালে নিবদ্ধ প্রকৃতির বর্ণনা সম্বলিত বাণীর আদর্শে রচিত একটি আধুনিক শ্রেণীর গান চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, চাঁদের দেশের পথ ভোলা ফুল চন্দ্রমল্লিকা। বাংলা আধুনিক গানের আবহে পরিমিতিবোধ সম্পন্ন ও অজগুণ সমৃদ্ধ একটি সাংগীতিক বলয়ে কাজী নজরুল ইসলামের অবস্থান আজ অবধি অভেদ্য রূপে প্রবল প্রতাপে বহমান। এই গানটি এপ্রিল ১৯৩৪ খ্রিস্টাব্দে HMVN 7222 নম্বর আদি রেকর্ডে গেয়েছেন শিল্পী কে মল্লিক। এখন গানটি পরিবেশন করছেন শিল্পী ফেরদৌস আরা।

অনুষ্ঠানের দ্বিতীয় গান মমমধুর মিনতি শুনু ঘনশ্যাম, খেয়াল শ্রেণীর গান জৌনপুরী রাগ এবং তাল ত্রিতাল, শিল্পী প্রফেসর জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, জুলাই 1939 খ্রিস্টাব্দে HMVN 17319 নম্বর আদি রেকর্ডে গানটি গিয়েছেন। খেয়াল গায়কের পরিপূর্ণ নয়, রাগ এবং তালের আংশিক ও পরিমিত রূপ বজায় রেখে কাজী নজরুল ইসলাম 40টি খেয়াল শ্রেণীর গান রচনা করেছেন, যা বাংলা গানের আবহকে করেছে নানা গুণে সমৃদ্ধ। গানটি শুনুন শিল্পী সুমন চৌধুরীর কণ্ঠে।

ঈশ্বর তত্ত্ব বিবৃত বিষয়ক এবার দেশ রাগে ও দাদরা তালে নিবদ্ধ একটি ভজন গান আমার বিফল পূজাঞ্জলি অশ্রুস্রোতে চাইছে ভেসে। শিক্ষা সমাচার পত্রিকার শারদীয়া 1342 সংখ্যায় এবং ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে শিল্পী মিস আঙ্গুরবালার কণ্ঠে HMVN 7443 নম্বর আদি রেকর্ডে গানটি প্রকাশিত হয়। পরিবেশন করছেন শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি।

বাংলা আধুনিক গানের নতুন ধারা ও সংস্কারের পথিকৃৎ কাজী নজরুল ইসলাম। উতল হল শান্ত আকাশ তোমার কলরোলে। আজকের সর্বশেষ এই আধুনিক শ্রেণীর গানটি পরিবেশন করছেন শিল্পী নাশিদ কামাল। আদি রেকর্ড নম্বর HMVN9777, শিল্পী মিস মট কস্টেলো। প্রকাশকাল September 1936, তাল কাহারবা। উল্লেখ্য, সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকার দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যায় শ্রাবণ 1342 সালে গানটি স্বরলিপি সহ প্রকাশিত হয়। তাছাড়া বর্তমান গানটি নজরুল রচিত খেলতা বায়ু ফুলবন মে আও প্রাণ পিয়া, এই হিন্দি গানের সুরতালের অনুরূপ।

0: শ্রোতা বন্ধুগণ, আজকের পরিবেশিত গানগুলো আপনাদেরকে আনন্দিত ও অনুপ্রাণিত করলে ভাববো আমাদের প্রয়াস সার্থক হয়েছে। বাংলা গানের গীতি কবিদের মধ্যে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। বাংলা গানকে সমৃদ্ধকরণে ও শ্রুতি নন্দনের শীর্ষে আরোহণে নজরুলের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি তার নান্দনিক কৃতকর্ম শাশ্বতকালীন নিরিখে ইতিহাসে অমলিন হয়ে আছে এবং থাকবে।
1: সেই গীতি কবির গান প্রমিত বাণী ও সুরে শিল্পীরা পরিবেশন করবেন তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। পরিশেষে নজরুল সঙ্গীত শিল্পীদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক। গবেষণা গ্রন্থনা ইদ্রিস আলী, উপস্থাপনা এ বি এম শাহিনুজ্জামান শিশির ও ইরমা শায়ের জাহান, অনুষ্ঠান সম্পাদনা তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ একুশে সেপ্টেম্বর সোমবার বেলা দুটো বেজে কুড়ি মিনিট থেকে বেলা তিনটা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোনিং অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডেঙ্গু জ্বর, লক্ষণ, কারণ ও প্রতিকার। এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হোসেন, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে সরাসরি কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রিজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডঃ জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্তাম্বুলে ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তিনি বলেন, অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বজায় এবং মাদক পাচার চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের প্রতি নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো সংক্ষিপ্ত সময়ে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে তার মন্ত্রণালয় এ বিষয়ে বিচার বিভাগকে সহায়তা করবে। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে অপ্রতিম নিখোঁজ হয়। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালময় পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ভোক্তা পর্যায়ে চলতি মাসের জন্য জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। গতরাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অক্টেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য গতরাত থেকে কার্যকর হয়েছে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিন দিনব্যাপী নির্বাচন শেষ হওয়ার পর গতরাতে প্রাথমিক খবরে জানানো হয়, ৭১% বেশি ভোট গণনা দেখা গেছে। পুতিনের দল পেয়েছে ৫৭.৫% ভোট। নির্বাচনে কমিউনিস্ট পার্টি ১৪% এবং এলডিপিআর পেয়েছে ৮.৭% ভোট। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। এশিয়ান গেমসের খবর, জাপানের আইচিতে এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে আজ বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে ৩৯-৪৫ পয়েন্টে পরাজিত করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ নারী কাবাডি দল বিকেল ৫:৩০টায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। ওসাকায় বাংলাদেশ সময় বেলা ১টায় খেলাটি শুরু হবে। এছাড়া নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকেল ৩টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: আমাদের যন্ত্রশিল্পী এবং অন্যান্য কলাকুশলীরা প্রস্তুত আছেন শিল্পীকে সঙ্গত করার জন্য। তো বন্ধুরা, আর কালক্ষেপণ না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ মিডিয়া স্টুডিওতে। আর এই আয়োজন আপনারা বাংলাদেশ বেতার ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি উপভোগ করতে পারবেন।

0: ঠাকুর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজন সূচিতে এখন আপনাদেরকে নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী বদরুন্নেসা ডালিয়া।

0: এতক্ষণ আমাদের নিউ মিডিয়া স্টুডিও থেকে মোহাম্মদ কামরুজ্জামান রাব্বি দুখানি পল্লীগীতি গিয়ে শোনালেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। বদ্রুন্নেসা ডালিয়ার কণ্ঠে এবারের গান দিবস রজনী আমি জানকার।

0: স্টুডিও রেকর্ড থেকে দুখানি গান শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন বদ্রুনেসা ডালিয়া।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এ অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে এবং শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী জ্যোতির্ময়ী সরকার উর্মি। শিল্পী এখন সরাসরি দুখানি আধুনিক গান গেয়ে শোনাবেন। প্রথম গানটির গীতিকার ও সুরকার অজয় দাশগুপ্ত। তাহলে চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী জ্যোতির্ময়ী সরকার উর্মির কাছে দুখানি আধুনিক গান শোনবার জন্য।

0: এতক্ষণ মিউজিক স্টুডিও থেকে দুখানি আধুনিক গানকে শোনালেন শিল্পী জ্যোতির্ময়ী সরকার উর্মি।
1: প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এখনকার পরিবেশনে রয়েছে পল্লীগীতি, শিল্পী সাইদুর রহমান, প্রথম গানটির গীতিকার জসিমউদ্দিন, সুরকার মমতাজ আলী খান।

0: প্রিয় শ্রোতা শুনলেন সাইদুর রহমানের কণ্ঠে দুখানি পল্লীগীতি, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ। এবং এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের নিউ মিডিয়া স্টুডিওতে। উপস্থিত আছেন নজরুল সঙ্গীত শিল্পী আফ্রিদা লাপন্না।

0: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকার নিউ মিডিয়া স্টুডিও থেকে সরাসরি নজরুল গীতি গিয়ে শোনালেন আফ্রিদা লাবণ্য।
1: মাদকাসক্তির আরেক নাম মরণ। মাদকাসক্ত থেকে বিরত থাকতে হবে আমাদের সবাইকে। যুব সমাজ, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এই যুব সমাজের মধ্যে যেন মাদকাসক্ত ছোবল না হানতে পারে, সেজন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে।
0: মাদকের করাল গ্রাস থেকে আমাদের সন্তানদের, আমাদের প্রজন্মকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। মা বাবা যারা আছেন তাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং কাদের সাথে আড্ডা দিচ্ছে, এই বিষয়গুলো। আসুন আমরা সম্মিলিত সচেতনতায় মাদকের করাল গ্রাস থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করি। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছো। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
2: তবে আর কেন বসে থাকা,
5: খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি পরিসংখ্যের খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি স্নিগ্ধা সোহানা হক। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ইস্তাম্বুলের ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তিনি বলেন, অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বজায় এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ডের প্রতি নির্দেশনা দেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ শেষে আলোচনার পর আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে ঠিক সেভাবেই তা বাস্তবায়নে কমিটির কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠকের আয়োজন করা হবে। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের মহাসড়কগুলোর পাশের ২৪টি ট্রমা সেন্টার এবং দেশব্যাপী ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব ট্রমা সেন্টারে পুনরায় চিকিৎসা সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে এসব ট্রমা সেন্টার চালুর নির্দেশনা দেন। বৈঠকে এসব ট্রমা সেন্টারের নাম পরিবর্তন করে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার নামে নামকরণ এবং সড়ক ও মহাসড়কের পাশে এ ধরনের আরও সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, সড়ক দুর্ঘটনায় দ্রুত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মাধ্যমে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে সেই দেশের বিরুদ্ধে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে এমন খবরের জবাবে ইরান এ ধরনের সতর্কবার্তা দিল। এদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল দেশটির পার্লামেন্টে বক্তৃতায় বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া তার দেশের শর্তাবলী পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কোন প্রকার চুক্তিতে তেহরান পৌঁছাতে না পারলে দেশটিকে কঠোর অর্থনৈতিক ও সামরিক পরিণতির সম্মুখীন হতে হবে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিনদিনব্যাপী নির্বাচন শেষ হওয়ার পর গতরাতে প্রাথমিক খবরে জানানো হয়, ৭১% বেশি ভোট গণনায় দেখা গেছে পুতিনের দল পেয়েছে ৫৭.৫% ভোট। নির্বাচনে কমিউনিস্ট পার্টি ১৪% এবং এলডিপিআর পেয়েছে ৮.৭% ভোট। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এই প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। এশিয়ান গেমসের খবর, জাপানের আইচিতে এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে আজ বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে পরাজিত করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ নারী কাবাডি দল বিকেল ৫:৩০টায় বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। ওসাকায় বাংলাদেশ সময় বেলা ১টায় খেলাটি শুরু হবে। এছাড়া নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকেল তিনটায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। শিল্পী মোহাম্মদ মিয়া, গানের কথা সাজিয়েছেন এস এম খলিল বাবু, সুর করেছেন ইতিকার নিজেই।

শ্রবণবন্ধুরা আধুনিক গান শুনছেন শিল্পী মোহাম্মদ অনুমিয়া। এবারের গানটি লিখেছেন শামসুল আলম, সুর করেছেন এম এ মানিক।

0: প্রিয় শ্রোতা, গান শুনলেন মোহাম্মদ মামুন মিয়ার কণ্ঠে আধুনিক গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে। বিলাস খানের রোগ ডোরির আগে খেয়াল শুনবেন প্রিয়াঙ্কা কুপের পরিবেশনায়।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে প্রিয়াঙ্কা কবির পরিবেশনায় বিলাস খানের ডোরি ডাকে খেয়াল শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 11:29। এ পাড়ার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, লায়লা পারভিন কেয়া, ফারহানা চৌধুরী বুসরা এবং আমি আল আমিন শেখ। আমাদের সঙ্গে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ রুহুল আমিন, শামীম আহমেদ, লুৎফুন্নাহার মেরি এবং এলিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শরতে সুনীল আকাশ জুড়ে ভাসে সাদা মেঘের ভেলা, সাথে নিয়ে জলজলে সতেজ সূর্যটা দিনের বেলা। রাতের নির্মল আকাশে অসংখ্য তারাদের নিয়ে বসে স্নিগ্ধ চাঁদের হাট, সাথে থাকে শিউলির সুবাস মাখা প্রশান্তির বাতাস। অবশ্য দিনে কিংবা রাতে হঠাৎ হঠাৎ দু এক পশলা বৃষ্টির দাপাদাপিও চলে। শরতের আকাশ ছেড়ে যখন মাটিতে তাকাই, দিগন্তজোড়া মাঠে সাদা কাশফুল আর সবুজ আমনের বাতাসে দোল খাওয়ার অপরূপ দৃশ্যে দৃষ্টি আটকে যায়। শরৎ প্রকৃতির প্রশান্তিময় আবেশ সবাইকে ছুঁয়ে থাকুক সারাক্ষণ, এমনই শুভ প্রত্যাশায় মেলে ধরছি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানের আজকের আয়োজন ডালা।
1: দেহের পূর্ণাঙ্গ সুস্থতা নির্ভর করে সব অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার ওপর। কোন একটি অঙ্গ অসুস্থ থাকলে দেহের সাথে সাথে মনের সুখও উধাও হয়ে যায়। আবার কোন অঙ্গের সুস্থ থাকাটা এতটাই জরুরি যে এর অসুস্থতার প্রভাব পড়ে পুরো দেহের ওপর। দেহের তেমনি একটি অত্যন্ত জরুরি স্পর্শকাতর অঙ্গ হার্ট বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বিকল তো পুরো দেহই অচল, তাই হৃৎপিণ্ডের সুস্থতার গুরুত্ব বলাই বাহুল্য। মূলত শরীরের সুস্থতা অনেকাংশে নির্ভর করে হার্ট বা হৃৎপিণ্ডের সুস্থতার ওপর, অথচ এ ব্যাপারে উদাসীনতা সবচেয়ে বেশি। ফলে বিশ্বব্যাপী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতি বছর বিশ্বে অন্তত 2.25 কোটি মানুষ এ রোগে প্রাণ হারাচ্ছে। হৃদরোগ থেকে বাঁচতে প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। আমাদের সবার 2টি কিডনি, 2টি চোখ, 2টি হাত, 2টি পা আছে। এসবের একটি না থাকলেও বেঁচে থাকা সম্ভব, কিন্তু আমাদের হৃৎপিণ্ড আছে একটি। আর হৃদ স্পন্দন যদি 1 সেকেন্ডের জন্য থেমে যায়, তাহলে মৃত্যু অনিবার্য। অতএব আমাদের সবারই নিজের হৃৎপিণ্ডের যত্ন নেওয়া চাই।
0: প্রিয় শ্রোতা, পরিবেশনের শুরুতে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ফাহিম আহমেদ রূপম, চলুন কানপাতি আলোচনা টেবিলে।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। আমাদের শরীরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে গিয়ে হার্ট। হার্ট তার প্রতি মুহূর্তে স্পন্দন বা ছন্দের মাধ্যমে জানান দেয় আমরা কতটুকু ভালো আছি কিংবা কতটুকু অসুস্থ হয়েছি। হার্টের একটি বিশেষ যত্নের প্রয়োজন। এছাড়া অনেকের দেখা যায় যে শ্বাসকষ্টও বেড়ে যায়। এটি কি শুধুমাত্র ফুসফুস বা ইনফেকশন বা অ্যাজমার কারণে বাড়ে, নাকি হার্টের কারণে বাড়ে, তাও আমরা জানতে চাইব আজকের অনুষ্ঠানে। শ্রোতাবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত যে হৃদরোগীদের হঠাৎ করে শ্বাসকষ্ট হলে কিংবা হৃদরোগীরা হার্টের যত্ন কিভাবে নিবেন তা নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শরদিন্দু শেখর রায়। প্রথমে একটু জানতে চাইব যে যারা হৃদরোগী আছে, উচ্চ রক্তচাপের রোগী আছে, তাদের হার্টের যত্নের কোনো সম্পর্ক আছে কিনা?
3: একেবারে যে নেই তা বলবো না, কারণ হলো আমাদের যে হৃদরোগীরা রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু, আমরা যদি মেডিকেল পরিভাষায় বলি, তারা হলেন হার্ট ফেইলরের রোগী। হার্ট ফেইলর বলতে আসলে বিভিন্ন হৃদরোগের কারণে যখন হার্ট তার পাম্পিং ক্ষমতা কমিয়ে ফেলে বা কমে যায়, তখন কিন্তু ফুসফুসে পানি জমে যায়, তখন রোগী কিন্তু শ্বাসকষ্ট বোধ করে। এটা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যে সমস্ত এই হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া রোগীরা, হার্ট বড় হয়ে যাওয়া রোগীরা, অথবা জন্মগত হৃদরোগ বা ভালভের সমস্যাজনিত হৃদরোগ বা রক্তনালীর হৃদরোগ, এ সমস্ত রোগ থেকে ইতিমধ্যে যাদের হার্টের পাম্পিং ক্ষমতা কমে গিয়েছে বা যাদেরকে আমরা হার্ট ফেইলরের রোগী বলছি, চিকিৎসা নিয়ে ভালো আছেন, দেখা যায় তাদের মাঝে মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এটাকে আমরা বলি যে হার্ট ফেইলর, হঠাৎ করে আবার একটু বেড়ে গেল। তো এটা অনেক সময় ইনফেকশন একটা অন্যতম কারণ বা জীবাণু সংক্রমণ। জানি যে নানা রকম সংক্রমণ রোগ বেড়ে যায়, নানা রকম জীবাণু সংক্রমণ ঘটে, সে কারণে অনেক সময় হার্ট ফেইলরও কিন্তু দেখা যায় চিকিৎসাতে কন্ট্রোলে ছিল, কিন্তু হার্ট ফেইলরের মাত্রা বেড়ে গিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হলো। তো এই দিকগুলো সম্পর্ক আছে বলে আমি মনে করি। আরেকটা বিষয় হলো, আমরা যে হার্ট অ্যাটাকের কথা বলি, এটাও কিন্তু কোল্ড ওয়েদারে বা ঠান্ডা আবহাওয়াতে বেশি হয়। যাদের অন্যান্য ঝুঁকি রয়েছে বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে বা তাদের কিন্তু এই অতিরিক্ত ঠান্ডায় হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি থাকে কিন্তু।
2: আচ্ছা, তাহলে প্রথমে জানতে চাইবো যে হার্ট ফেইলর বা হার্ট বড় হয়ে যাওয়া অনেকে সাধারণ অর্থে বলে থাকে আর কি, এখানে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, পানিও জমে যায়, এটি বললেন আর কি, এই শ্বাসকষ্টটা অ্যাজমা বা নিউমোনিয়ার জন্য হয়েছে কিনা আর হার্টের জন্য হয়েছে কিনা, এটা বোঝার উপায় কি?
3: হ্যাঁ, এটা হলো যে আমার হঠাৎ শ্বাসকষ্ট যদি হয়, রোগীদেরকে আসলে হাসপাতালে যাওয়া উচিত। এখন হাসপাতালে না গেলে চিকিৎসক যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কোন অসুখের কারণে এই শ্বাসকষ্টটা হলো। হঠাৎ শ্বাসকষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, আপনি বলছিলেন যে এটা হাঁপানি কিনা, নিউমোনিয়া বা ইনফেকশন কিনা, বা অন্য কোনো কারণ, যেমন হার্টের অন্যান্য অনেক অসুখে কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে, যেমন হঠাৎ করে মেজর বড় রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায়, পালমোনারি এমবোলিজমি, সেক্ষেত্রেও হতে পারে। এরকম হঠাৎ শ্বাসকষ্টের অনেক কারণই রয়েছে, হৃদরোগ ছাড়াও রয়েছে। এগুলো নির্ভর করে যে তার শ্বাসকষ্ট ছাড়া আনুষঙ্গিক অন্যান্য কি সমস্ত উপসর্গ রয়েছে সেগুলো আমরা মিলিয়ে এবং রোগীকে মানে চিকিৎসক পরীক্ষা করে দেখলে বুঝতে পারেন। এই যে আমরা হার্ট ফেইলর বা হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাবে, রোগীগুলো তো হার্টের অসুখের রোগী, হৃদরোগী, তো সুতরাং ওরা চিকিৎসা নিচ্ছিলেন। এই সমস্ত রোগীর যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হার্ট ফেইলরের জন্যই হচ্ছে, বা তার সাথে কিন্তু বয়স্ক রোগীদের নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং আমার যদি বয়স কম থাকে তাহলে তাদের যদি পারিবারিক ইতিহাস থাকে বা আগে থেকে যারা হাঁপানির রোগী তাদের যদি এরকম হঠাৎ করে হয়ে যায়, শীতকালে যেটার প্রকোপ বেশি থাকে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে হয়তো এটা হাঁপানি থেকে হচ্ছে বা কিছু।
2: মানে হাঁপানি হলে একটা বংশগত একটা রিলেশনশিপ থাকবে, দ্বিতীয়ত বুকের মধ্যে একটা শোশো সাই সাই এইরকম একটা আওয়াজ হতে পারে,
3: অ্যালার্জির হিস্ট্রি থাকতে
2: পারে, একটা হিস্ট্রি থাকতে পারে, আর নিউমোনিয়ার তো
3: একেবারে বাচ্চাদের ক্ষেত্রে আমরা শ্বাসকষ্ট বলতে শ্বাস প্রশ্বাস ঘন ঘন দিয়ে, এখন একজন মানুষ স্বাভাবিক মানুষ দেখা যাচ্ছে মিনিটে 16 বার 18 বার 20 বার এরকম হয়তো শ্বাস প্রশ্বাস নেয়, আর একটু হয়তো বেশি হতে পারে, কিন্তু যদি অনেক বেশি হয়ে যায় শ্বাসকষ্ট, খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং রোগী বুঝতে পারে যে আমি দম নিতে পাচ্ছি না, আমার আটকে আসতেছে, এটাই হলো শ্বাসকষ্ট।
2: আপনি কিন্তু বললেন যে শ্বাসকষ্ট যে কারণেই হোক না কেন ঘরে বসে থাকা যাবে না, অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিতে হবে, কিন্তু হাসপাতালে নেওয়ার আগে ঘরে রোগীরা কি করবে?
3: হঠাৎ শ্বাসকষ্ট হয়ে যাওয়াটা এমন একটা বিষয় যে এই শ্বাসকষ্ট কমানোর জন্য দ্রুত চিকিৎসা দিতে হয় এবং সেটা কারণ নির্ধারণ করে দিতে হয়। যদি এটা হৃদরোগ সম্পর্কিত হয়, অর্থাৎ যদি হার্ট ফেইলর থেকে হয়, তাহলে কিন্তু তাকে দ্রুত অক্সিজেন দিতে হবে এবং তাকে কিন্তু শিরায় ইনজেকশন দিয়ে কিন্তু চিকিৎসা করতে হবে। আবার যদি ধরেন কারো হাঁপানির জন্য হয় তাহলে, বা অনেকে যে সিওপিডি বলি, যারা বয়সের সাথে যাদের শ্বাসকাশের অসুখ বলে আমরা বলি, তাদের কিন্তু দেখা যায় যে ওই যে আজকাল তো ফার্মেসিতে নেবুলাইজেশন পাওয়া যায়, হ্যাঁ, নেবুলাইজার শব্দটার সঙ্গে আমরা অনেক পরিচিত, অনেক সময় নেবুলাইজেশন নিলে কিন্তু কমে যায়, গ্যাস নিতে পারে। তবে যে কারণেই হোক না কেন, আসলে হাসপাতাল ছাড়া কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট রোগীকে
2: অপেক্ষা করা ঠিক হবে না, ঠিক হবে না।
3: আর আমাদের তো এখন মানে ঘরের দোরেই বলতে গেলে ধরনের হাসপাতাল রয়েছে পুরো বাংলাদেশে, একেবারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে এখন মানুষের বেশি সময় লাগে না কিন্তু।
2: আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি শুরুতে বলছিলেন যে অনেক সময় উচ্চ রক্তচাপটা একটু বেড়ে যেতে পারে বা রক্তচাপ সাময়িক ভাবে বেড়ে যেতে পারে, এটার সাথে শীতের কি সম্পর্ক?
3: এটার সাথে সম্পর্ক হলো কি, উচ্চ রক্তচাপের জন্য কিন্তু হার্ট ফেইলর হতে পারে। উচ্চ রক্তচাপ হঠাৎ বেড়ে গেল, হঠাৎ বেড়ে গিয়ে অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে, তার মধ্যে হার্ট অ্যাটাকও হতে পারে, আবার হার্ট ফেইলরও হতে পারে। সুতরাং যদি দেখা যায় যে উচ্চ রক্তচাপ কারো আছে, সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে, এবং এই শীতের সময় আমরা যেহেতু হার্ট ফেইলর বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাহলে দেখা যাচ্ছে দুটো একসাথে কাজ করার মতো, তাহলে হার্ট ফেইলরটাকে আরো মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
2: ঠান্ডার কারণে তো আমাদের রক্তনালীটাও সংকুচিত হয়ে যায়, বা একটু বয়স্ক যারা আছে তাদের রক্তনালীতে চর্বির আস্তর জমে যায়,
3: এই কারণে বললাম যে কিন্তু হার্ট অ্যাটাকের হার বেশি থাকে কিন্তু।
2: ডাক্তার শরদিন্দ্র শেখর, আমরা চাই যে আমাদের হার্টটা ভালো থাকুক, কারণ হার্ট ভালো না থাকা মানে শরীরের অন্যান্য অঙ্গ অকেজ হয়ে যায়, তো হার্ট ভালো রাখার জন্য আপনি কি পরামর্শ দিবেন?
3: এটা হলো হৃদযন্ত্রের যত্ন নিতে হবে, যাদের আমরা তো আজকে হৃদরোগীদের নিয়ে কথা বলছি, হৃদরোগীদের জন্য আমি পরামর্শ দিব যে ওনারা তো নিশ্চয়ই কোনো না কোনো চিকিৎসকের অধীনে রয়েছেন এবং চিকিৎসা চালিয়ে যাচ্ছেন যে কোনো সময়। হৃদরোগীদের চিকিৎসাগুলো সাধারণত সারা জীবনের জন্য হয়, সুতরাং এই ওষুধগুলো কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না, এবং কোনো ধরনের অসুস্থতা বোধ করলে সবার আগে চিকিৎসকের পরামর্শ যেন ওনারা নেন। বিশেষ করে একটু সাবধান থাকতে হবে যেন জীবাণু সংক্রমণ না হয়, যাতে ঠান্ডা না লাগে, কাশি না লাগে, ঠান্ডা হলে যে কোনো সময় একটা জীবাণু সংক্রমণ হয়ে গলা ব্যথা হয়ে ফুসফুসে সংক্রমণ হতে পারে, আর ওষুধ নিয়মিত চালিয়ে যেতে হবে। দ্রুত শ্বাসকষ্ট হলে কখনো দেরি না করে হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
2: এটি আপনি আপনি এই কথাটার উপর খুব গুরুত্ব দিচ্ছেন। আশা করি যারা শ্রোতাবৃন্দ তারা শুনলেন যে শ্বাসকষ্ট অনেক কারণে হতে পারে, মারাত্মক কারণ হার্টের কারণে কিন্তু হতে পারে, এটা কিন্তু আপনাদের পক্ষে বোঝা অনেক সময় দুষ্কর হতে পারে। এই কারণে কিন্তু নিকটস্থ চিকিৎসকের কাছে যাবেন, হাসপাতালে যাবেন। ডাক্তার শরদিন্দু শেখর রায় কিন্তু এই ব্যাপারটার উপর গুরুত্ব দিলেন, এটা কিন্তু আপনারা ভুলবেন না। আরেকটি ব্যাপার একটু জানতে চাইবো যে উচ্চ রক্তচাপের রোগীরা যাদেরকে আপনারা ওষুধ প্রেসক্রাইব করেন, হাই ব্লাড প্রেশারের ওষুধ, রোগীরা নিশ্চয়ই আপনাদের কাছে জানতে চান কখন এই ওষুধ তারা বন্ধ করতে পারবেন, কোন কোন ক্রাইটেরিয়ায় রোগীরা ওষুধ বন্ধ করতে পারবেন।
3: হ্যাঁ, এটা আমি প্রায় বলে থাকি, অনেকের ভুল ধারণা থাকে উচ্চ রক্তচাপ নিয়ে, অনেক ভুল ধারণা রয়েছে, তার মধ্যে এটা একটা যে আমি উচ্চ রক্তচাপ ধরা পড়েছে, ওষুধ খাচ্ছি, এখন তো আমার রক্তচাপ স্বাভাবিক, তা মনে হয় এখন ওষুধটা বন্ধ করে দিতে পারি। কিন্তু না, ওষুধটা খেয়েই কিন্তু আপনার উচ্চ রক্তচাপটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। মানে এই উচ্চ রক্তচাপের ওষুধটা আপনাকে যখন প্রেসক্রাইব করা হয়েছে, আপনাকে কিন্তু এটা সারা জীবনের জন্য করা হয়েছে, সুতরাং আপনার জীবনে কখনো এই ওষুধ বন্ধ করা যাবে না। হ্যাঁ, কোনো কোনো দরকার পড়লে আমরা ওষুধ কিছু দিনের জন্য বন্ধ রাখতে পারি, হঠাৎ করে প্রেশার কমে গেল কোনো কারণে বা কিছু হলো, সেটা কিন্তু আমরা করতেই পারি, কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ ছাড়া না, এক নম্বর। দু নম্বর কথা হলো যে ওষুধের ডোজ বা মাত্রা কখনো কখনো হয়তো বাড়ানো লাগতে পারে বা কমানো লাগতে পারে, ইভেন পরিবর্তনও করা লাগতে পারে, কিন্তু উচ্চ রক্তচাপের ওষুধ যদি আপনার একবার শুরু করা হয়ে থাকে তাহলে সেটা আর বন্ধ করার সুযোগ নেই। একমাত্র গর্ভাবস্থায় যে উচ্চ রক্তচাপ হয় সেটা সাধারণত শিশু ভূমিষ্ঠ হয়ে গেলে কয়েক সপ্তাহের মধ্যে এটা আবার স্বাভাবিক হয়ে আসে, তখন আমরা তাকে আর ওষুধ খেতে বলি না, তাকে সারা জীবনের জন্য ওষুধ তার জন্য বন্ধ করে দিই। শুধু এই ক্ষেত্রটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ওষুধ সারা জীবনে।
2: চমৎকার বলেছেন ডাক্তার শরদিন্দু শেখর রায়। আশা করি শ্রোতাবৃন্দ আপনারা অনেক উপকৃত হলেন, আপনাদের যে প্রশ্ন জিজ্ঞাসাটা ছিল আশা করি ডাক্তার শরদিন্দু শেখর রায় এই প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছেন। হার্টের যত্নে জীবনের প্রথম থেকেই আমাদের সচেতন হতে হবে, যত্নবান হতে হবে, খাবার দেওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে, ব্যায়াম করার দিকে লক্ষ্য রাখতে হবে, ইনফেকশন যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে, এবং শ্বাসকষ্টের দিকে গুরুত্ব দিতে হবে, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। ডাক্তার শরদিন্দু শেখর রায় আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সেটে আসার জন্য।
3: আপনাকে শুভেচ্ছা, আমাদের শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।
1: আসুন হার্ট বা হৃৎপিণ্ড সুস্থ রাখতে সবাই আরো আন্তরিক হই, সচেতন থাকি।
0: মানব জন্ম একবারের জন্যই, তাই তো এক জীবনে সুখ সমৃদ্ধির জন্য আমাদের কত পরিকল্পনা, কত সব আয়োজন, কিন্তু আমাদের সব প্রচেষ্টা কি সার্থকতার মুখ দেখে? না, দেখে না। অনেক সময় নিজেদের ভুলে কিংবা অসতর্কতায় সবকিছু যেন ব্যর্থ হয়ে যায়, আর এর চড়া মাশুল গুনতে হয় সারা জীবন ভর। জীবনের আয়োজন পরিকল্পনাগুলোর সফলতা বা ব্যর্থতা অনেকাংশে জনসংখ্যার উপর নির্ভরশীল। সংসার জীবনের একেবারে শুরু থেকে পরিকল্পনা মাফিক চললে নিয়ন্ত্রণে থাকে পরিবারের পরিধি ও সীমিত জনসংখ্যার প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে জীবনের আয়োজনগুলো সার্থক করে তোলা সহজ হয়।
1: অন্যদিকে পরিকল্পনাহীন সংসারে অনাকাঙ্ক্ষিত অধিক জনসংখ্যা বাড়িয়ে চলে নিত্য নতুন বিড়ম্বনা। জীবনযাত্রার একেবারে মৌলিক চাহিদাগুলো যখন পূরণ করা সম্ভব হয়ে ওঠে না, তখন গরমিল হয়ে যায় জীবন খাতার হিসাব নিকাশে। জীবনের সকল আয়োজন বৃথাই মনে হয়। তাই সংসার জীবন তথা মানব জন্মকে সার্থক করে তুলতে প্রয়োজন নিয়ন্ত্রিত জনসংখ্যার পরিকল্পিত পরিবার। আসুন বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কান পাতি জনসংখ্যার গানে। শিল্পী তিমির নন্দী ও আইনুন নাহার শিউলি, গানের কথা সাজিয়েছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন শামা খায়রুল ইসলাম।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশ্বিনের ব্যস্ত দুপুরে আপনারা কান পেতে আছেন স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে। পরিবেশিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পৃথিবীর বজ্রপাত প্রবণ অঞ্চলসমূহের মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম, ফলে বাংলাদেশ সহ উপমহাদেশে প্রাকৃতিকভাবেই বজ্রপাত বেশি হয়। সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের ঘটনা বেশি ঘটে, তবে সেপ্টেম্বর পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। বজ্রপাত এ সময়ের আতঙ্ক বলা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর বজ্রপাতে প্রায় 200 মতো মানুষ প্রাণ হারায়। বজ্রপাতে প্রচুর সংখ্যক গবাদি পশু মারা যায় বা আহত হয়, আর এর বেশিরভাগ ঘটে দেশের হাওড় অঞ্চলে। অসতর্কতা বা স্বচ্ছ জ্ঞানের অভাবে এখানে প্রতি বছর বজ্রপাতে মৃত্যু সংখ্যা বাড়ছে। তাই হাওড় অঞ্চলে মৃত্যু ও হতাহতের ঘটনা এড়াতে জনসাধারণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে। প্রিয় শ্রোতা, হাওড় অঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা তৈরিতে করণীয়, এ প্রসঙ্গে আমরা এখন বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব ওয়াহিদা রহমানের কাছ থেকে।
1: বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বজ্রপাত একটি আকস্মিক ঘটনা যা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। বজ্রপাত অনেক সময় কোনো পূর্বাভাস ছাড়াই মুহূর্তের মধ্যে তাজা প্রাণ কেড়ে নেয়। বিশেষ করে আমাদের হাওড় অঞ্চলে বজ্রপাতে বেশি মানুষ মারা যাচ্ছে, আর বজ্রপাতের শিকার তাদের বড় একটি অংশ কৃষক, যারা সবার মুখে অন্ন তুলে দিতে ঝড় বৃষ্টি খরা সকল প্রাকৃতিক দুর্যোগের মাঝেও নিরলস মাঠে কাজ করেন। অনেক সময় দেখা যায় বজ্রপাতে তারা মাঠেই মারা যান, এমনকি মানুষ ছাড়া তাদের গবাদি পশুও মারা যায়, নষ্ট হয় ক্ষেতের ফসল, তাতে তাদের পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়। এমত অবস্থায় তাই বজ্রপাত মোকাবেলায় তাদের সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর সাধারণত মার্চ থেকে মে পর্যন্ত আমাদের দেশে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে, তাই বজ্রপাতে মৃত্যুর বিষয়টিকে এখন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতে বিবেচনা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে বজ্রপাতের কারণ জলবায়ুর পরিবর্তন তো রয়েছেই, তাছাড়া ভৌগোলিক অবস্থান হয়েছে এর মূল কারণ। অন্যান্য কারণের মধ্যে আরও রয়েছে ব্যবসায়িক কারণে বড় বড় গাছ ও বনাঞ্চল নিধন। বিশেষজ্ঞরা বলেন পজিটিভ ও নেগেটিভ মেঘ থেকে বিদ্যুৎ সঞ্চালনকালে বজ্রের সৃষ্টি হয়, তখন মেঘের ভেতরে থাকা অক্সিজেন ও নাইট্রোজেনের গ্যাসের সম্প্রসারণ ঘটে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণে দেখা যায় আমাদের দেশের উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় বজ্রপাতের সংখ্যা ও প্রাণহানি সাম্প্রতিক সময়ে বেড়েছে। স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে বজ্রপাতে একটি কমিউনিটির স্বাস্থ্য সমস্যা। বজ্রপাতে শরীরে বৈদ্যুতিক শক হয়, এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হার্ট ও ব্রেন। অজ্ঞান হয়ে যাওয়া কিংবা শরীরের অনেক অংশ অবশ হয়ে যেতে পারে, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গ প্যারালাইজড হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বজ্রপাত প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতার মাধ্যমে আমরা বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। আমাদের হাওড় অঞ্চলে উঁচু গাছ কমে যাচ্ছে, ব্যবসায়িক কারণে অনেকেই সেগুলো কেটে ফেলছেন। মোট কথা, গ্রামের বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। নির্দিষ্ট দূরত্বে উঁচু গাছ রাখার মতো সচেতনতা ও পরিবেশ বিষয়ক জ্ঞান লোপ পেয়েছে মানুষের, কেননা আমাদের হাওড় অঞ্চলে এই উঁচু গাছগুলো এবং হাওড়ের বনাঞ্চল বজ্র নিরোধক হিসেবে কাজ করে। এক্ষেত্রে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাছাড়াও বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়গুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে যদি কেউ থাকেন, তাহলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে নিচু হয়ে বসে পড়তে হবে। আবহাওয়া খারাপ থাকলে মাঠে কাজ করতে না যাওয়া উচিত। যদি যেতেই হয় তাহলে রাবারের জুতা পরে মাঠে যেতে হবে, এটি বজ্রপাত থেকে সুরক্ষা দিবে। বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। খোলা জায়গায় বা উঁচু জমিতে যাওয়া উচিত নয়। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিত। নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। খালি জায়গায় যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তার কাছাকাছি থাকা ঠিক নয়। বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক। সরকার হাওড় অঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা পেতে মানুষের মাঝে সচেতনতায় করণীয় সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। সরকারি শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে হাওড় অঞ্চলের মানুষের মাঝে জনসচেতনতা বোধ জাগ্রত করার লক্ষ্যে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে প্রচার প্রচারণা বা লিফলেট বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার প্রকৃতি জ্ঞান বিস্তার করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন।
2: শ্রোতা বন্ধুরা, হাওড় অঞ্চলের বজ্রপাত থেকে রক্ষা পেতে জনসচেতনতা তৈরিতে করণীয় সম্পর্কে দরকারি কথাগুলো শুনতে শুনতে আমরা কখন যেন আজকের অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন, চলুন শুনি।
3: সর্দিটা ঠিক তোমার মতন হয়েছে আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
4: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে। এইবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
3: দুলা ভাই
5: বলো, আমি না
3: খাম্বার মতন খাড়ায় না থাইকা জানতো? আফার লাইগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
5: আচ্ছা, অহনে আনতাছি।
3: কি হইল এই, আবার ফিরে আসেন কেন?
5: মুড়িয়া সানা শুনিয়ে আসি।
3: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
4: কি এর ব্যাককেল? কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
5: আরে চুপ করো না, কি খাইবা কও?
4: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো। আরো একখান নতুন মুখ, চিন্তা লাগে না?
5: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মুখ দিছেন যিনি, খাওন দিবেন তিনি।
4: ভাবের কথা কইও না তো, আগের তিনডারে কি খাওন দিতাস, সবগুলা মেরা মেরা।
3: মেরাস মাস মানে অপুষ্টিতে ভুগতাছে।
5: আমি নিজে তো মেরা।
4: বিড়ালের মতো মিনমিন করো, আরেক সময় তো বাঘের।
5: আরে আমার শর্মিন্দা করে কি সুখ পাইতাছ?
3: আরে তোমরা দুইজন তো দেই হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশের রোগীরা কি কইবো আফা?
5: চুপ করো তো আমি না, ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতাছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
4: বংচং করো না তো, এতগুলা বছর পার করলাম।
5: আরে
6: কি অবস্থা, এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে। যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
5: আমি
6: বাচ্চার বাপ
5: যে একমাত্র।
6: আরে পরে শুনবো, একমাত্র না দুইমাত্র। আসেন আসেন আমার রুমে আসেন,
5: একটু পরে যাবো ডাক্তার স্যার।
6: আচ্ছা
5: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেক্টমি। বাপ হইছি বইলা খালি আমার নিয়ে কেন টানাটানি করেন ডাক্তার সাহেব?
6: আরে পুরো কথাটা শোনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেক্টমি করানো ভালো সময়। টিউবেক্টমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন, ভেবে দেখেন।
5: ভাবতেছি স্যার, আপনি বলেন।
6: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেক্টমি করা খুব সহজ আর নিরাপদ। 15-20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
5: জমিনার একটু জিগে আসিগা।
6: আচ্ছা ঠিক আছে, যান, সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
5: যাই যাই।
0: প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের প্রায় প্রান্ত সীমায় দাঁড়িয়ে জানিয়ে দেই চিঠি লেখার ঠিকানা, ডাক বাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি বেতার phnc1207@gmail.com।
2: সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা চাই। বাড়ির ভেতর বাইরে ও আশেপাশে কোথাও যেন এক টানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন। মশার উৎপত্তি স্থল ধ্বংস করুন, পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। সবার নিরাপদ সুখময় জীবনযাপনের প্রত্যাশায় একেবারে শেষের কথাগুলো বলি। আমিনুল ইসলাম মঞ্জুর গ্রন্থনায় অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম নওশিন ফেরহানা নূর
0: এবং আমি আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল প্রযোজনা করেছেন
7: শহীদ মঞ্জুরি।
8: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM, 90 মেগাহার্টজ FM, 106 মেগাহার্টজ FM, 102 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে এবং নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। তিনি বলেন, অধিবেশনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বজায় এবং মাদক পাচার, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রাষ্ট্রপতি পরিবেশ রক্ষা ও পানি দূষণ প্রতিরোধের পাশাপাশি মৎস্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কোস্ট গার্ডের প্রতি নির্দেশনা দেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত গ্রহণ শেষে আলোচনার পর আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের মহাসড়কগুলোর পাশের 24টি ট্রমা সেন্টার এবং দেশব্যাপী 24 ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব ট্রমা সেন্টারে পুনরায় চিকিৎসা সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে এসব ট্রমা সেন্টার চালুর নির্দেশনা দেন। বৈঠকে এসব ট্রমা সেন্টারের নাম পরিবর্তন করে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার নামে নামকরণ এবং সড়ক ও মহাসড়কের পাশে এ ধরনের আরও সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে সে দেশের বিরুদ্ধে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে এমন খবরের জবাবে ইরান এ ধরনের সতর্কবার্তা দিল। এদিকে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ গতকাল দেশটির পার্লামেন্টে বক্তৃতায় বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে দেওয়া তার দেশের শর্তাবলী পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিন দিন ব্যাপী নির্বাচন শেষ হওয়ার পর গতরাতে প্রাথমিক খবরে জানানো হয়, 71% বেশি ভোট গণনায় দেখা গেছে পুতিনের দল পেয়েছে 57.5% ভোট। নির্বাচনে কমিউনিস্ট পার্টি 14% এবং এলডিপিআর পেয়েছে 8.7% ভোট। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযান শুরুর পর দেশটিতেই প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এশিয়ান গেমসের খবর। জাপানের আইচিতে এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে আজ বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে 39-35 পয়েন্টে পরাজিত করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ নারী কাবাডি দল বিকেল 16:45 বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। এদিকে এশিয়ান গেমসের নারী ফুটবলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ মিয়ানমারের মোকাবেলা করবে। ওসাকায় বাংলাদেশ সময় বেলা 1টায় খেলাটি শুরু হবে। এছাড়া নারী হকি ইভেন্টে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। গিফুতে বাংলাদেশ সময় 4টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকেল তিনটায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা এবং ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এবারে শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 21 সেপ্টেম্বর সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডেঙ্গু জ্বর লক্ষণ, কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হাসান, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ফোন নম্বরটি আবারও বলছি, 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা 1-3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এবারে শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল 5:40। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শোনাব দেশের গান, মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় খন্দকার নুরুল আলমের সুরে, রুনা লায়লার কণ্ঠে।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয় ডেঙ্গু জ্বর, লক্ষণ, কারণ ও প্রতিকার। সঞ্চালনায় রয়েছেন ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় দর্শক, রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমরা সুস্থ থাকতে চাই। সুস্থতার প্রত্যয়ে অবশ্যই সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে জটিল একটা রোগ নিয়ে কথা বলবো, যদিও সাধারণ অসুখ মনে করছেন সবাই, কিন্তু রোগটির ভয়ানক জটিলতা পর্যায়ে পৌঁছে মৃত্যু ঝুঁকি আনতে পারে। এমনি একটি রোগের নাম ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে আজকে কথা বলব। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, যিনি সহযোগী অধ্যাপক শহীদ সরদে মেডিকেল হাসপাতাল মেডিসিন বিভাগে রয়েছেন, ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হাসান।
1: আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: আপনাকে পেয়ে গেছি, অত্যন্ত ব্যস্ততার মাঝে আপনি এসেছেন।
1: থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে এবং আপনার দর্শকদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
0: প্রিয় দর্শক, ওনার শুভেচ্ছা নিন। আমরা যে প্রসঙ্গে কথা বলবো, আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, অনুরোধ থাকলো এটাই যে বিষয়ভিত্তিক প্রশ্ন না করলে সময় ক্ষেপণ হয়, সেদিকটা খেয়াল রাখবেন। আর আমাদের ফোন নম্বর লিখে নিন, 01553 841 500। আবার বলছি, 01553 841 500। প্রশ্ন করবেন, নতুন কোনো বিষয়ে যদি মনে করেন আলোচনার প্রয়োজন সেটা অবতারণ করবেন, তাতে সবাই আমরা নতুনভাবে জ্ঞান অর্জন করতে চেষ্টা করব। আজকে নতুন তথ্যকে জানাতে চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকুন। শুরুতে আমরা আসি, ডেঙ্গু নিয়ে এত আলোচনা কেন হয়? ডক্টর কাজী আবরার হাসান,
1: ধন্যবাদ। আসলে আমাদের দেশে যেটারই যখন হাইপ থাকে সেটারই এক ধরনের ভাইব চলে আসে, যেটা সাধারণে বলা হয়। সো আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে, যদিও অনেক অনেক আগের যদি হিস্ট্রি আপনি নেন তাহলে কিন্তু বাংলাদেশে এই ডেঙ্গুর অবস্থান ছিল না, কিন্তু এটি কোনোভাবে, সাধারণত বলা হয় বিমানের মাধ্যমে দুই একটা মশা এসে আমাদের 90-এর শেষের দিকে 2000 সালের শুরুর দিকে এই ডেঙ্গু মশাটার উৎপত্তি ঘটে, এবং সেটা ক্রমশ বাংলাদেশে ক্রমবর্ধমান, যে আমাদের যে পাহাড় কেটে ফেলা হচ্ছে, আমাদের যে গাছগাছরা কেটে ফেলা হচ্ছে, শহরকে বর্ধন করার জন্য আমরা সমস্ত গাছগাছালিকে এবং আমাদের সমস্ত ঝোপঝাড়কে কেটে ফেলছি, এবং এই ঝোপঝাড় কেটে ফেলছে অপরিকল্পিতভাবে। যদি সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে, একটা ভাসমান পানির স্রোতের মাধ্যমে যদি আমরা কাজটা করতাম, তাহলে আমাদের এই সমস্ত ঝোপঝাড় নষ্ট হতো না। সো এই মশাগুলোর আবাসস্থল এবং তাদের যে প্রজনন ক্ষেত্র, এই প্রজনন ক্ষেত্রগুলো আমাদের বর্তমান বাস্তবতার ক্ষেত্রে অনেক বেশি তারা বংশবৃদ্ধি করতে পারছে।
0: ধন্যবাদ। আমরা পরিবেশকে দায়ী করছি মূলত, এটা বুঝতে হবে। যে যেখানে বসবাস করছেন তার পরিবেশটা সঠিক নয়, সেই জন্যই বিভ্রান্তিটা ঘটছে। তাহলে আসি, বছরে কোন সময় ডেঙ্গুটা হয়ে থাকে?
1: এককালে বলা হতো যে জুলাই মাস বা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে বর্ষাকালের সিজনটা, সেটাই ডেঙ্গুর মৌসুম। কিন্তু খুবই দুঃখের বিষয়, বেশ কয়েক বছর ট্রেন্ডে আমরা দেখছি যে ফেব্রুয়ারি মার্চ থেকেই কিন্তু আমরা এখন ডেঙ্গুর রোগী প্রচুর পাওয়া শুরু করেছে, এবং এখন কিন্তু সেপ্টেম্বর শেষ গড়িয়ে অক্টোবর চলে আসছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কমছে।
0: অনেকের মনে একটা প্রশ্ন, যেটা কোন বয়সের অসুখ?
1: এই ব্যাপারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এখন আর ডেঙ্গুর কোনো বয়স নেই। আমাদের ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে শিশুদের থেকে শুরু করে মা বাবা প্রত্যেকে এবং বয়স্ক দাদা দাদি সবাই, যে কোনো বয়সেই রোগীরা সাধারণত আক্রান্ত হতে পারেন।
0: যারা সেবা করতে চান, সেবা করছেন, তারা ভয় পান, এটা কি ছোঁয়াচে?
1: আনন্দের সঙ্গে বলতে হয় যে এটা কোনো ছোঁয়াচে রোগ না, এবং এটা যদি প্রোটেকশন আপনি নিতেন, এটা এইভাবে মানে ভয় পায় যে যে ডেঙ্গুকে আক্রান্ত যে মশাটা আক্রমণ করবে, সেই মশা যদি আরেকজন সুস্থ মানুষকে আক্রমণ করে, তাহলে তার কিন্তু ওই ডেঙ্গু রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। সো উনি যদি প্রোটেকশন ব্যবহার করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না।
0: ডক্টর কাজী আবরার হাসান, আপনাকে পেয়েছি, আপনি মেডিসিন বিশেষজ্ঞ। জানতে চাই, অনেক অসুখেরই জ্বর হয়, কিন্তু এই ডেঙ্গুতে জ্বরের ভিন্নতা কোথায়?
1: চমৎকার প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে ডেঙ্গুকে বলা হয় যে, প্রথম দিকে বলা হতো যে ব্রেক বোন ফিভার, যে একদম তার সারা শরীরে, রোগীর সারা শরীরে এক ধরনের ব্যথা আসবে জ্বরের সাথে, এবং সেই জ্বরটা হালকা থেকে শুরু করে মাঝারি পর্যন্ত 103, কোনো কোনো সময় 104 পর্যন্ত উঠতে পারে, আর সারা শরীরে গিরায় গিরে বিভিন্ন জায়গায় ব্যথা হতো, বিশেষ করে শরীরের মাসেলগুলোতে ব্যথা হতো, চোখের পিছনে ব্যথা। এটা আমাদের ডেঙ্গুর শুরুর দিকে আমরা এটা পেলেও এখন বর্তমানে ডেঙ্গুতে এত কিছু দেখা যাচ্ছে না, মিউটেশনের ফলে, তার জেনেটিক কোড চেঞ্জ হওয়ার ফলে এখন সে আর আগের মতো ব্রেক বোন ফিভার নিয়ে আসছে না, সে যে কোনো একটা সাধারণ জ্বরের মাধ্যমে আমাদের শরীরে প্রবিষ্ট করছে।
0: সাধারণ জ্বর শুনলেন তো, কিন্তু সাধারণ জ্বরটা দিনে দিনে সময়ে সময়ে জটিল পর্যায়ে পৌঁছাতে পারে। এক কথায় স্পষ্ট যেতে চাই, প্রিয় দর্শক আমাদের সঙ্গে আপনারা আছেন, রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান দেখছেন, আমরা ডেঙ্গু জ্বরের কারণ, প্রতিকার, প্রতিরোধ নিয়ে কথা বলবো। জানতে চাই ক্রিটিক্যাল ফেজ, ডেঙ্গু জ্বরের কঠিন সময় কোনটা?
1: খুব চমৎকার, এটা সবারই জানা থাকা দরকার। প্রথম 2-3 দিন যখন ডেঙ্গুর জ্বরটা অনেক বেশি জ্বর হলো, তারপর হঠাৎ করে দেখা যায় 3rd বা 4th দিনের দিন রোগীর জ্বরটা একেবারেই কমে যায়, সাধারণত বলতে গেলে জ্বর থাকে না অথবা 99 থেকে 99%, এই সময়টাই হচ্ছে রোগীর জন্য অত্যন্ত ক্রিটিক্যাল ফেজ। এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা রোগীর পালস, রোগীর ব্লাড প্রেশার এবং প্রতিটা জিনিস মনিটর করব, রোগীর প্রস্রাবটা ঠিক মতো হচ্ছে কিনা, তার তলপেটে কোনো ধরনের ব্যথা আছে কিনা, এবং তার কোনো রক্তপাত যে সিগনেচার গুলো, যে সাইন গুলো, সেরকম কোনো কিছু তার শরীরে আছে কিনা। এবং এই 24 থেকে 48 ঘন্টা 3rd এবং 4th দিনের মধ্যে, বিশেষ করে আমি সাধারণভাবে বলতে যে যেদিন থেকে জ্বর নাই সেই থেকে 24 থেকে 48 ঘন্টাটা আপনি খেয়াল করতে হবে।
0: ডেঙ্গু জ্বর আছে এমন রোগীরা এসে বলে, স্যার আনন্দের কথা, আমার কোনো জ্বর নেই, এটা কি শুভ সংবাদ?
1: এটা যিনি যিনি ভালো হয়ে যাবেন, ইমিউনিটি যার গ্রো করেছে তার জন্য শুভ সংবাদ, কিন্তু আমরা, আমি আপনি, আমরা যারা বুঝি তাদের জন্য আসলে পুরোপুরি শুভ সংবাদ না। কারণ এই 24 থেকে 48 ঘন্টা আমরা এই রোগীটাকে প্রচুর ক্লোজলি মনিটর করব, এবং এই 48 ঘন্টা পার হওয়ার পরে এটা আমাদের জন্য শুভ সংবাদ।
0: শুনলেন তো, যে আমাদের মনোযোগী হতে হবে, সাধারণে সাধারণ মনে করলেও ভাবতে হবে জটিল কিছু হতে পারে, সেই হওয়াটা নিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে, ভাবনায় থাকতে হবে। আমরা এবার আসি যে রক্ত পরীক্ষা, ডেঙ্গু মানে রক্ত পরীক্ষা করতে হবে, প্লেটলেট কত খুঁজতে হবে, সিবিসি করতে হবে, এই যে ছুটাছুটি, কোন পর্যায়ে কখন শুরু করা উচিত রক্ত পরীক্ষা?
1: যে কোনো জ্বর যদি আসে, আপনি, আমি, আমরা সবাই তো 1-2 দিন অপেক্ষা করব। 24 থেকে 48 ঘন্টা পার হওয়ার পরে আমরা চিন্তা করবো যে 48 ঘন্টা পরে যদি জ্বরটা রেমিশন না হয়, জ্বরটা না কমে, এবং যদি জ্বরটা ক্রমশ বাড়তে থাকে, কষ্ট দিতে থাকে, তাহলে অবশ্যই একটা সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং বর্তমান সময়ে আমরা একটা NS1 করব। এটা অত্যন্ত আনন্দের কথা যে সরকার এই NS1 এর দাম যেখানে 1200 টাকা ছিল সেটা কিন্তু অলরেডি 300 টাকায় নামিয়ে এনেছে।
0: সাশ্রয়ীভাবে হচ্ছে। আমরা আলোচনায় আছি, একটি প্রসঙ্গে আসা দরকার। ওয়ালাইকুম সালাম, কে আছেন, প্রশ্ন করুন।
2: আমার জানার ইচ্ছা, যেহেতু এখন আর কোন বয়স নাই, সবারই হচ্ছে না হবে, এখন আমার আরো একটা জানার ইচ্ছা যে এখন অনেক সময় দেখা যায় গর্ভকালীন অবস্থায় মার ডেঙ্গু হয়েছে, এখন এই মা দেখা যায় 8 মাস বা 9 মাস প্রেগনেন্ট অবস্থা, তাহলে এতে তো কোনো ওষুধ পানি ব্যবহার করা যাবে না, তাহলে পরে এই রোগীর জন্য পরিবারের কি ধরনের ভূমিকা থাকা উচিত যাতে সে ডেঙ্গু থেকে মুক্তি পায়, একটু জানালে খুশি হতাম।
0: কোনো ওষুধ পানি দেওয়া যাবে না, এ একটি কথা, আর একটা বিভ্রান্তি, ডেঙ্গু জ্বর রোগীকে ওষুধ দেওয়া যাবে না, প্যারাসিটামল দেওয়া যাবে না, মানলাম, কিন্তু অনেক কিছু দেওয়া যাবে না বলে তাকে আলাদা করে রাখা যাবে না, তার জন্য পরামর্শ কি?
1: তার জন্য অবশ্যই হচ্ছে ডেঙ্গু জ্বর যখন হয়েছে প্রেগনেন্ট ওমেন, এটা আসলে উনি কোথা থেকে বলেছেন, কারণ প্যারাসিটামল তো হচ্ছে খুব সেফ একটা ওষুধ যেটা আমরা যে কোনো সময় দিতে পারি। আপনি জ্বর যখন 100 ডিগ্রির বেশি হবে তখন আপনি সেফলি প্যারাসিটামল দেবেন, এর চেয়ে যখন জ্বর বেশি হতে থাকছে তখন সারা গায়ের মধ্যে একটু স্পঞ্জিং করে দেবেন, প্রয়োজন হলে একটা একটা ওয়াশারের নিচে গিয়ে একটু গলা পর্যন্ত ধুয়ে ফেলবে এবং পরে মুছে ফেলবেন, আর প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার এবং সব কিছু মেনটেন করবে। অবশ্যই তার খাবারে যেন প্রচুর তরল খাবার থেকে থাকে, তিনি যেন ওরসেরান খান, তার ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে, প্রেসার যাতে ফল না করে, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়।
0: ধন্যবাদ। অনেকের মনে একটা প্রশ্ন আছে, আপনাদের মনে প্রশ্ন আছে যে যাদের গর্ভবতী মার ডেঙ্গু হয়েছে, গর্ভস্থ বাচ্চারও কি ডেঙ্গু হয়েছে তাহলে?
1: চমৎকার, আসলে এখনো এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে ওই বাচ্চায়, কারণ ওই বাচ্চার জ্বর হলো কি না এটা কিনা এটা তো মাপার কোনো উপায় নেই। বেসিক্যালি এটা প্লাজমা, যেটা আমরা বলবো যে যে প্লাসেন্টাল ব্যারিয়ার, সেটা ক্রস করতে পারে না এটা।
0: ধন্যবাদ। কে আছেন, হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
3: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল বাচ্চা, 17 বাজার বলমারি শরীফপুর থেকে।
0: প্রশ্ন
3: জমিন জানতে চাই, সারে কাছে ধন্যবাদ। আমি জানতে চাই সারে কাছে, যে ডেঙ্গু জ্বর যদি হওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার পরবর্তীতে হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা, প্রথমত যেমন শুরু হয়েছে
0: আমরা উত্তরটি নিয়ে নিই, একবার ডেঙ্গু হলে তার কি আবার হতে পারে?
1: চমৎকার জানতে চেয়েছেন, একবার ডেঙ্গু হলে তার আবার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু ডেঙ্গুর কিন্তু চারটা সেরোটাইপ আছে, ড্যান ওয়ান, ড্যান টু, ড্যান থ্রি, ড্যান ফোর। ড্যান ওয়ান দিয়ে যদি একবার হয় তাহলে সে সারা জীবনের জন্য ড্যান ওয়ান এর কর্তৃক ইমিউনিটি প্রাপ্ত, তার আর ড্যান ওয়ান হবে না। কিন্তু অন্যান্য যে উপটাইপ আছে ওরা দিয়ে যদি হয় ড্যান টু, ড্যান থ্রি, তাহলে কিন্তু আবার তার দ্বিতীয় প্রজন্ম ডেঙ্গু হতে পারে।
0: উত্তর পেয়ে গেলাম, ডেঙ্গু একবার হলে আবারও হতে পারে। একটা ফোন নিচ্ছি, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হাজি মোহাম্মদ মিন্টু, প্রশ্ন।
4: আমাদের আশেপাশে অনেক কুয়ো আছে এবং পুকুর আছে এবং পানির জন্য থাকে, কিন্তু দেখা গেছে এতগুলো আজকে মাছ করা হয়েছে, আমাকে দেখা গেছে সাফাই করে না হাসপাতাল, আবার যারা সচেতন আমরা অনেকের মধ্যে বেড়ে করি সাফাই করার জন্য অনেকে করে না, কিন্তু তাহলে সরকার নির্বাচন যদি সাফাই পরিকল্পনা নিয়েছে কিন্তু গরম করবে যেন
0: আমরা বুঝতে পেরেছি। এবার একটা প্রসঙ্গে আসি, যে ডেঙ্গু জ্বর যদি কনফার্ম হয়, ডক্টর কাজী আবরার হাসান আপনি মেডিসিন বিশেষজ্ঞ, তার আরো কিছু পরীক্ষা করার প্রয়োজন মনে করেন কোন কোন ক্ষেত্রে? যেমন আল্ট্রাসোনোগ্রাম করেন, এইচজিপিটি করেন, লিভারের চিন্তা করেন, অথবা তার ফুসফুসের চিন্তা করেন, কখন কোন পর্যায়ে?
1: ধন্যবাদ। যদি আমরা ডেঙ্গু NS1 যখন পজিটিভ হয়ে যাবে এবং যদি আমাদের সন্দেহ হয় যে CBC পরীক্ষায় যে WBC কাউন্ট একটু কম, লিউকোপেনিয়া এবং সাথে প্লাটিলেট কাউন্টটা যদি আমরা দেখি যে একটা পর্যায়ে তার মনে হচ্ছে যে এটা কমের দিকে যাচ্ছে, তাহলে আমরা দুই দিন পর আবার সেই প্লাটিলেট কাউন্ট কতটুকু হলো সেটা দেখবো, গতি প্রকৃতি। আমরা হিমাটোক্রিট নামে প্যাকড সেল ভলিউম অর হিমাটোক্রিট, এটা খুব ইম্পর্টেন্ট ডেঙ্গুর ক্ষেত্রে, এটার দিকে তাকাবো এবং সাথে SGPT-টা আমরা করে রাখবো, কারণ লিভার উপরে এই ডেঙ্গু ভাইরাসের ইফেক্টে লিভারের ভিতরে গিয়ে পোর্টাল একটা কনজেশন হতে পারে, সে তখন অ্যাসিডিটি লেভেলটা বৃদ্ধি পায়, লিভারের কার্যক্ষমতা তখন হ্রাস পায়, রোগী তখন খেতে পারে না, বমি করে, অ্যাজ ওয়েল অ্যাজ তার পেটের মধ্যে একটু পানি আসতে পারে, অ্যাসাইটিস, এবং সেই ক্ষেত্রে আমাকে আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করে দেখতে হবে, সাথে এই অ্যাসাইটিসের মতো এই পানিটা আবার উপরের দিকে ফুসফুসকে আক্রান্ত করে প্লোলিফিউশন করতে পারে, সেই ক্ষেত্রে আমাকে একটা চেস্ট এক্সরে PFU করতে পারে, এবং সাথে আমাকে অবশ্যই যে কিডনিটা ঠিক মতো কাজ করছে কিনা তার জন্য আমাকে সিরাম ক্রিয়েটিনিন করব এবং প্রস্রাব ঠিক মতো আছে কিনা ইউরিনারিটা আমি করে দেখবো যার কোনো ধরনের প্রবলেম আছে কিনা। এছাড়াও ডেঙ্গু ছাড়াও যদি অন্য কোনো ভাইরাস দেখতে চাই তাহলে আমরা সেই ভাইরাসগুলোর নির্দিষ্ট পরীক্ষাও এই সময় করতে পারি।
0: ধন্যবাদ প্রিয় দর্শক। অর্থাৎ ডেঙ্গু জ্বরে প্রয়োজনে অর্থাৎ ক্রিটিক্যাল ফেজে অনেক কিছু করা হয় পরীক্ষা, অনেকে ভাবেন এটা অযাচিত, মোটেও অযাচিত নয়, কারণ তাকে জটিলতা থেকে অর্থাৎ মৃত্যু ঝুঁকে এড়াবার জন্যই কিন্তু এগুলো খুঁজে বার করা হয়। এমনকি এই যে পানির কথা বলা হলো, ফুসফুসে পানি, পেটে পানি চলে আসা, মস্তিষ্কে এনকেফালাইটিসের প্রসঙ্গ আসে, চোখের প্রসঙ্গ আসে, এই যে পানি, পানি এলো কোত্থেকে? ডক্টর কাজী আবরার হাসান।
1: আচ্ছা ধন্যবাদ। এই পানিটা আসলে হচ্ছে এই যে অ্যাসাইটিস বা ফ্লুইডগুলো, ইনক্রিজ প্লাজমা কোলাইডাল অসমোটিক প্রেশার যেটা আছে সেটা বেড়ে যেতে পারে, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা কমে যেতে পারে, এইসব বিভিন্ন কারণে সারা শরীরের উপর একটা এফেক্টের ফলে সিস্টেমিক ইনফ্লামেশনের একটা পার্ট হিসেবে এই পানিটা চলে আসতে পারে, এবং এটাকে আমরা পেটে আসলে বলি অ্যাসাইটিস, ফুসফুসে যদি যায় তাহলে আমরা বলি প্লোলিফিউশন।
0: সব ক্ষেত্রে এটা হয় না,
1: সবার ক্ষেত্রে হবে না, এটা ক্রিটিক্যাল ফেজের পরবর্তীতে কিছু রোগীর হতে পারে,
0: অনেক ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে যদি সাথে সাথে ব্যবস্থা নিতে পারেন, ভালো ব্যবস্থা, সমুচিত সিদ্ধান্ত, তার মাঝে রোগীর মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব। অনেকে ঘরে যেটা করেন, ঘরে স্যালাইন স্টার্ট করে দেন, ডেঙ্গু হয়েছে তো স্যালাইন, তিনি নিজেই দোকান থেকে দোকানিকে এনে স্যালাইন, কি স্যালাইন দিলেন তিনি নিজেও জানেন না, এই স্যালাইন দেওয়ার প্রবণতা সম্পর্কে আপনার মন্তব্য কি?
1: ওর স্যালাইন যদি খাওয়ান তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা স্যালাইন দোকানের মাধ্যমে এনে বা ইয়ে যার মাধ্যমে আনেন, আসলে ভাবতে হবে যে বিজ্ঞানের যে বিজ্ঞানসম্মত পদ্ধতি সেইটাই হচ্ছে আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এবং সেখানে এই রোগীটার ওজন অনুসারে তার শরীরে কতটুকু পানি আছে সেই পানি অনুসারে তার সাথে ব্যালেন্স করে আমাকে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা দিব সেটা আমরা পরিমাণটা নির্দিষ্ট করতে হবে। এখানে যদি কম বেশি হয় তাহলে অসুবিধা আছে। আবার সেটা দিতে গিয়ে তার বেসলাইন, যেমন একজন ডক্টর সিরাম ইলেকট্রোলাইট নামে একটা পরীক্ষা করবে, সোডিয়াম কেমন আছে, পটাশিয়াম, কারণ যার সোডিয়াম অনেক বেশি তাকে আবার যদি সোডিয়াম ক্লোরাইড দেয় তাহলে তার ক্ষেত্রে উল্টো ইফেক্ট ফেলতে পারে। সো ফর দ্যাট রিজন একজন ডক্টর যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা চিকিৎসা পদ্ধতি দেবেন, আমি মনে করি সবার সেটাই মেনে চলা উচিত।
0: ঘরে আইভি স্যালাইন কথার কথা শুরু করা যাবে না, এটা খুব বড় ধরনের একটা প্রসঙ্গ পেয়ে গেলাম। আর একটা প্রসঙ্গে আসি যে হাসপাতালে ভর্তি একটা প্রসঙ্গ চলে আসে, ঘরে আর রাখা যাবে না, কোন পর্যায়ে একটা ডেঙ্গু রোগীকে হাসপাতালে আমরা ভর্তি করাই?
1: ধন্যবাদ। আমরা কিছু জটিলতা নিয়ে আলোচনা করেছি, যেমন প্রচণ্ড বমি বমি ভাব হওয়া বা বমি করা, যেমন প্রস্রাবটা কমে যাওয়া, রেনাল শাটডাউন হতে পারে, যেমন তার ক্ষেত্রে পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, এবং আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে অ্যাসাইটিস এবং আদার্স ফিচারগুলো পেলাম, এবং প্লুরাল এফিজিয়াম বা ফুসফুসে পানি জমে গেছে, এই ধরনের রোগীকে কোনো অবস্থাতে আপনি ঘরে রেখে চিকিৎসা করা যাবে না। এদের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা একমাত্র হসপিটালে সম্ভব, এবং তাদের ক্ষেত্রে ক্রিটিক্যালি বিশেষ করে যদি ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে যায় এবং এই পেশেন্টের যদি আরও তার বিভিন্ন জায়গা দিয়ে রক্তপাত হয়, তার শরীরের বিভিন্ন জায়গায় যদি রক্তের চাকা ভেসে ওঠে, তাহলে সে রোগী খুব সিরিয়াস হিসেবে তাকে অবশ্যই হসপিটালে চিকিৎসা করতে হবে।
0: আর একটা প্রসঙ্গে আসি যে র্যাশ, ঘামাচি মতো র্যাশ হাতে পায়ে হয়েছে, এটা কি কোনো মারাত্মক কিছু?
1: হ্যাঁ, ধন্যবাদ। প্রথম দিকে যখন নর্মাল আমরা যে ক্লাসিক ডেঙ্গু বলি, যে ডেঙ্গুটা আমরা খুব মানে আমাদের দেশে যারা রোগীরা বলেন যে আমার নর্মাল ডেঙ্গু হয়েছে, আসলে এটা ক্লাসিক্যাল একটা ডেঙ্গু, এই ডেঙ্গুতে আমরা দুই তিন দিন পরে একটা র্যাশ পাই। এই র্যাশের মানে হচ্ছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে উঠেছে, এই জন্য এটার প্রতিফলন হিসেবে আমরা র্যাশটা পাচ্ছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আমি যেটার কথা বলেছি যে ব্লিডিং এর বিভিন্ন জনের একটা পেটিকি ইকাইমোসিস নামের কিছু রক্তের জমাট চাকচাক বাঁধা, সেটা কিন্তু আপনাকে কনসিকুয়েন্সটা ক্রিটিক্যাল চিন্তা করে ভালো মনে করা যাবে না।
0: ধন্যবাদ। আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আছি, আমরা আজকে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার নিয়ে কথা বলছি। ডক্টর কাজী মোহাম্মদ আবরার হাসান, যিনি মেডিসিন বিশেষজ্ঞ, আমাদের সাথে আজকে আছেন। আমাদের ফোন নাম্বার 01553-841-500, আবারও জানিয়ে দিই ফোন নাম্বার 01553-841-500। আমাদেরকে ফোন করুন, তথ্য জানতে চেষ্টা করুন, জানতে পারলেই মানতে পারলেই কিন্তু আমরা বিপদকে এড়াতে পারবো, জটিলতাকে এড়াতে পারবো। আসুন আর একটা প্রসঙ্গে আসি, আমরা অনেক ক্ষেত্রে ডেঙ্গু জ্বর হয়েছে বা জ্বর হলে অ্যান্টিবায়োটিক শুরু করে দিই আমরা, আপনার মন্তব্য কি?
1: আপনি জ্বর হলে অ্যান্টিবায়োটিক দেওয়াটা এটা সবচাইতে আপনার আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ভুল আমি মনে করি। আপনারা অনুগ্রহ করে যে কোনো জ্বরকে এক থেকে দুই দিন লক্ষ্য করুন, সেই জ্বরের গতি প্রকৃতি বুঝে একজন যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা গ্রামে হলে একজন MBBS চিকিৎসকের সাথে আপনারা আলোচনা করুন। তারপর যদি রোগের লক্ষণটা পাওয়া যায়, অ্যান্টিবায়োটিক সবসময় কাজ করবে ব্যাকটেরিয়ার উপরে, এবং টোটাল কাউন্ট WBC কাউন্ট যদি 11,000 উপরে না উঠে তাহলে সেই অ্যান্টিবায়োটিক আসলে কোনো রোল নেই। অতএব আপনি যে কোনো ইনফেকশনে বা জ্বর হলে আপনি সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। এটার উপরে আমাদের অনেক কনসার্ন আছে, কারণ আসলে এই অ্যান্টিবায়োটিকের দ্বারা যে মানুষের শরীরের সমস্ত অ্যান্টিবায়োটিক কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশে এটা একটা বিশাল ইস্যু। এবং সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো বাংলাদেশে যদি এরকম রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে আমরা তো রোগীকে যাদের প্রয়োজন তাদেরকে আর সময় মতো বাঁচাতে পারবো না। এই জন্য অনুগ্রহ করে আপনারা নিজেদের স্বার্থে এবং প্রজন্মের স্বার্থে অ্যান্টিবায়োটিক খুব কম ব্যবহার করুন।
0: ডেঙ্গুতে অনেক ক্ষেত্রে প্রচণ্ড মাথা ব্যথা কমছে না, বমি বন্ধ হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, এই লক্ষণগুলো সবসময় মাথায় রাখতে হবে। এগুলো কোনো একটা হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন, মন গড়া কোনো চিকিৎসা। অনেক ক্ষেত্রে এখনও গ্রামে তারা ভাবেন যে গ্রামে ডেঙ্গু নেই। আমরা এগুলো ফোন পেয়েছি, মিন্টু ফোন করেছে চাঁদপুর থেকে, শুধু শহরে ডেঙ্গু, আপনার মন্তব্য কি?
1: এটা এককালে ছিল, যখন 2000 সালে বা 2001-2002 সালে ডেঙ্গুটা আসছিল তখন আমরা এটাকে নগর কেন্দ্রিক একটা নতুন ব্যবস্থা বলেছিলাম, কিন্তু আসলে আমাদের গ্রামগুলো বিশেষ করে উপজেলা পর্যায়গুলোতে কিন্তু এখন আর আগের মতো সেই সবুজ নাই। আমরা সমস্ত গাছ কেটে আমরা অপরিকল্পিত নগরায়ন ওখানেও শুরু করেছি, নালাগুলোতে পানি জমে যাচ্ছে এবং সেখানে ডেঙ্গুর ব্রিডিং, ডেঙ্গুর মশার যে ব্রিডিং স্থলটা সেটা বংশবৃদ্ধি করছে। সো আমাদের প্রচুর রোগী কিন্তু এখন গ্রাম থেকে আসছে, এবং খুবই দুঃখের বিষয় যে গ্রামে কিন্তু এখন প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। অতএব গ্রামে ডেঙ্গু নাই এই কথাটি এখন ভুলে যেতে হবে।
0: আর একটা কথা যে পরিষ্কার পানিতে এই মশা ডিম পারে, এই কথাটা একটু ভালো করে এক্সপ্লেইন করা দরকার যে পরিষ্কার পানি নোংরা পানিতে ডিম পারে না, তো মশা কি বেছে বেছে ডিম পারে? আর আমাদেরকে কিভাবে সচেতন হতে হবে এই ডিম পাড়া জায়গা ধ্বংস করে দেওয়া, অর্থাৎ মশাকে ধ্বংস করার যে প্রক্রিয়া, ডক্টর কাজী আবরার হাসান।
1: ধন্যবাদ। আপনি ঢাকা শহরে ছয়তলায় একটা একটা বাসায় আছেন, সেই ছয়তলায় আপনি মনে করছেন যে মশা উঠতে পারবে না, কিন্তু চমৎকার বিষয় হচ্ছে মশা বিশতলা পর্যন্ত কিন্তু এই ডেঙ্গু মশা অ্যাডাপ্টেড হয়ে গেছে। দুই নম্বর হচ্ছে আপনি যে বাগানের মধ্যে, আপনি যে ফ্ল্যাটের যে বারান্দায় একটা বাগান করেছেন, সেই বাগানে আমরা দেখা যায় অনেক পানি দিয়ে রেখেছি, সেই পানিটা কিন্তু পরিষ্কার পানি এবং স্থির পানি। এই স্থির পানিগুলোই হচ্ছে ডেঙ্গুর মশার অন্যতম প্রধান লক্ষণ। যে পানিটা চলে যাবে সেই পানিটা কিন্তু ডেঙ্গু মশার জন্য তেমন বেশি কার্যকরী নয়। এবং আরেকটা হচ্ছে আমরা যে ফুলের টব বা বিভিন্ন টায়ার এগুলোতে যে পানিগুলো জমে থাকে এগুলো সব স্থির পানি, ওখানে ও খুব সুন্দর করে তার ডিমগুলো ছেড়ে দেয় এই মশা এবং এইভাবে বিস্তার ঘটায়। অতএব আপনি আশেপাশের যে ঝোপঝাড় সাথে নিজের ঘরের যে বারান্দা ওগুলো পরিষ্কার রাখবেন এবং কোনোভাবে যেন কোনো জমা পানি থাকতে না পারে।
0: যে জমা পানিটা রয়েছে তার যে মার্জিনটা, অর্থাৎ যে ফুলের টয় কোনাটা, সেখানে ডিমের মশা কিন্তু ডিম সাইডে বসে আছে। শুধু পরিষ্কার যখন করবেন, শুধু পানি পরিষ্কার নয়, এই সাইডটাও পরিষ্কার করতে হবে, নাহলে সেখান থেকে রয়ে যাবে ডিমগুলো, অর্থাৎ মশার ডিমগুলো। আমাদের নির্মূল করতেই হবে, সেই ভাবনায় আমাদের সচেতনতা খুব প্রয়োজন, সরকার চেষ্টা করছেন। তবে একটি মনের কথা বলি, অনেকের প্রশ্ন, আমার প্রশ্ন, কাকে কখন ডেঙ্গু আক্রান্ত করবে কেউ জানে না আর জানিও না, তাহলে এমন কোনো টিকা নেই কেন বা এমন কোনো ওষুধ নেই কেন? আগে থেকে সাবধান হব, খেয়ে যেন আমরা রেডি থাকি ডেঙ্গু যেন না হয়।
1: ধন্যবাদ। আসলে এটাও আমাদের সেই মানে দুঃখের কথাই বলতে হয় যে বাংলাদেশ এবং যেসব দেশের মধ্যে ডেঙ্গু মশাটা প্রিভেলেন্স বেশি সেসব দেশগুলো কিন্তু উন্নত বিশ্বের কাতারে পড়ে নাই। কিন্তু যেমন ধরেন আপনি কোভিড আসার সাথে সাথে কিন্তু তার টিকাটা বেরিয়ে গেছে, কারণ সেটা সমস্ত বিশ্বকে এফেক্ট করেছে, বিশেষ করে উন্নত বিশ্ব সেটাতে খুব এফেক্টেড হয়েছে। তো ডেঙ্গু আমাদের এই গরিব কান্ট্রিগুলোতে বেশি হয় যারা ওয়াটার লগিং করে, যাদের অপরিকল্পিত নগরায়ন আছে। সো আমরা নিজেরা যদি শুদ্ধ না হয় তাহলে আসলে আমাদের ভ্যাকসিন বা কেউ আমাদের তৈরি করে দিবে না। এবং ডেঙ্গুর ভ্যাকসিনের জন্য আসলে যে রিসার্চ এবং যে প্রোটোকল যেটা দরকার সেটা বাংলাদেশ কিছু চেষ্টা করেছিল, তবে আলটিমেটলি এটা খুব বেশি সাকসেসফুল হয়নি। এই কারণে আমাদেরকে ডেঙ্গু ট্রিটমেন্ট করার চেয়ে ডেঙ্গু প্রিভেনশন করাটাই বেশি কার্যকরী হবে।
0: ধন্যবাদ। বলা হচ্ছে যে বহমান পানি, যে পানি চলছে সেখানে ডেঙ্গুর ভয় নেই, তবে যেখানে পানি আটকা পড়ে আছে ঘরে আশেপাশে, বলা হলো কেইন, আমরা যে জুস খাচ্ছি কেইন ফেলে দিলাম, অথবা কৌটা যেটাকে বলা হয়, নারিকেলের মালা, টায়ার, টিউব এবং ফুলের টব একটা অন্যতম ব্যাপার, ঘরের মধ্যেই বসে আছে, ফ্রিজের পেছনে পানি জমে বসে আছে, এগুলোর ব্যাপারে সচেতনতা খুব বেশি প্রয়োজন। আসুন আর একটা প্রসঙ্গে আমরা আসি আলোচনায়, যেটা দীর্ঘায়িত করব না, সেটা হচ্ছে ডেঙ্গু রোগীকে কি খেতে দেব, কি খেতে দেব না, আর খেতে দিলেও সে খেতে চায় না, নসিয়া, ভমিটিং, বমি, তো এসব মিলিয়ে তার পথ্য কি হতে পারে?
1: ধন্যবাদ। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তাকে প্রচুর পরিমাণে তরল খাবার দিতে হবে, তার খাবারটা যাতে আমরা এটা তরলীকৃত করতে পারি। প্রচুর পরিমাণে পানি পান করবেন, একটা ওটস স্যালাইন, একটা বা দুটো ওটস স্যালাইন এটা যেন তিনি খেতে পারেন। তাকে আমরা জুস, ফলের রসগুলোকে জুস করে দিলাম, এবং এর সাথে এখন তো আসলে বললে আমরা ডাক্তাররা বললে কিন্তু ডাবের দামটা বেড়ে যায়, এই জন্য ডাবকে আমি আর আলাদা করে বলছি না। এই ধরনের তরল ফলগুলো আপনারা বেশি করে খাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেমন ধরেন সে যদি খেতে না পারে তাহলে অল্প অল্প করে বারে বারে খেতে দেবেন, সেই অল্প অল্প খেলে তার বমিটিং টেন্ডেন্সিটা খুব বেশি কাজ করবে না। অ্যাজ ওয়েল তার খাবারটাকে যদি সে শক্ত খাবার, আমার আপনার মতো ভাত খেতে না পারে, তাহলে সেটা মুরগি বা অন্য কিছুর সাথে ব্ল্যান্ড করে সে ব্ল্যান্ড খাবারটা দুই এক চামচ দুই এক চামচ খাওয়াবেন। রোগীর অবশ্যই পুষ্টি ঠিক রাখতে হবে, তাকে ফলমূল দিতে হবে, তাহলে যার রুচিটা ফিরে আসবে, এবং রোগীকে কাউন্সেলিং এর মাধ্যমে রোগীর যাতে সে কিছু কিছু করে খেতে পারে তাকে বিভিন্ন দিকে অন্যদিকে মোটিভেট করে তাকে খাওয়াতে হবে, এভাবে আমরা পারি। আর কিছু বমিনাশক ঔষধ আছে, তবে আমরা মনে করি যে বিশেষজ্ঞ ডক্টর ছাড়া সেটা দেওয়া উচিত হবে না।
0: আরেকটা বিষয় আসি, যে ব্লাড প্রেশার মাপাটা দরকার। ডেঙ্গু হয়েছে আপনি কনফার্ম, NS1 পজিটিভ, প্লেটলেট কমছে, কিন্তু ওদিকে লক্ষ্য করেননি তার প্রেশারটা কেমন, পালসটা কেমন, তার সার্বিক লক্ষণগুলোর মাঝে এই দুটো খুব বেশি নজরদারি করতে হবে, এর গুরুত্ব কি?
1: খুবই গুরুত্ব আছে, কারণ এই পালস দেখার মাধ্যমে পালস প্রেশারটা কখন অনিয়মিত হয়ে যাচ্ছে এবং তার পালসটা কি তার অনেক বেশি হয়ে যাচ্ছে কিনা, টেকিকার্ডিয়াতে রূপ নিচ্ছে কিনা, এবং এগুলো সবকিছু কিন্তু ডেঙ্গু শক, যেটা বলেছিলাম আমি ডেঙ্গু শক সিন্ড্রোম একটা সাইন যে পালস প্রেশারটা বেড়ে যাচ্ছে এবং পালস তার টেকিকার্ডিয়াটা রূপান্তরিত হচ্ছে। সো আমাদের সবাই খেয়াল রাখতে হবে যে রোগীর পালস এবং ব্লাড প্রেশার, এবং সাথে আরেকটা জিনিস হচ্ছে রোগীর প্রস্রাব আউটপুট, ইউরিন আউটপুটটা ঠিক আছে কিনা, এই তিনটা জিনিস খুব মাথায় রাখতে হবে।
0: দর্শক, আর একটা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা আসি। অনেকের ধারণা যে হাসপাতালে ডেঙ্গুর তো বিশেষ চিকিৎসা নেই, কোনো বিশেষ ওষুধ দেওয়া হচ্ছে না, টিকাও দেওয়া হচ্ছে না, তো হাসপাতালে কি জাদু আছে, কেন সেখানে নিব, ঘরে কেন রাখবো না আমরা, হাসপাতালে কি ব্যবস্থা রয়েছে যার জন্য ডেঙ্গুটাকে আপনারা প্রতিরোধ করতে পারেন, কি মনিটরিংটা করেন যেটা বাসায় হয় না?
1: ধন্যবাদ। আসলে যেটা আমরা সবচেয়ে বেশি জোর দেবো সেটা হচ্ছে পালস, ব্লাড প্রেশার, প্রস্রাবটা ঠিক মতো যাচ্ছে কি এটা মাপা হয়, পেটে যদি তার পানি আসে সেই পানিটা যদি বেশি পরিমাণ হয় তাহলে আমরা সেটা আল্ট্রাসোনো গাইডেড বা নিজেরাও বের করে নিতে পারি, ফুসফুসে যদি পানি জমে সেই পানিটা আমরা ফুসফুস থেকে বের করে নিয়ে আমরা রোগীকে শ্বাস প্রশ্বাসে সাহায্য করতে পারি, তার কিছু অক্সিজেনের সাপ্লাই থাকতে পারে, অ্যাজ ওয়েল এস অবশ্যই আমরা যেটা খেয়াল করি যে রোগীর পুষ্টিটা ঠিক মতো হচ্ছে কিনা, রোগীর ফ্লুইড যতটুকু পরিমাণে দরকার আমরা সেইটুকু পরিমাণটা এনশিওর করতে পারি।
0: এটি খুব বড় ধরনের বিষয় যে পানি শূন্যতা নিয়ন্ত্রণ করতে স্যালাইন কতটুকু পরিমাণ এবং কোন স্যালাইন দিতে হবে,
1: কোন স্যালাইন দিতে হবে।
0: দেখা গেল অনেক ক্ষেত্রে অনেকেই যে ভুলটি করেন, আমরা পেয়েছি এমনটি যে তারা 3 লিটার স্যালাইন বাসায় দিয়ে বসে আছে, এরপর দেখা গেল শ্বাস নিতে পারছে না রোগী, অর্থাৎ স্যালাইন মানেই যে ডেঙ্গু দূর হয়ে যাবে এটাও ঠিক নয়। আপনার মন্তব্য কি?
1: প্রচুর পরিমাণে স্যালাইন দেওয়ার মাধ্যমে প্রচুর রোগী আমাদের কাছে আসে যারা বাড়িতে অনেকগুলো স্যালাইন নিয়েছে এবং পরবর্তীতে তারা শ্বাস নিতে পারছে না, তার পালমনের ইডেমা হয়ে গেছে এবং পরবর্তীতে ওই রোগীর পালমনের ইডেমা সামলানোর জন্য কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। সো ফর দ্যাট রিজন আমরা আপনাদের মাধ্যমে আমরা দর্শক বন্ধুদের এবং শ্রোতাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু স্যালাইনটা কতটুকু দিতে হবে সেটা একজন বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে
0: কোন স্যালাইন দিতে হবে
1: এবং কোন স্যালাইন দিতে হবে, ক্রিস্টালয়েড, কলয়েড উনি বেছে দেবেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপরে আপনারা আস্থা রাখবেন।
0: অন্যদিকে যে পানি জমেছে পেটে অথবা বুকে সেগুলো বার করার ব্যবস্থা আছে হাসপাতালে?
1: হাসপাতালে আছে, আমি একটু আগে মেনশন করেছি যে আমরা আল্ট্রাসোনো গাইডেড কিছু অ্যাসিডিক ফ্লুইড ড্রেন করে দিই, আমরা প্রোলিফেরেশন ফ্লুইডকে ড্রেন করে দিই এবং এই ড্রেন করার মাধ্যমে পানিটা যখন কমে যাবে তখন রোগী আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে চলে যায়।
0: স্বস্তি বোধ করাটা খুব বড় ধরনের বিষয়, রোগী ছটপট করছে, নেতিয়ে যাচ্ছে, এটাও কিন্তু খারাপ দিকে চলে যায়, কারণ সে হতাশার দিকে চলে যায়, তার মনে সাহস দিতে হবে। আর আমাদের যারা রোগীর আশেপাশে থাকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত, আমাদেরও উচিত তাকে মনোবল বৃদ্ধি করার জন্য নানা কথা বলা, অনেক ক্ষেত্রে হতাশার যে এক্সপ্রেশন এটা যেন না থাকে, এতে রোগী পিছিয়ে যায়। এনকেফালাইটিস হতে পারে, অর্থাৎ মস্তিষ্কেও সমস্যা হতে পারে ডক্টর কাজী আব্রাহাম।
1: মস্তিষ্কে প্রদাহ কিন্তু একটা শেষ দিকে রোগীর যখন ক্রিটিক্যাল ফেজে চলে যায় এবং অনেক বেশি জটিলতা অ্যারাইজ করে তখন কিন্তু তার এই প্রদাহ হতে পারে এবং সেই প্রদাহ হলে আসলে এখান থেকে রোগীকে বের করে আনা খুব মুশকিল, কারণ এটা রোগীর তখন খিচুড়ি থেকে শুরু করে মারাত্মক ধরনের সেরিব্রাল এডেমা হতে পারে। সো এই জন্য রোগীর রোগের প্রথম দিকে কিন্তু আমাদেরকে এটা একটু মেনশন রাখতে হবে যে কোনো জটিলতা অ্যারাইজ করার আগেই আমরা যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিই।
0: একটি কথা স্পষ্ট বলা যায়, মাথা থেকে পা পর্যন্ত রক্ত নালীর রোগ, ফুসফুসের রোগ, কিডনির রোগ, লিভারের ব্যাধি, ফুসফুসের ব্যাধি, এমনকি পেরিকার্ডাইটিস পর্যন্ত হতে পারে ডক্টর কাজী আব্রাহাম হাসান।
1: পেরিকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডাইটিস হয়ে পেরিকার্ডাল ইফিউশন পর্যন্ত হতে পারে এবং পরবর্তীতে সেখান থেকে বুকে অনেক সময় বুকে তীব্র ব্যথা হতে পারে এবং তার শ্বাসকষ্ট হতে পারে এবং তার কার্ডিয়াক ট্যাম্পোনেট নামে একটা হৃদরোগের অনেক বড় খারাপ অবস্থা হতে পারে। সো সেগুলো সব এড়ানোর জন্য অবশ্যই প্রথম থেকে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমাদের সম্মানিত এমবিবিএস চিকিৎসক অন্তত তার পরামর্শ নিন।
0: চোখের রোগ কেমন পেয়েছেন? চোখে লাল হয়ে যাওয়া,
1: ডেঙ্গুতে তো এই কনজেশনটা অনেক বেশি হয়, এটা অনেক বেশি হয় এবং এটা আসলে চোখের ডাক্তারের কাজ না, এটা হচ্ছে পুরো সিস্টেমিক ইনফ্ল্যামেশনের পার্ট হিসেবে চোখে এটা হতে পারে এবং সেক্ষেত্রে আমরা যে ফ্লুইড মেনটেন্যান্স এবং আদার্স এর মধ্যে তার ব্রেস্ট এর মাধ্যমে রোগীর আস্তে আস্তে এই জিনিসটা কমে যায়।
0: সার্বিকভাবে ডেঙ্গুর চিকিৎসা একটা পর্যায়ে ধাপে ধাপে সবগুলো সমস্যা দূর হয়, জটিলতা দূর হয়, খারাপ দিকে যাচ্ছে সেই প্রবণতা কমে আসে। এবার আমরা আসি শেষ পর্যায়ে, আসি যে সার্বিক প্রতিরোধ করব কি করে, জীবনযাপনে, কাপড় চোপড়ে, পরিবেশ প্রতিবেশে যদি বলেন ডক্টর কাজী আব্রাহাম স্যার।
1: ধন্যবাদ। আসলে সার্বিক প্রতিরোধ করা যাবে একটাই, আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে হবে যে আমরা সবাই মিলে ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করব। পূর্ণ যে ডেঙ্গুর যেটা অ্যাক্টিভ সিজন, আমি বলেছি সারা বছরই কিন্তু কিছু কিছু ডেঙ্গু পাওয়া যায়, তবে এই যে বর্তমান সিজন চলছে জুলাই অগস্ট সেপ্টেম্বর, এই সিজনগুলোতে আপনি যখন বাইরে থাকবেন বিশেষ করে দিনের বেলায়, হঠাৎ করে অনেকে দেখা যায় কাজের ফাঁকে একটু ঘুমিয়ে নিলেন, ওই সময় মশারি নাই বা আদার্স কিছু নেই, ওটা আপনি খেয়াল করবেন যে কাজের ফাঁকে ওইভাবে না ঘুমানো, ফুল শার্ট ফুল স্লিপ শার্ট পরবেন, আপনি একটু পায়ে মোজা রাখবেন, অ্যাজ ওয়েল এজ আপনার যে আনকভার্ড এরিয়াগুলো আছে মুখ বা সবকিছু ওটা খেয়াল রাখবেন যাতে আপনাকে কোনো মশা কামড়াতে না পারে। ইউজুয়ালি আপনি সকাল 10-11টার পর থেকে শুরু করে বিকাল 4-5টা পর্যন্ত এই ডেঙ্গু মশাগুলো সাধারণত সে কামড়ায়, মানে কামড়ানোর প্রবণতা থাকে এবং সেই ক্ষেত্রে সে ডেঙ্গু ছড়াতে পারে, অতএব এবার এটা একটু সাবধানে থাকতে হবে।
0: পুরুষদের ক্ষেত্রে লক্ষণীয় রাতে ঘুমাবার সময় খালি গায়ে ঘুমায় অনেকে, খুব স্বস্তির সাথে আরামে ঘুম হবে, ফ্যানের বাতাসে ঘুমে খালি গায়ে ঘুমানোর অভ্যাসটা ডেঙ্গুর সময়ে বোধহয় উচিত নয়, আপনার মন্তব্য কি?
1: আমি মনে করি যে যদি উনি মশারি টাঙিয়ে ঘুমায় তাহলে খুব বেশি অসুবিধা নেই, কিন্তু আর যে কারণে তো খালি গায়ে না থাকাই উচিত সেটা তো অবশ্যই, কিন্তু মশারি অবশ্যই টাঙাতে হবে।
0: মশারির কথা বলেছেন, মশারি যেন সাদা হয়, রঙিন মশারিতে অসুবিধে কি?
1: পার্সোনালি আমার কাছে রঙিন মশারি এমন কোনো বিষয় নেই, যদি আপনি মশা দেখা যায় তাহলে কোনো অসুবিধা নেই।
0: তবে মশা কয়েলের ব্যাপারে আপত্তি?
1: আপত্তি অবশ্যই আছে, এটা শিশুদের জন্য এবং বয়স্কদের জন্য শ্বাসের খুব ক্ষতি করে, এটা সিওপিডি রোগকে বাড়িয়ে তুলতে পারে, আপনার মশার কয়েলটা যত পারা যায় অ্যাভয়েড করাটাই বেটার।
0: জি, সার্বিক পুষ্টি যার ভালো, যার প্রতিরোধ ক্ষমতা ভালো, যে কোনো রোগে আক্রান্ত হলে জটিল পর্যায়ে পৌঁছায় না,
1: এক্সেলেন্ট,
0: এই বিষয়টা কিভাবে বলবেন?
1: এটা এটা খুবই ইম্পর্টেন্ট, যার প্রচুর পরিমাণে যিনি ফলমূল খেয়ে থাকেন, প্রচুর পরিমাণে পানি পান করেন এবং সুষম খাদ্য খান, সকালে এক্সারসাইজ করেন, বিকালে হাঁটেন, সেই লোকের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, এবং ডেঙ্গু বা যে রোগগুলো আছে বাংলাদেশে বর্তমানে বিরাজমান সেগুলো যারা ইমিউনিটির ক্ষতি করে, ইন্টারলিউকিনের প্যাসেজ ভ্যাজোডাইলেশন করে এবং ইন্টারলিউকিনের মাধ্যমে বিভিন্ন ইমিউনিটির রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, তাদের কিন্তু এই এই লোকেরা এটাকে প্রতিরোধ করতে পারে, এবং আমি মনে করি প্রত্যেকেরই উচিত যে একটা সুষম খাদ্য খাওয়া, ফলমূল শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়া, ভিটামিন সোর্সগুলো বেশি করে খাওয়া, দেশি ফলমূল খাওয়া এবং প্রচুর পরিমাণে পানি খাওয়া, আর সাথে এই ডেঙ্গুর মৌসুমে একটু সতর্ক থাকা।
0: অর্থাৎ যার প্রতিরোধ ক্ষমতা ভালো, রোগটি জটিল হলেও জটিল পর্যায়ে পৌঁছাতে পারে না,
1: পারবে না।
0: যেমন তিনি প্রতিদিন যদি বাদাম খাওয়ার অভ্যাস করেন, একটু খেজুর খান, আর ফলের কথা বলা হচ্ছে, আমরা বিদেশি ফলে দিয়ে খুব বেশি নজর দেই, দামি ফলে পুষ্টি বেশি, গুণ বেশি, দেশি ফলে কি তেমনটি নেই?
1: আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত না, কারণ দেশি ফল বিদেশি ফলের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ। আমাদের এখন সিজনে কদবেল আছে, এখন সিজনে পেয়ারা আছে, আমাদের এখন যেসব আখ আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, এবং আমি মনে করি বাংলাদেশি ফলগুলোই আমলকি, এই যে কদবেল, এগুলো প্রতিটা জিনিসই কিন্তু অনেক বেশি পুষ্টি
0: আমরা পাওয়া যায়,
1: আমরা পাওয়া
0: যায় পেয়ারা পাওয়া যায়, আমলকি পাওয়া যায় এবং খুব সহজেই জামুরা পাওয়া যায়। আমরা এগুলো খাওয়ার অভ্যেস করতে পারলে বিশেষ সুবিধা কি?
1: এইগুলো থেকে আসলে যে ভিটামিনস, ডেইলি ভিটামিনসগুলো দরকার, এবং সাথে ভিটামিন সি যেটা আছে, সেই ভিটামিন সি কিন্তু রক্তের প্রতিটা কণার উপরে কাজ করে এবং যার ফলে রক্ত প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তার আর্টারিতে যে ক্ষতিকর কোলেস্ট্রল সেটাও জমছে না, অ্যাজ ওয়েল এজ প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় এই ভিটামিনসগুলো থেকে। সো আমি মনে করি যে এগুলো খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় এবং যার ফলে মানে মশার যে যে মশাটার যতটুকু ভাইরাস লোড গিয়ে অন্য রোগের অন্য রোগীর ক্ষেত্রে অনেক ক্ষতি করবে, সেটা এই সুস্থ সবল যিনি আছেন তার ক্ষেত্রে তেমন ক্ষতি করতে পারবে না।
0: আমার তো মনে হয় আপনার পরামর্শ দেওয়া দরকার যে সারাটা বছরই যেন আমরা কিছু না কিছু ফল খাই, কম বেশি এই অভ্যাসটা করা দরকার, ভাত মাছ মাংস যাই খাই না কেন, ফল খাওয়ার অভ্যাসটি থাকা খুব জরুরি, তাতে করে প্রতিরোধ শক্তিটা
1: অনেক বেশি বেড়ে যায়।
0: অবশ্যই ডেঙ্গুর সাথে টাইফয়েড হতে পারে, ডেঙ্গুর সাথে অন্য কিছু হতে পারে কি?
1: ডেঙ্গুর সাথে একই সিজনে সে যদি বাইরে খাবার খেয়ে পচা বাসি খাবার খায় তাহলে তার সাথে টাইফয়েড হতে পারে, আর সে যদি বিভিন্ন বান্দরবন বা ম্যালেরিয়াস জোনে গিয়ে ওই স্পেসিফিক মশার আক্রমণ হয় তাহলে সে তার ক্ষেত্রে ডেঙ্গুর সাথে সাথে ম্যালেরিয়াও হতে পারে, ডেঙ্গুর সাথে কিন্তু ইনফ্লুয়েঞ্জাও হতে পারে, অনেক কিছু।
0: অনেক তথ্য জানার সুযোগ হলো। প্রিয় দর্শক, আমরা অনেক তথ্য জানলাম, ডাক্তার কাজী আবরার হাসান, মেডিসিন বিশেষজ্ঞ, আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ
1: সবাইকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রুহুল আমিন, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফর সঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ফ্লাইটটি দুপুরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে। নিউ ইয়র্ক সময় বিকেলে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। তারেক রহমান আগামীকাল জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এক স্বাগত প্রাতরাশ সভায় যোগ দেবেন। সন্ধ্যায় রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি প্রাতরাশ সভায় মত বিনিময় করবেন। তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত উত্তরণ শীর্ষক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন। একই দিনে তারেক রহমান জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি পার্শ্ব অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন। একই দিনে তিনি প্রধান অতিথি হিসেবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ নম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, চীনের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। চীনের প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবেলায় চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভার পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভি বলেন, সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে, মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে। প্রতি লিটার ডিজেল কিনতে হয় 250 টাকায়, দাম সমন্বয় করার পরও লিটার প্রতি লোকসান হবে 70 টাকা। ইয়েমেনের উত্তরাঞ্চলে আল জাওফ প্রদেশে টেলিযোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে চালানো সৌদি বিমান হামলায় 4 জন নিহত ও 3 জন আহত হয়েছে। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আজ এই হামলার খবর জানায়। সৌদি আরব তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি এবং হতাহতের সংখ্যা নিরপেক্ষ কোন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানের রাইচিতে পুরুষদের কাবাডিতে বাংলাদেশ 39-35 পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ নারী কাবাডি দল বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল 4:45 মিনিটে খেলাটি শুরু হবে। এদিকে নারীদের হকিতে বাংলাদেশ আজ মালয়েশিয়ার মোকাবেলা করবে। জাপানের গিফুতে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকেল 3:00 সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar. Stay tuned at this frequency because coming up in world music.

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে পল্লী গীতি। গেয়েছেন সাবিকুন নাহার সুইটি, গীতিকার সুরকার রজব আলী দেওয়ান।

0: এতক্ষণ পল্লীগীতি শুনছিলেন, শিল্পী ছিলেন সাবিকুন্নাহার সুইটি, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই, সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী চৌধুরী মোশতাক হোসেন। শিল্পীর কণ্ঠে প্রথমে শুনবেন মোর প্রিয়া হবে এসো রানী।

প্রিয় শ্রোতা, আপনারা নজরুল সঙ্গীত শুনছেন চৌধুরী মোশতাক হোসেনের কণ্ঠে। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন চৌধুরী মুশতাক হোসেন। নেশার অপর নাম মরণ, মাদকদ্রব্য পরিহার করুন। জীবন ধ্বংসকারী মাদকদ্রব্যের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন। মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শোনাব ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান, শিল্পী অপু আমান ও নসীন তাবাসুম স্মরণ। গানের কথাগুলো সাজিয়েছেন ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, সুরারোপ করেছেন মিল্টন খন্দকার।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল 10:55 ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সকাল 6:05 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি তুরস্কের সময় দুপুর 2:10 নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবে। বিমানটি নিউ ইয়র্কের সময় বিকেল 5:55 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত অ্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন। তারেক রহমান আগামীকাল সকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের জন্য জাতিসংঘ মহাসচিবের আয়োজনে স্বাগত প্রাতরাশে যোগ দেবেন। তিনি এবারের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতার সঙ্গে অংশগ্রহণ করবেন। সন্ধ্যায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানার্থে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বুধবার বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধির সঙ্গে প্রাতরাশ বৈঠকে মতবিনিময় করবেন। বিকেলে তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেবেন। তিনি বৃহস্পতিবার এবারের অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবেলায় বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী একই দিন বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার নিউ ইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, চীনের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। চীনের প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবেলায় চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে এই সচেতনতামূলক কার্যক্রম। আজ এক বার্তায় ক্যাম্পেইনে সাধারণ নাগরিক, তরুণ সমাজ এবং কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। তিনি বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। খেলার খবর, এশিয়া গেমস। জাপানের গিফুতে নারীদের হকিতে বাংলাদেশ এখন মালয়েশিয়ার মোকাবেলা করছে। এদিকে আজ জাপানের আইচিতে পুরুষদের কাবাডিতে বাংলাদেশ 39.35 পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। একই ভেন্যুতে বাংলাদেশ নারী কাবাডি দল বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকেল 4:45 খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গতকাল বিকেল 3টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা জানি জীবন পেন্সিলে আঁকা ছবির মতোই, কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না। আমন্ত্রণ জানাচ্ছি এবারের পরিবেশনায়। এবারে রয়েছে ধারাবাহিক আসর জীবনের গল্প, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে এই আসর। আজকের আসরের সঞ্চালনায় রয়েছেন ডাক্তার সোহরাব হোসেন।
3: প্রীতি নিন, শুভেচ্ছা নিন সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প। এই জীবনের গল্প আপনার, আমার, সবার জীবনের গল্প। আপনাদেরই জীবনের টুকরো টুকরো অংশকে নিয়ে আমরা সাজাই জীবনের গল্প। যথারীতি আমাদের মাঝে উপস্থিত আছেন মাস্টার আপা,
4: আসসালামু আলাইকুম।
3: আমাদের সাথে আছেন মানা ভাই,
5: আসসালামু আলাইকুম।
3: মানা ভাই ভালো আছেন তো?
5: আছি মোটামুটি।
3: সামাজিক স্বাস্থ্য মানে জনগণের স্বাস্থ্য, আর জনগণ যদি সুস্থ থাকে সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলে দেশ এগিয়ে যাবে, এটা হলো স্বাস্থ্যের মূল সূত্র।
5: ডাক্তার ভাই,
3: হ্যাঁ,
5: ছেলেদের কথা বাদই দিলাম, মেয়েদের এই যখন তারা যৌবনে পা দেয় তাদের কিছু সমস্যা দেখা দেয়,
3: মানে আপনি বলতে চাচ্ছেন বয়স সন্ধিকালে,
5: হ্যাঁ হ্যাঁ, কিছু নতুন নতুন সমস্যা দেখা যায়, সেটা মার কাছে, বোনের কাছে, ভাবিদের কাছেও বলে না। তার চোখ দিয়ে পানি পড়ে, হঠাৎ দেখে যে তার রক্ত ঝরছে, সে নার্ভাস হয়ে যায়, বলতে চায় না, লুকায় রাখে, গল্পটা লুকায় রাখে, যে জন্য অনেক সমস্যা হয়ে যায়। মুরব্বীদের উচিত ওদের দিকে একটু নজর দেওয়া।
4: এখন এখন হলো যে মা বোন যদি থাকে না, তো ওই মেয়েটাকে আগে থেকেই বলা উচিত যে দেখো তুমি এইভাবে লাজ্জা করো না, এরকম এরকম একটা হয়। এটা যদি
3: তাহলে আমি বুঝতে পারছি আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা হলো বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সমস্যা। এটা তো অস্বীকার করবার উপায় নেই যে আমরাও একদিন কিশোর কিশোরী মধ্যে ছিলাম, আমাদের মাস্টার আপা কিশোরী ছিল, আমরাও কিশোর ছিলাম। তো এই বয়সটা পাড়ি দিয়ে আসতে হয় যে শিশু ছিল মায়ের কোলে বা মায়ের সাথে বন্ধুত্ব ছিল বা পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলছিল। যেই বয়সটা বেড়ে যাচ্ছে 9 থেকে 13 পর্যন্ত, কেমন
5: একটা পরিবর্তন,
3: হ্যাঁ, এই পরিবর্তনটা, গলার স্বরটা, ছেলেদের গলার স্বরটা একটু মোটা হওয়া শুরু হচ্ছে, ভারী হওয়া শুরু হচ্ছে, মেয়েদের বাস্ট লাইন বা বুকটা স্ফীত হওয়া শুরু হচ্ছে, মানে স্তন বড় হওয়া শুরু হচ্ছে, ছেলেদের গোঁপের রেখাটা বড় হওয়া শুরু হচ্ছে,
5: কিন্তু সমস্যা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ছেলেদের গলা মোটা হয়ে গেছে,
3: হ্যাঁ। তো এই সমস্যা যখন হলো তখন যে শিশুরা একসাথে খেলছিল সেই দিন থেকে সে পৃথক হয়ে গেল, কেমন, বা মাও বারবার বলছে না এখন তার, এখন থেকে তুই ছেলেদের সাথে খেলতে যাবি না, পাড়ায় খেলতে যাবি না। কেন যাবি না এই প্রশ্নের উত্তর কিন্তু এই শিশু মেয়েটির কাছে, কন্যা শিশুটির কাছে নেই। সে জিজ্ঞাসাও করতে পারছে না যে কেন আমি কালকেই ওর সাথে, বশিরের সাথে খেলছিলাম, তাই না, সোহানের সাথে খেলছিলাম, আজকে আর খেলা যাচ্ছে না। এই সমস্যাগুলি সেও ভোগে, কিন্তু মাও তাকে ক্লিয়ার করে বা খুলে, মন খুলে কথাটা বলে না যে মা রে এই জন্যে তুই যাবি না, আজকে থেকে তুই পরিপূর্ণ নারী হওয়া শুরু হয়েছে।
5: ডাক্তার ভাই, কিছু গার্লস স্কুল আছে এই সময়ের কোন বিপদ হলে তারা সাহায্য করে, তারা কিন্তু সহযোগিতা করে, সাহায্য করে, জানি মেয়েদের বিপদ আপদ না হয়, তাদের মানে রুম টুমো একটা আলাদা করে দেয়।
3: হ্যাঁ,
4: আমার স্কুলে আমি তাই করলাম।
3: আচ্ছা, তো এই কাজে প্রথম কথাটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য, যে এই কিশোর বা কিশোরীকে আগে বুঝিয়ে দিতে হবে যে তুমি এখন পুরুষ হচ্ছ, তুমি এখন নারী হচ্ছ। মেয়েদের কন্যা শিশুটিকে বুঝিয়ে দিতে হবে মা রে তুই আজ থেকে নারী হওয়া শুরু হলি, আর পুরুষ শিশুটিকে বুঝিয়ে দিতে হবে আজ থেকে তুমি পুরুষ হওয়া শুরু হলা,
4: বড় হচ্ছ।
3: সুতরাং এই বড় হওয়ার যে বিপত্তি এটা আনন্দের সাথে নিতে হবে, মেয়েরাও আনন্দের সাথে নেবে, ছেলেরাও আনন্দের সাথে নেবে। বিশেষ করে বেশি সমস্যা হয় মেয়েরা, যেহেতু আমরা অন্তর্মুখী বলি, মেয়েরা ইন্ট্রোভার্ট, ঘরের মধ্যে থাকে বা অন্তর্মুখী, কাজেই তার সমস্যাটা সে বলতে পারছে না। হ্যাঁ, তবে আমাদের দেশের মায়েদেরকে ধন্যবাদ দিতেই হয়, মায়েরা কিন্তু জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, একদম অশিক্ষিত গ্রামের মা, সেও কিন্তু ওই মেয়েটির বন্ধু হয়ে যায়। বরং সাম্প্রতিক কালে আমরা লক্ষ্য করেছি গবেষণায়, শিক্ষিত মায়েরাই মেয়েদের অত কাছাকাছি হয় না যতটা গ্রামের অশিক্ষিত মেয়েরা, অশিক্ষিত মায়েরা মেয়েদের কাছাকাছি থাকে। কেমন এই এইটা কিন্তু একটা শিক্ষিত জনগোষ্ঠীর জন্য, শিক্ষিত মায়েদের জন্য বেশি সমস্যা, যে তারা তাদের পরিবার নিয়ে বা তার সংসার নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, তার সামাজিক কাজকর্ম নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে, ক্যারিয়ার নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, সে তার কন্যা সন্তানটির কাছাকাছি হওয়ার সময় অতটা পায় না। কিন্তু গ্রামের মায়েরা যতই কাজ থাক, যতই তার শরীরের উপর দিয়ে ধকল যাক বা অসুস্থ থাকুক মা, সেই মাটা কিন্তু গ্রামের কন্যা শিশুটির কাছাকাছি হয়। কাজে গ্রামের মেয়েদের অতটা সমস্যা আমরা হই না। কিন্তু একটি সমস্যা থেকে যাই, যখন ঋতুমতি হলো মেয়েটা, তার জন্য উপযুক্ত কাপড় চোপড় এগুলি যোগান দেয়া, বা এগুলি গ্রামের হয়তো সবার সমস্যা হয় না। আজকে কেবলমাত্র বলি যে এই সময় মানসিক সমস্যা যেন না হয়, প্রত্যেকটা বাবা হোক মা হোক এই দায়িত্বটা নিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে তোমার এইটা মেয়েদের ঋতুমতি হওয়া এটা একটা আশীর্বাদ, এটা রোগ নয়, বরং না হলে এটা রোগ। একই রকম ভাবে অনেক পুরুষ শিশু যেটা কিশোর বয়স থেকে তারুণ্যে এসেছে, মানে তারুণ্যে পা দিয়েছে, সরাসরি আমাদের কাছে চেম্বারে চলে আসে যে স্যার আমার স্বপ্নদোষ হচ্ছে, ভয় পেয়ে যায়। কারণ এইগুলি যেহেতু শিক্ষিত বাবা মা তার সাথে বলে নাই, সে গ্রাম্য হয়তো হাতুড়ে কবরেজদের কাছ থেকে শুনেছে যে যদি বেশি স্বপ্নদোষ হয় তাহলে শরীর খারাপ হয়ে যায়। কিন্তু এটি কোনো ভয়ের কিছু নেই, বরং না হলেই ভয়ের কিছু। মেয়েদের ঋতু যদি না হয়, মানে মাসিক না হয়, তাহলে ভয়ের কিছু, মানে ডাক্তার পরীক্ষা করে দেখবে যে কেন মাসিক হচ্ছে না, নানান কারণে না হতে পারে, একদম হরমোন থেকে শুরু করে আমাদের সতীচ্ছদ পর্যন্ত নানান রকমের সমস্যা থাকতে পারে, কাজে ডাক্তারি পরীক্ষা দরকার। কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা স্বাভাবিক, সে একটা নারী, পরিপূর্ণ নারী হচ্ছে। তেমনি ভাবে কোনো কিশোর থেকে যখন তারুণ্যে গেল, তরুণের যদি স্বপ্নদোষ না হয় তাহলে বরং ডাক্তারের কাছে যেতে হবে।
5: আর এই তরুণ কিন্তু সহজে তার এই সমস্যার কথা বাপ মার কে বলতে চায় না,
3: অসম্ভব, বলতে পারবে না, বলতেই পারবে না। সে কি করবে, গ্রাম্য কোনো মানে সিনিয়র মানে বয়োজ্যেষ্ঠ পুরুষকে সে হয়তো গোপনে বললো, অথবা আড়াল থেকে ওই যে কবিরাজরা, হাতুড়ে কবিরাজরা কিন্তু শহরে এবং গ্রামেও হাটে বাজারে মাইক দিয়ে এগুলি নিয়ে মানে নানান রকমের তাবিজ কবজ ওষুধ বিক্রি করে, এবং এই সময় তারা এগুলির খুবই বিভ্রান্ত তথ্য দেয়, খুবই ভুল এবং মিথ্যা তথ্য দেয়। এর ফলে এই তরুণরা ভুল তথ্য পেয়ে তারা ভয়ে আমাদের কাছে চলে আসে, এবং তার ভয়টা ভাঙানো খুবই মারাত্মক সমস্যা, সহজে ভাঙানো যায় না। হ্যাঁ, সে ভাবতেই থাকে যে আমি বোধহয় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমার
4: আর কারো এইসব হয়। হ্যাঁ, আর কারো এইসব হয় না।
3: হ্যাঁ, আর একটা জিনিস আসছে যে হুজুররা কিছু বলে দেয় যে তোমরা এই সময় নাপাক হয়ে গেলা, নাপাক হয়ে যাওয়ার ভয়ে সে নানান ভাবে চেষ্টা করতে থাকে যে তাহলে সে নাপাক হয়ে গেল,
5: বিছানা টিছানা নষ্ট হয়ে যাওয়ার সময়।
3: তো কাজেই প্রথম কথা হচ্ছে বাবা মা যদি বলে দেয় যে বাবা আমাদেরও এটা হয়েছে, কেমন, যেমন আমি সরাসরি বলেই দিই, আমরা যেহেতু এইটারই অনুষ্ঠান, যদি কোনো কিশোর বা তরুণ আমার কাছে এসে বারবার এটা কিছুতেই বুঝতে চায় না, বলে যে স্যার আমার প্রত্যেকদিনই স্বপ্নদোষ হচ্ছে, প্রায় প্রতিদিনই স্বপ্নদোষ হচ্ছে, কোনো সমস্যা নেই, আমি তখন তাকে সাহস দিয়ে বলি তোর তো একবার হচ্ছে, আমার দৈনিক পাঁচবার হয়েছে, আমি তো মরে যাইনি, আমি তো বড় ডাক্তার হতে পেরেছি, সুতরাং তুই আরো বড় ডাক্তার। তো এইভাবে যখন সাহস দিই তখন সে হাসতে হাসতে চলে যায়। সুতরাং এটা ভয়ের কিছু নেই। এবার আসছে যে মেয়েদের ঋতুমতি হওয়ার ফলেও তার কোনো ক্ষতি হচ্ছে না, বোঝা যাচ্ছে যে তার শরীর থেকে একটা করে ডিম
4: বেরোচ্ছে, খাবার
3: একটা, তার সাথে সাথে তার জরায়ুটা প্রস্তুত হচ্ছে, কেত প্রস্তুত হচ্ছে। তো এখন একটা জিনিস মাদেরকে মনে রাখতে হবে আপনার মাধ্যমে, আপনারাও এখন স্কুল হেলথ ক্লিনিক ছিল এক সময়, আমি জানি না এখন তারা কাজ করে কিনা, তো ডাক্তারদেরকে ডেকে আপনি যেহেতু মেয়েদের মাস্টারি করেন, প্রত্যেকটা মেয়ের রক্তাল্পতা হয়েছে কিনা, তার দেহের আয়রন ঘাটতি হচ্ছে কিনা, তার দেহের ফলিক অ্যাসিড ঘাটতি হচ্ছে কিনা, এইগুলি পরীক্ষা করে দেখতে হবে।
5: কারণ স্বাস্থ্যটাও একটু বোধহয়,
4: আমি মাসে মাসে একবার আমি ওই লেডি ডাক্তার যেটাকে আমাদের সদনে থাকে ওনাকে আনি, ওনাকে বলাই আছে এসে ক্লাসের মতো নেয়,
3: হ্যাঁ
4: আলাদাভাবে।
3: তাহলে রক্ত পরীক্ষা করে যদি কেউ দেখে নেয় যে আমার এই কিশোর কিশোরীদের, এই তরুণ তরুণীদের রক্তাল্পতা হচ্ছে না, কোনো আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে না, কোনো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে না, তাহলে ওয়েল এন্ড গুড, কোনো সমস্যা নেই। এইটা এই ছেলেমেয়েরা সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এরাই হবে আমাদের ভবিষ্যতের কর্ণধার আমাদের দেশের। আমরা তো একসময় বৃদ্ধ থেকে বৃদ্ধ হয়ে যাব, তখন আমাদের

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসুগুড়ি ছোট পরিবার। আজকের পর্ব আপনার ঘর আপনার সংসার। বন্ধুরা, আমাদের এখনকার পরিবেশনায় আজ শোনাব একটি কথিকা, দুটি সন্তানের মধ্যে দুই বছরের বিরতির গুরুত্ব, আর এই গুরুত্বকে উপলব্ধি করতে হবে স্বামী স্ত্রী উভয়কে। হ্যাঁ, এই বিষয়ের উপর এখন বলছেন ডাক্তার ইশরাত জাহান।
1: একটি মা যখন 9 মাস গর্ভবতী থাকেন এবং তারপর একটি সন্তান জন্ম দেন এবং সেই ছোট সন্তানটি বুকের দুধ খাওয়ানো, লালন পালন করা, তাকে দেখাশোনা করা, এই যে সমস্ত কাজ অনেক কষ্টের ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, তার বিশ্রাম হয় না, তার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, প্লাস তার শরীরে পুষ্টির অভাব হয়ে যায়, কারণ সে গত 9 মাস ধরে একটি প্রেগনেন্সি ক্যারি করছিল, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো হয়েছে কি হয় নাই, সাথে প্রসবের সময় কিছু রক্তপাত হয়েই থাকে, সেই জন্য তার কিছুটা অ্যানিমিয়া আবার রক্তশূন্যতা দেখা দেয়। তো এইসবের জন্য তার শরীর সুস্থ হয়ে এবং আরেকটি সন্তান নেওয়ার জন্য তার একটু সময়ের প্রয়োজন হয়, তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে তার শরীরকে একটু সময়ের প্রয়োজন হয়। আমাদের কোরআন শরীফের সূরা বাকারা 233 নম্বর আয়াতে রয়েছে যে আমরা যেন তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুগ্ধ পান করান। অর্থাৎ 2 বছর যদি একটা মা তার বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাহলে তার পুষ্টির চাহিদাটা পরিপূর্ণ হয়। হ্যাঁ, তো এরপরে রয়েছে যে 2 বছরের পরে, সাধারণত বলা হয় যে 2 বছরের পরেও যদি আরেক বছর

0: সময় পাওয়া যায় তাহলে ভালো হয়, যাতে মায়ের স্বাস্থ্য ফিরে আসে, তার প্রথম সন্তানটি একটু বড় হয়ে যায়, তাকে লালন পালন করা, দেখাশোনা করাটা, তার জীবনযাপন অনেকটা নিয়মের মধ্যে চলে আসে, তার খাওয়া, তার ঘুম, তার বিশ্রাম, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, সমস্ত কিছু একটি নিয়মের মধ্যে চলে আসে। তখন যদি সেই মা প্রেগনেন্ট হয়, অর্থাৎ 3 বছরের মাথায় গিয়ে যদি সন্তানটি, দ্বিতীয় সন্তানটি জন্মায়, তাহলে মা এবং তার প্রথম সন্তান ভালো থাকেন এবং তাতে যেটি হয় যে তার দ্বিতীয় সন্তান যেটি জন্মালো সেটি ভালোভাবে দেখাশোনা করার জন্য তিনি সময় পান, তিনি তার সময় ব্যয় করতে পারেন, তার মনোযোগ দিতে পারেন, নিজের শরীরে খেয়াল করতে পারেন এবং দুটি সন্তানকে খেয়াল করতে পারেন। এই ব্যাপারগুলির জন্যই আসলে আমরা বলে থাকি যে দুটি সন্তানের মাঝে ন্যূনতম 2 বছর বিরতি নেওয়া প্রয়োজন, কেননা এতে করে মা এবং শিশু দুজনের শরীরই ভালো থাকবে, যেটি হয় যে একজন সুস্থ মা কিন্তু একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারে এবং এই শিশুটি সারা জীবন ধরে এই যেভাবে জন্মালো স্বাভাবিকভাবে মা যেভাবে তাকে পরিচর্যা করেছেন, যেভাবে সবকিছু শিখিয়েছেন, সেভাবেই কিন্তু একটি মানুষ বড় হয়, তার সমাজে সে তার নিজের অবস্থানটাকে সংহতি করে। তো সেই জন্য আমরা বলে থাকি যে অবশ্যই মাকে সময় দিতে হবে, যে পরপর দুটি বাচ্চা নিয়ে নিল, একটি বাচ্চার 1 বছরের মাথায় বা 6 মাসের মাথায় আবার প্রেগনেন্ট হয়ে গেল, তখন তার জীবন বিপন্ন হয়, তার সন্তানের জীবন বিপন্ন হয়, সন্তান দেখাশোনা করা মানুষ থাকে না, তাতে বাচ্চা অসুস্থ হয়ে যায়, ঘন ঘন অসুস্থ হয়ে যায় এবং সেটি খুবই বিপর্যয় নিয়ে আসে পরিবারে। সুতরাং আমরা বলছিলাম দুটি সন্তানের মাঝে অন্তত 2 বছর বিরতি দেওয়া প্রয়োজন।
1: অনেক কথার পরে চলুন শোনা যাক একটি জনসংখ্যার গান, আবাস গড়ে থাকবো সবাই। শিল্পী ইফফাত আরা নার্গিস, গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার।

0: আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার। আসর নামাজের আজানের পরে আপনারা বাকি অনুষ্ঠানের অংশ শুনতে পাবেন।
1: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হও না। সূরা বাকারা আয়াত 152। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: আপনারা শুনছেন ঈশ্বরগুড়ি ছোট পরিবার, আমাদের আজকের পর্ব আপনার ঘর আপনার সংসার। বন্ধুরা, এবারে শোনাব কিশোর কিশোরীর বয়ঃসন্ধিকালে মা বাবার ভূমিকা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, আর এ সম্পর্কে বলছেন পারভেজ বাবুল।
4: বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানান ধরনের পরিবর্তন ঘটে। ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 3,60,00,000 10-19 বছর বয়সী কিশোর কিশোরী, তারা বাংলাদেশের মোট জনসংখ্যার 22%। তবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার বিষয়গুলো বাংলাদেশে এখনও উপেক্ষিত, সেসব বিষয় আমলে নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 বছর এবং 19 বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোরকাল বলে, মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায়ে। অনেক সময় 19 বছরের পরও বয়ঃসন্ধির ব্যাপ্তি থাকতে পারে, বিষয়টা বিভিন্ন দেশ, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনযাপনের উপর নির্ভর করে। চিকিৎসকদের মতে মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চাইতে কিছুটা আগে শুরু হয়, মূলত 10-13 বছরের মধ্যে যেকোনো সময় তা হতে পারে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল আসে 11-15 বছর বয়সের মধ্যে। এ বয়সে মেয়েদের উচ্চতা বাড়ে, শরীরের বিভিন্নাংশে স্ফীত হয়, মাসিক শুরু হয়। তেমনি ছেলেদের ক্ষেত্রে এ সময় তাদের দেহের উচ্চতা দ্রুত গতিতে বাড়তে থাকে, কণ্ঠস্বর ভারী হয়ে আসে, কাঁধ চওড়া হয়, পেশি সুগঠিত হয়। এই সময়ে ছেলেরা একটু বেশি ঘামে। বয়সন্ধির এই সময়টা ছেলে মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা বিকাশ হতে থাকে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। বয়সন্ধিকালে ছেলে মেয়েদের শাসন করার ব্যাপারে মা বাবাদের কৌশলী হতে হবে। বয়সন্ধিকালীন সময় থেকে ছেলে মেয়েদের আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে। আত্মপরিচয় বলতে বোঝানো হয়েছে তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি হয়, তার কি পছন্দ অপছন্দ, সে কি চায়, নিজের জীবন, সমাজ, সংস্কৃতি, ধর্ম সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে, পূর্ণাঙ্গ স্বাধীন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে। কিশোর বয়সের প্রাণচাঞ্চল্য তাদের ভেতরের সৃজনশীলতার বিকাশে অনেক বড় ভূমিকা রাখে। তাই বয়সন্ধিকালে সৃজনশীলতা বিকাশে মা বাবার সাপোর্ট, সহযোগিতা প্রয়োজন। বয়সন্ধিকালে ছেলেমেয়েরা ভীষণ কৌতূহলী হওয়ায় অনেক সময় তাদের বিপদগামী হওয়ার, মাদকের নেশায় জড়িয়ে পড়া, অযাচিত ঝুঁকি নেওয়া বা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনকে সচেতন ভূমিকা রাখতে হবে। আবার এই বয়সটায় স্বাধীন আত্মপরিচয় গড়ে ওঠায় তারা সবকিছু নিয়ে ভীষণ সংবেদনশীল থাকে, তাই তাদের সঠিক পথে চলতে পরিবারকে প্রয়োজনীয় সচেতনতা ও ভূমিকা রাখতে হবে। বয়সন্ধিকালে ছেলেমেয়েরা বাবা মায়ের চাইতে বন্ধুবান্ধবদের দ্বারা বেশি প্রভাবিত হয়। অনেকেই বাবা মা কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে নিতে পারে না, রেগে যায়, বিষয়গুলো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে যায়। তবে তাদের ধৈর্য হারালে চলবে না, ছেলে মেয়েদের আচার আচরণের প্রতি মনোযোগ দিতে হবে, সন্তানের সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে ঠান্ডা মাথায় সঠিক কথাগুলো বলতে হবে, সঠিক শিক্ষাটা দিতে হবে। সন্তানের পছন্দ অপছন্দের প্রতি দৃষ্টি রেখে সেই বিষয়ে বুঝিয়ে বলতে হবে, যেন তার আত্মসম্মানে আঘাত না লাগে এবং ভালো মন্দের ব্যবধানটাও বোঝানো যায়। তাদেরকে কারো সঙ্গে তুলনা করা যাবে না, ছোট করা যাবে না, কারণ সকলের যোগ্যতা, ধারণ ক্ষমতা, বোঝার ক্ষমতা সমান নয়। বয়সন্ধিকালে ছেলে মেয়েদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতিও দৃষ্টি রাখতে হবে। তবে তারা কি করছে, কাদের সঙ্গে মিশছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে ছেলে মেয়েরা বাবা মার প্রতি বিশ্বাস ও আস্থার জায়গাটা হারিয়ে ফেলবে। বয়সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাবার খাওয়া এবং প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌনরোগ সম্পর্কে জানা ও প্রতিরোধ করার জ্ঞান থাকা জরুরি। বাংলাদেশে বয়সন্ধিকালে বেশিরভাগ ছেলে মেয়ে অপুষ্টিতে ভোগে, কারণ স্বাস্থ্যসেবা সম্পর্কে বেশিরভাগ পরিবার অসচেতন। তাই ছেলে মেয়ে উভয়কে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, জিঙ্ক, আয়োডিন, আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফলমূল, ডাল, ডিম, দুধ, মাছ, মাংস খাওয়ার ব্যবস্থা করতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও ব্যায়ামের প্রতি জোর দিতে হবে। বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, দ্রুত বৃদ্ধি পেতে থাকে তাদের শারীরিক ও মানসিক গঠন, তাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই ছেলে মেয়েদের দিকে বাবা মায়ের সতর্ক দৃষ্টি রাখতে হবে, পাশাপাশি তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু শাসন করলেই হবে না, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। সঠিক পথে তাদের পরিচালিত করতে বাবা মাকে সচেতন হতে হবে। বিশেষ করে কন্যা শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংগঠনের সঙ্গে যুক্ত রাখতে হবে। কিশোর অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করে আমাদের সবার উচিত কিশোরদের অন্ধকার থেকে আলোর জগতে ফিরিয়ে আনা। কিশোর অপরাধ সৃষ্টিতে শুধু কিশোররাই দায়ী নয়, সেজন্য দায়ী আমাদের পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা এবং পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক অবক্ষয়। তাই সরকারি প্রচেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর অপরাধ মোকাবিলায় অভিভাবক সহ সংশ্লিষ্টদের সর্বপ্রথম এ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিশোর কিশোরীদের সুষ্ঠু আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক বিকাশে যত্নবান হতে হবে। সুবিধাবঞ্চিত ও দরিদ্র কিশোর কিশোরীদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। শিশু কিশোর কিশোরীদের মানসিক বিকাশে বাবা মাকে বিশেষ নজর রাখতে হবে। সন্তানের ভালো লাগা ও মন্দ লাগাকে বিচার করতে হবে। কিশোর কিশোরীদের সুষ্ঠু সামাজিকীকরণের জন্য গঠনমূলকভাবে পরিবার, পারিবারিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র রয়েছে, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও গণমাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াকে কিশোর কিশোরীদের মানসিক বিকাশের উপযোগী কার্যক্রম ও অনুষ্ঠান পরিচালনা করতে হবে। বর্তমান সমাজ ও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইদানিং কিশোর কিশোরীদের অবাধ্য হওয়ার প্রবণতা বেড়েছে। তারা না বুঝে, না জেনে, সচেতনতার অভাবে বিভিন্ন অন্যায়, অপরাধ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এখনই তাদের সংশোধনের উদ্যোগ নিতে হবে এবং শুরু করতে হবে পরিবার থেকেই। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সন্তানের সুরক্ষার দায়িত্ব প্রতিটি অভিভাবকের। বাবা মায়ের সচেতনতা এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কিশোর কিশোরীদের সমন্বয়ে গঠিত পরিবার হতে পারে সুন্দর আগামীর ঠিকানা।
5: শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ, তাই আগামীর ভালোর জন্য আজকের শিশুর প্রতি যত্ন নিতে হবে। জানতে হবে কি করলে শিশু ভালো থাকবে। নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মের পরপর যত দ্রুত সম্ভব তাকে মায়ের কাছে দিতে হবে। শিশুর জন্মের পরপরই প্রথম এক থেকে দুই দিন বুকের দুধ ভালো মতো আসে না, তখন ঘন হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টিগুণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় উচ্চমানের। দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকের দুধের প্রবাহ বেড়ে যায় এবং শিশুটিও দ্রুত বুকের দুধ খাওয়া শিখে যায়। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল পাঠাবার অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি: phnc1207@gmail.com। ফেসবুকে আমাদের তথ্যাদি পেতে লগ ইন করুন www.facebook.com/phnc1207।

0: কি ব্যাপার, আজ এত দেরি?
1: কই না তো, ঠিক পাঁচটায় অফিস থেকে বের হয়েছি। এরপর বাসে বাদুর ঝোলা হয়ে মোড় পর্যন্ত আসা, মোড় থেকে হাঁটতে হাঁটতে বাসায় ফেরা, একটু দেরিতে হবেই। এই দেখো পিঠা এনেছি, এবার ফার্স্ট ক্লাস করে চা বানাও, তারপর মজা করে দুজনে খাই। এই যা, ভুলেই গেলাম আমার বাবুসোনাটা কই, দেখছি না যে
0: ঘুমিয়ে আছে।
1: অসময়ে ঘুমিয়ে কেন, তোলো তোলো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। কই বাবুসোনা, এই ওঠো ওঠো ওঠো, দেখো কি এনেছি তোমার জন্য।
2: আপু আপু আমাকে মারবে না তো?
1: না বাবা কেন মারবে তোমাকে, কি ব্যাপার, তুমি ভয় পাচ্ছ কেন? মিতু মিতু
0: বলো
1: বাবুর কি হয়েছে, এমন ভাবে মুখ লুকালো কেন, কি হয়েছে বাবুর?
0: কি হয়েছে দেখবে?
1: হ্যাঁ
0: এই দেখো তোমার অফিসের এই কাগজগুলো কি অবস্থা করেছে।
1: ও তো এগুলোতে আঁকিবুকি করছে, তা তুমি কি করেছো?
0: আমি কি করেছি মানে, আচ্ছা করে ধমক দিয়েছি আর বলেছি তোমার আব্বু এলে পেটাবে।
1: আচ্ছা মিতু তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি?
0: কেন,
1: বাবু চার বছরের ছোট্ট শিশু, ভুল আমারই হয়েছে, কাগজগুলো এভাবে টেবিলে না রেখে তুলে রাখা উচিত ছিল। যাই হোক, ওর কৌতূহলী মন যা চেয়েছে তাই করেছে, ও প্রথম কলম ধরা শিখেছে। ওর মন যা কিছু লিখতে চায় আঁকতে চায়, অর্থাৎ ওর আবেগ অনুভূতি প্রকাশ করতে চায়। তুমি যদি ওকে শাস্তির ভয় না দেখিয়ে অন্য একটি কাগজ দিয়ে তাতে আঁকতে বা লিখতে বলতে, তাহলে সে খুশি হতো এবং ওর মধ্যে একটা নিরাপত্তা বোধ জন্মাতো, বুঝলে? এই যে তুমি শাস্তির ভয় দেখালে, এতে ওর মানসিক বিকাশের ক্ষতি হতে পারে তো।
0: আমি তোকে মারিনি।
1: মারা উচিত নয় বুঝলে, শিশুকে পরিবার এবং সমাজের একজন পরিপূর্ণ ও উপযুক্ত সদস্য হিসেবে গড়ে তুলবার সবচেয়ে বেশি কার্যকর উপায় হচ্ছে ওর কি করণীয় তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে বোঝানো, কি করা যাবে না সে সম্পর্কেও বলা দরকার। আর হ্যাঁ, অন্য একটা কাগজে ও যাই আঁকিবুকি করুক না কেন, সেই কাজের প্রশংসা করলে ওর আত্মবিশ্বাস আরো বাড়ত।
0: বাবা তুমি এত কিছু জানো?
1: হ্যাঁ সবই জানতে হয় ম্যাডাম, বুঝলেন, বাবা হয়েছি আর তুমি হয়েছ মা। আমাদের সাহচর্যেই তো ও বড় হয়ে উঠবে নাকি? কই বাবুসোনা, আব্বুর কোলে এসো, চলো দেখো কি এনেছি তোমার জন্য, আমরা সবাই মজা করে খাবো।
2: হ্যাঁ আপু আমি খাবো,
1: চলো চলো চলো চলো চলো চলো।
3: বন্ধুরা, স্বাস্থ্য সচেতনতাই আমাদের সুস্থ জীবন দিতে পারে। স্বাস্থ্য সচেতন হন, ডেঙ্গু প্রতিরোধ করুন। সময়ের সাথে সাথে চলে এলাম আজকের নির্ধারিত সময়ের একেবারে প্রান্ত সীমায়। এবারে প্রান্ত সীমায় দাঁড়িয়ে বলে দিতে চাই আজকের শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় এবং উপস্থাপনায় ছিলাম জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এসগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মজু।
4: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন নাইমা আলীর কণ্ঠে।

0: স্টুডিও রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নাইমা আলী।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার

0: আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ এবং তারপর পরে শুনতে পাবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 PM. This is Bangladesh Better, the news read by Salma Jolly. Prime Minister Tariq Rahman arrived in Istanbul en route to New York to attend the 81st session of the United Nations General Assembly, UNGA. A Turkish Airlines flight carrying the Prime Minister, his wife Dr. Jubaida Rahman, and other entourage members landed at Istanbul Airport at 10:55 a.m. today, local time. Prime Minister's Press Secretary Saleh Shibli informed this. Earlier, the flight departed from Hazrat Shah Jalal International Airport at 6:05 a.m. After a 2-hour and 35-minute stopover in Istanbul, the aircraft is scheduled to leave Istanbul for New York at 2:10 p.m. local time and arrive at John F. Kennedy International Airport at 5:55 p.m. New York time. The Prime Minister will be received by the Permanent Representative of Bangladesh to the United Nations in New York, Irene Jubaida Khan, and Bangladesh Ambassador to the United Nations, Tariq Muhammad Ariful Islam, at the airport. A motorcade will then escort him to the Hyatt Grand Central New York, where he will be staying during his visit. The Prime Minister will address the general debate of UN General Assembly in Bangladesh on Thursday next. This will be Tariq Rahman's first participation in the UN General Assembly as Prime Minister. Tariq Rahman will attend a welcome breakfast hosted by UN General Secretary Antonio Guterres for heads of state and government tomorrow. President Meja Fakhrul Islam Alamgir has stressed the need for greater emphasis on technical and technology-based education to reduce unemployment in the country. He made the call when a delegation led by Jagannath University JNU Vice Chancellor Professor Dr. Mohammad Raisuddin paid a courtesy call on him at Bongo Bhavan today. During the meeting, the president inquired about the progress of construction of JNU's second campus and called for further improvement in the quality of education at the university. The JNU Vice Chancellor briefed the president on the university's overall academic activities. The president said students need to develop proficiency in multiple languages to keep pace with global advancement, placing particular emphasis on learning a third language. Bangladesh and China have agreed to further strengthen bilateral cooperation in cybersecurity, law and order, technological capacity building and training exchange. The understanding came at a meeting between Home Minister Salahuddin Ahmed and ongoing Chinese ambassador to Bangladesh, Yao Wen, at the Secretariat today. The meeting discussed various aspects of security, maintenance of law and order, combating cybercrime, enhancing technological capabilities, and exchanging training between the two countries. Both sides stressed the importance of technological capacity building and cooperation in tackling cybercrime. Yao Wen said China trained more than 100 Bangladeshi law enforcement personnel over the past 2 years in cybercrime, public security management, traffic and transportation management, immigration and UN peacekeeping operations. Salahuddin Ahmed thanked China for the cooperation and said the Bangladesh government was taking steps to establish a specialized cybersecurity unit for the police and develop the necessary infrastructure. State Minister for Health and Family Welfare, Dr. M. M. Mohit, has said a 3-month nationwide special digital awareness campaign has begun to prevent dengue. Dr. M. M. Mohit, in a message today, urges citizens, particularly content creators and social media influencers, to actively participate in spreading awareness through Facebook and other social media platforms. Highlighting the extensive influence of social media, the state minister said active public participation and dissemination of timely information can significantly reduce the risk of dengue. He particularly called upon young people, content creators and influencers on social media to come forward and contribute to the campaign. President Vladimir Putin's United Russia Party won a record number of 355 seats in Russia's 450-seat Duma. The results were announced by Electoral Chief Ella Pamphilova today. Almost all voters were counted after the 3-day election. No parties critical of Putin took part in the election, and the results showed that his party would have a larger supreme majority than in 2016. Dhaka Meteorological Office says a low pressure area has formed over North Andaman Sea and adjoining area became into a well-marked low over East Central Bay and adjoining North Andaman Sea at 3 p.m. yesterday. It is likely to move west-northwestwards and intensify further. All fishing boats and trawlers over North Bay have been advised not to venture into the deep sea till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be wasted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi, Nargis Parvin Elijam. রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় অর্থনীতি কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করে এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির 22 সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্রখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বস্ত্রখাতকে এগিয়ে নিতে প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, চীনের আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ শিক্ষা ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। চীনের প্রযুক্তি নির্ভর উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার অভিজ্ঞতাও বাংলাদেশের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবিলায় চীনের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.31 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ 31.45 বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা রিজার্ভের এ অবস্থানের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। দেশের কর জিডিপি অনুপাত 6.8% থেকে 2035 সালের মধ্যে 15% উন্নীত করতে বড় ধরনের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ লক্ষ্যে করের আওতা বাড়ানো, কর পরিপালন জোরদার, ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করা এবং আয়কর, ভ্যাট ও কাস্টমস প্রশাসনকে সমন্বিতভাবে পরিচালনার জন্য ওয়ান এনবিআর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর বলছে, 2026-27 অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ও কর জিডিপি অনুপাত বাড়াতে করের আওতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো, প্রযুক্তি ও তথ্যের ব্যবহার বৃদ্ধি ও করদাতাদের কর পরিপালন নিশ্চিত করা জরুরি। 11টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিং সহ মোট 11টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাত। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনুভাগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনবিআর এর প্রজ্ঞাপনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর 64(5) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর বিধি 118(ক) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত 11টি খাতের ব্যবসায়ীদের এখন থেকে এনবিআর এর নির্দিষ্ট ই ভ্যাট পোর্টাল ব্যবহার করে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 100টির, কমেছে 254টির এবং অপরিবর্তিত ছিল 32টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট কমে অবস্থান করছে 5,550 পয়েন্টে। ডিএসইতে 788.70 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 747.38 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.50 টাকা, ক্রয় 122.50 টাকা। ইউরো বিক্রয় 143.14 টাকা, ক্রয় $40.55 পাউন্ড স্টার্লিং, বিক্রয় $166.97, ক্রয় $163.88। সৌদির রিয়াল বিক্রয় $33.10, ক্রয় $32.44। দিরহাম বিক্রয় $33.71, ক্রয় $33.18। কুয়েতি দিনার বিক্রয় $403.89, ক্রয় $396.51। সিঙ্গাপুর ডলার বিক্রয় $97.30, ক্রয় $95.54। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় $30.45, ক্রয় $29.87। এবং থাই বাত বিক্রয় $3.73, ক্রয় $3.66। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এখন শুনবেন পল্লীতি। কণ্ঠ দিয়েছেন মিঠুন চন্দ্রবালা।

আপনারা পল্লীগীতি শুনছেন মিঠুন চন্দ্রবালার কণ্ঠে। এবারে গানের গীতিকার জালাল উদ্দিন খাঁ।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন মিঠুন চন্দ্র বালার কণ্ঠে। গানে গীতিকার এবং সুরকার ছিলেন জালাল উদ্দিন খাঁ। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
2: তাইলে
1: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটো ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হবে, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা তৃতীয় পালার অধিবেশন থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি জেসমিন বানু, রাবেয়া সুলতানা শিউলি, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ইবতেহাজ আহমেদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, তাওহিদা আফরোজ, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
2: Dear listeners, welcome to our program Let's Speak in English. Today we are going to discuss about social media, whether it is good or harmful. Apart from the brief discussion, there is also a conversation between two participants based on the topic. So we are really happy to invite two participants to join our session who will actively participate in the conversation. Would you please introduce yourself?
3: Hello, I am Oishurjo Khairul Oishi. I am a student of Dhaka University English Department.
4: Hello, I'm Nazim Safak.
2: Thank you for introducing yourself. Dear listeners, before starting the conversation, let's have a brief discussion on the topic. Social media is a modern communication platform that allows people to connect, share, and interact with others through websites and apps like Facebook, Instagram, Twitter, WhatsApp, and YouTube. It has become a powerful tool in our daily lives, helping people stay in touch with friends and family, express their opinions, share their photos and videos, and get news and information quickly. Social media is also used for education, business promotion, and entertainment. Many students use it to join online study groups and learn new skills. However, social media has some negative sides too. For example, excessive use can lead to addiction, wasting time, spreading fake news, and even cyberbullying. It can also affect mental health, especially among teenagers. Therefore, while social media is a useful and important part of modern life, it should be used responsibly to enjoy its benefits and avoid its harms. Dear listeners, it's better to listen to a conversation where you will hear a friendly but passionate debate between two people with very different view about social media. Is it a powerful tool or is it harming our lives? Listen closely and pick up useful expressions for agreeing and disagreeing, and expressions your opinion clearly in English. Let's get started.
3: Hey, have you seen that documentary about the effects of social media on mental health? It really made me think maybe we should start putting some serious limits on how we use these platforms. I mean, people are getting addicted, constantly comparing their lives to fake images and even losing sleep because they can't stop scrolling.
4: Yes, I've heard about it, but I don't know. I mean, sure, there are downsides, but don't you think it also depends on how you use it? For me, social media helps me stay in touch with friends abroad, follow news quickly, and even discover new hobbies. I think it's more about self-control than putting limits.
3: But that's it. Most people don't have self-control when it comes to their phones. The apps are literally designed to be addictive. Notifications, endless scrolling, the algorithm feeding you what you want. It's all engineered to keep you hooked. Even adults struggle with it, let alone kids and teens.
4: I get that, but I still believe in personal responsibility. If we start limiting social media by law or age restrictions, where does it stop? What's next? Limiting TV time or banning video games? People should have the freedom to choose how they spend their time. Plus, for a lot of small businesses and creators, social media is their only marketing tool.
3: Of course, freedom is important, but when it starts affecting public health, especially mental health, then it's better and necessary for the government to step in. Look at how depression and anxiety rates have risen in young people. You can't deny there is a link. And besides, limiting does not mean banning.
4: I see your point, but yes, mental health is a big concern. But what about education? instead of restriction. Teach people how to use social media responsibly.
3: True. Education is part of it. But let's be honest, when was the last time someone read a screen time warning and stopped scrolling? Most of us ignore it. Sometimes limits are the only way to get people to take a break. We already do this for other things like age limits for driving. So why not for social media?
4: I understand what you're saying about addiction, but don't you think people have... I understand what you're saying about addiction, but don't you think people have been finding distractions long before social media?
2: We had TV, video games, even books that can be addictive in their own ways. Social media is just the latest form, and it has its positives too. For example, it gives a voice to people who otherwise would not be heard, like activists or marginalized groups.
3: That's a fair point. Social media definitely has been a platform for awareness and connection, but that does not mean the negative should be ignored. The speed at which misinformation spreads, the pressure to present perfect life, cyberbullying, these are problems that didn't exist in the same way before.
4: True. Misinformation is a huge problem, but should we limit access or should the platforms be held responsible for policing content better? Users also need to develop critical thinking skills. Limiting social media might not solve the root causes and even push people to less regulated spaces online.
3: I totally agree that platform should take more responsibility. Maybe regulation is the answer. But not just restrictions, uses, time, more transparency on algorithms better, moderation and protecting user data. But then, while those changes take time, don't you think some immediate limits would help reduce harm, especially for vulnerable users like teenagers?
4: Maybe, but who decides what limits are fair? Governments, companies, many teenagers are quite savvy and use social media for education, creativity, and building communities. So restriction might harm those positive experiences.
3: I see your point.
2: Dear listeners, we have just to listen to the conversation on social media by wonderful participation of two participants. But let me actually ask these participants some number of questions related to social media. Oishi, what do you think, whether social media actually is necessary for our daily life or not?
3: I think it's quite necessary, especially in 2026 when everyone is participating in these platforms. So even if we try to disengage ourselves from these platforms, we cannot really, it doesn't add to our lives. I think it's better to use it more responsibly rather than not using them altogether.
2: Okay, that's a very nice answer. Thank you for that. Can I ask you one thing? In your daily life, how many hours you were with your social media device? Can you tell me about how many hours you were spending your time?
4: I don't use social media that much.
2: Okay, but you know, without social media, you cannot actually run your life, you know. At least you have to actually use some amount of time, you know, for social media.
4: It's mostly when I'm resting and when I'm, like, having my leisure time.
2: Okay, then you were using it. That's a nice thing. And Oishi, I'd like to ask you one question. What is the most positive side of social media in our life? Can you tell me something about it?
3: The most positive side would be to be connected to the old friends or people who are no longer living in the same city as us. It helps to stay updated about people who we used to know. Otherwise, usually we don't get to see them ever again.
2: That's a good answer. Nice. Hello, Oishi. Can I ask a question? I think the social media is known for, what can I say, for the development of education, business promotion, and entertainment. How do you see the point?
3: It is very convenient tool for education because most of the students have already access to internet, and whenever they face any problems, they just go to any social media platform and search for a specific video tutorial they are looking for, and it's been helping a lot educational sectors. And even educators are preferring to teach online these days because it helps them to reach a wider audience.
2: Thanks for you. Dear listeners, we are about to end the program. So for your information, this program is conducted by me, S.M. Rafiqul Islam, and edited by Muhammad Munirul Islam, and supervised by Anjuman Ara Begum, and produced by Mashrufa Tanzina Noshin. Thanks for your listening. Thank you.
0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
5: প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডেঙ্গু সতর্কতা নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আজ আমরা জানব ডেঙ্গুর বিপদ সংকেত নিয়ে। ডেঙ্গু রোগ সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই বুঝতে পারি না ডেঙ্গু কখন হয়ে ওঠে সত্যিকারের বিপদ, কখন একটি জ্বর একটি সাধারণ ডেঙ্গু জ্বর পরিণত হয় প্রাণঘাতী অসুখে। আর এই তথ্যগুলোই বাঁচাতে পারে আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন। প্রিয় শ্রোতা, তাই আজ আমরা আলোচনা করব ডেঙ্গুর কি কি বিপদ সংকেত আছে, কোন কোন লক্ষণগুলি দেখলে আপনাকে অবিলম্বে হাসপাতালে যেতে হবে, এবং কিভাবে আপনি বাড়িতে এই বিপদ সংকেতগুলি চিনতে পারবেন। এই তথ্য জানা থাকলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের ও প্রিয়জনদের জীবন বাঁচাতে পারবেন। ডেঙ্গু জ্বর হলে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকেই চিকিৎসা নিতে হবে, তবে সবারই যে হাসপাতালে ভর্তি থাকতে হবে তা নয়। বাড়িতে থেকেও কিছু রোগীর চিকিৎসা সম্ভব। ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি থাকতে হবে কিনা বা কতদিন পরপর রক্ত পরীক্ষা ফলো আপ করতে হবে, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। যদি কোনো জটিলতা না থাকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে কোন কোন বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে স্বজনদের তা জানতে হবে। ডেঙ্গু রোগের বিপদ সংকেতগুলো জানার আগে আমাদের সকলের বোঝা উচিত ডেঙ্গুর পর্যায়গুলো সম্পর্কে। আমরা জানি ডেঙ্গু রোগের তিনটি পর্যায় রয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ের আলাদা আলাদা কিছু ঝুঁকি রয়েছে। যেদিন প্রথম জ্বর আসে সেদিন থেকে তিন দিন পর্যন্ত, এটাকে আমরা সাধারণত প্রথম পর্যায় বলে থাকি। হঠাৎ করেই দেখলেন জ্বর চলে এলো এবং তীব্রভাবে, এই জ্বর 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায় এবং এই সময়ে রোগী অত্যন্ত দুর্বলতা অনুভব করেন। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, হাড়ে জয়েন্টে ব্যথা হয়। তিন চার দিন পর আবার শরীরে র্যাশও চলে আসতে পারে। এই সময়ে রক্তপাত হওয়ার ঝুঁকি কম থাকে, কিন্তু রোগীর শরীরের অভ্যন্তরে এই সময়টাতেই ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। আর এবার আসি দ্বিতীয় পর্যায়ে, যেটাকে আমরা সাধারণত সংকটকাল বলে থাকি। এটি জ্বরের চতুর্থ থেকে ষষ্ঠ দিন পর্যন্ত সময়টাকে বোঝানো হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখানে জ্বর হঠাৎ করেই কমে যায় এবং অনেকেই মনে করেন তিনি সুস্থ হয়ে গেছেন। পরিবার, রোগী সকলেই সুস্থ হয়ে গেছে ভেবে অনেক সময় চিকিৎসাও বন্ধ করে দেন, কিন্তু এটি সবচেয়ে মারাত্মক সময়। এই সময়ে ভাইরাস রোগীর শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে। রক্ত জমাট, রক্তক্ষরণ, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যাওয়া এবং শরীরে হঠাৎ করে রক্তচাপও কমে যেতে পারে। তাই এই সময়টি সবচেয়ে বিপজ্জনক। এবার আসি তৃতীয় পর্যায়ে, জ্বরের সপ্তম দিন থেকে দশম দিন বা এর পরের পরবর্তী যে সময়টুকু, যেটাকে আমরা সাধারণত পুনরুদ্ধার পর্যায় বলে থাকি। এই সময়ে জ্বর সম্পূর্ণ চলে যায়, রোগী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তবে দ্বিতীয় পর্যায়ের গুরুতর জটিলতা হয়ে থাকে, তাহলে এই পর্যায়টাও জটিলতার মধ্যেই থাকবে। সেজন্য দ্বিতীয় পর্যায়ে আমাদের সবসময় বেশি সতর্কতার প্রয়োজন। প্রিয় শ্রোতা, এবারে জানব বিপদ সংকেতগুলো সম্পর্কে। ঠিক লক্ষণগুলো কি কি দেখলে আপনি বুঝতে পারবেন যে রোগীকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। প্রথম বিপদ সংকেত হল রক্তপাত। যদি দেখা যায় আক্রান্ত ব্যক্তির নাক থেকে রক্ত পড়ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে, এমনকি দাঁত ব্রাশ করছে রক্ত আসছে দাঁত থেকে মাড়ি থেকে, মহিলাদের মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিকভাবে রক্তপাত হচ্ছে, কাশির সাথে রক্ত আসছে, এমনকি পায়খানা সাথে রক্ত, যেটা অনেক সময় কালো রক্ত দেখে থাকি আমরা, তাহলে রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া যদি রোগী বলেন পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এটি ধীরে ধীরে বাড়ছে, পেট ফুলে গেছে বা কঠিন হয়ে গেছে, পেট শক্ত হয়ে গেছে, ক্রমাগত বমি হচ্ছে এবং কিছুই খেতে পারছে না, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া আরও আমরা অনেক সময় দেখতে পাই রোগী হঠাৎ করে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ ফ্যাকাশে লাগছে, শ্বাসকষ্ট অনুভব করছেন, দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, এমনকি খিঁচুনিও হতে পারে। অথবা রোগীকে যদি দেখেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, তাহলে কোনোভাবেই বিলম্ব না করে তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে রোগীকে, না হলে এই এই সময়ে যে কোনো সময় এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গু হলে চিকিৎসক সাধারণত নিয়মিত কিছু রক্ত পরীক্ষা করান, যেমন CBC। এটাই সবসময় খুব গুরুত্বপূর্ণ, তাই চিকিৎসক যদি আপনাকে পরামর্শ দেন নির্দিষ্ট সময় পরপর এই পরীক্ষাটি করতে, তাহলে অবশ্যই পরীক্ষাটি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করবেন। কারণ এই CBC পরীক্ষার মাধ্যমে চিকিৎসক সাধারণত প্ল্যাটিলেট মনিটর করে থাকেন। প্ল্যাটিলেট হলো আমাদের রক্তের এমন একটি উপাদান যা রক্ত জমাট বদ্ধ করতে সাহায্য করে। যেমন ধরুন আপনি কোথাও কেটে ফেলেছেন, তারপর রক্তটা দেখবেন নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। এই প্ল্যাটিলেট এই কাজটুকু করে আমাদের জীবন রক্ষা করে। কিন্তু ডেঙ্গুতে যেটি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, প্ল্যাটিলেটের সংখ্যা দ্রুত কমে যায়। সাধারণ প্ল্যাটিলেটের সংখ্যা থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত। এখন যখন এই সাধারণ লেভেল থেকে প্ল্যাটিলেট কমতে শুরু করে, তখন একটি নির্দিষ্ট অবস্থায় চিকিৎসক হাসপাতালে রোগীকে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এই কারণে ডেঙ্গু সন্দেহ হলে অবিলম্বে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তার ডেঙ্গু হয়েছে কিনা, এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো করতে হবে। চিকিৎসকের ফলো আপে থাকতে হবে এবং বিপদ সংকেত দেখা গেলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাই এই যে বিপদ সংকেতগুলি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, সেগুলো আপনি, আপনার পরিবার, এমনকি প্রতিবেশীকেও জানান। কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা, সঠিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ করুন। ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আপনার ঘর ও পরিবেশ পরিষ্কার রাখার কথা বলেছেন। তাই সরকারের পাশাপাশি আপনিও আপনার চারপাশে যে সকল মশার প্রজননস্থল রয়েছে সেগুলো ধ্বংস করুন। মশার প্রজননস্থল ধ্বংস করলে আমরা ডেঙ্গু হতে রক্ষা পাব।

0: এই মুহূর্তে আমরা সারা দেশ থেকেই ডেঙ্গু রোগীর পাশাপাশি ডেঙ্গুর মৃত্যুর খবরও পাচ্ছি। এই মৃত্যু ঠেকাতে হলে সঠিক সময়ে আপনাকে হাসপাতালে যেতে হবে, কারণ হাসপাতালে সঠিক সময়ে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে আমরা ডেঙ্গুর মৃত্যুগুলো ঠেকাতে পারি। এছাড়াও সরকার ডেঙ্গুর প্রজননস্থল নির্ণয়ের জন্য সারা দেশে কীটতত্ত্ব গবেষণা জরিপ পরিচালনা করছে। সেই গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী আমরা দেখেছি আপনাদের বাড়ির পাশে দইয়ের হাঁড়ি, আইসক্রিমের কাপ, এমনকি ডাবের খোসা, যা আমরা অনেক সময় খেয়ে পাশে ফেলে রাখছি, সেখানের পানিতে এডিস মশার লার্ভা তৈরি হচ্ছে। এই লার্ভা কিছুদিন পরেই পানির সংস্পর্শে থাকতে থাকতে অ্যাডাল মশায় পরিণত হবে। তো এই মশা যদি একটি অসুস্থ ব্যক্তিকে কামড়ায় তখন এই তার থেকে এই রোগ পাশের সুস্থ ব্যক্তিতে সংক্রমিত হতে পারে। তাই এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে। প্রজনন ক্ষেত্র আমাদের বাড়ির চারপাশে, সরকার যতই নালা বা চারপাশের পরিবেশ পরিষ্কার করুক না কেন, এডিস মশা ধ্বংস হবে না, কারণ এডিস মশা ভালোবাসে নির্জন ঘরের মধ্যে বদ্ধ কোণা এবং ঘরের মধ্যে আটকে থাকা পানিগুলোকে। তাই নিজের ঘর নিজে পরিষ্কার করুন, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, দেশকে নিরাপদ রাখুন। এই শুভকামনায় এখানেই শেষ করছি।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আয়োজন মালায় এবারে রয়েছে দেশের গান, এই সবুজের ছায়ায় ঘেরা। শিল্পী পপি পাল গানের কথা সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: প্রিয় শ্রোতা, এতক্ষণ রামানন্দ সরকারের লেখা এবং দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে দেশের গান শুনলেন। শিল্পী ছিলেন পপি পাল।
1: জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতরে রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গীতিকার এস এম নাসিরউদ্দিন, সুরকার সুমন রেজা খান।

0: এতক্ষণ সমবেত কণ্ঠে খাল খননের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন দেশের গান। গানের শিল্পী, গানের গীতিকার ও সুরকার আপেল মাহমুদ।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন আপেল মাহমুদ।
1: মাদকদ্রব্যের অপব্যবহারের ফলে সমাজের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। আসুন সম্মিলিতভাবে মাদক অপরাধীদের সমাজ থেকে উৎখাত করি। নিজেকে, অপরকে এবং আপনার সন্তানকে মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে রাখুন, নিচে বাঁচুন, অন্যকেও বাঁচতে সহায়তা করুন। প্রতিদিনের সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাদক আসক্তি। মাদক আসক্ত গাড়ি চালকের সন্ধান পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানিয়ে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: নাতি নাতক রাস মুরগি গরু বাসুর পাড়া প্রতিবেশী আর এখন নতুন যুগ হয়েছে আমার রতন মহিষ রতন এখন আবার হচ্ছে গর্ভবতী লইয়াই বালাই আছে আলহামদুলিল্লাহ
1: আমরা তো সেই আশায় আছি কবে সে নতুন সন্তান দিবে
0: রতন নাম্বার টু
1: কবে থেকে তুমি দুধ হা দুধ পানাইবা তারপর আমাকে দিবা
0: আলহামদুলিল্লাহ
1: আমরা মনে করো আমরা খুশি আছি তবে খাওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারবো না সেটি হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং যথেষ্ট বেড়েছে অনেক মৃত্যুর আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি অনেক মৃত্যুর সংবাদ পাচ্ছি এটা আসলে আমাদের জন্য দুঃখজনক হলেও আমাদের সচেতন থাকতে হবে এর কোনো বিকল্প নেই কি বলো
2: এটা নিয়ে যুদ্ধ করতে হয়
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আমাদের এভাবেই তো বেঁচে থাকতে হবে কারণ আমাদের প্রতিবন্ধকতা আসবে নানা রকম পরিবেশ আসবে সবকিছুকে জয় করতে পারলেই আমাদের বিজয় তাই না তো ডেঙ্গুর জন্য যে আমাদের একটুখানি ধারণা দাও না কেন কিভাবে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি যারা একটু কম জানে তাদের জন্য এটা সহায়ক একটা ভূমিকা রাখবে
0: তুমি গুছায় কয়ে দিলেই তো ভালো
1: আমি বলার মধ্যে হচ্ছে যাতে এডিস মশাটা না জন্মে সেই ব্যবস্থা নেওয়া
0: ওই যে ভাঙা পাতিল নারিকেলের খোসা ডাবের খোসা
3: মানে পানি জমা থাকতে পারবে না
0: যেটার মধ্যে পানি জমতে না পারবো
1: ঠিক
0: পানি জমলেই তিন দিনের মধ্যেই মশার জন্ম হইব তা আমরা যদি সচেতন থাকি এগুলো পরিষ্কার রাখি তাহলে মশার জন্ম হইব না এডিস মশার পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ আমি ডেঙ্গু তেও বাঁচবো মানুষও বাঁচবো আবার আমার ছোয়াবো লাভ হইল না আমার কও
1: অবশ্যই তাই না না খুবই ভালো চিন্তা করেছে ভালো ভাবনা মধ্যে সবসময় ধারণ করে রাখতে হবে যে আমাদের নিজেকে বাঁচতে হবে পাশের প্রতিবেশী আত্মীয় পরিজন কাছে দূরে ভালো থাকতে হবে এর কোনো বিকল্প নেই
0: একা একা ভালো থাকুন যাইব না
1: তো সেই ভালো থাকার প্রসঙ্গে এখন বলতে হয় যে আমরা বিভিন্ন রকম মাছ তো খাই তার মধ্যে দেশীয় মাছ কিন্তু সবসময় আমাদের বিশেষভাবে প্রিয়
0: কোন মাছটার কথা কইবা
1: মাছের
0: তো নির্দিষ্ট
1: হ্যাঁ সেটা তো আছেই নির্দিষ্ট নাম না বললেও আমরা একটা আলোচনার মাধ্যমে যদি জানতে চেষ্টা করি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের ভূমিকা কি তাদের তো একটি বিরাট ভূমিকা রয়েছে এই মাছ তারা সংরক্ষণ করেন বলেই আমাদের কাছে এগুলো পৌঁছে আমাদের কৃষক ভাইরা বা আমরা যে যেখানে আছি আমরা এগুলো পাচ্ছি কম বা বেশি তো তাদের ভূমিকা যদি জানতে পারি আমরা তাদেরকে একটু ধন্যবাদ জানাবো তাহলে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে একটা আলোচনা আমরা শুনতে পারি ফাতিমা আক্তার পান্নার কাছে তিনি সহকারী পরিচালক মহোদয় মৎস্য অধিদপ্তর ঢাকায় তিনি কর্মরত রয়েছেন শুনি তিনি কি পরামর্শ দেন এই বিষয়ে
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা আজকে আমি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্য অধিদপ্তরের ভূমিকা সম্পর্কে আলোকপাত করব আপনাদের সাথে আছি আমি ফাতেমা আক্তার পান্না সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন থেকে তো প্রথমে আমাদের যে বিষয়টা সবার আগে মনে আসে সেটা হচ্ছে দেশীয় প্রজাতির মাছটা কি আমরা আসলে সবাই জানি যে আমাদের দেশের নদী নালা খাল বিল পুকুর জলাশয়ে প্রাকৃতিকভাবে আমরা যে মাছটা পাই সেটাই কিন্তু দেশি মাছ তো দেশি মাছের মধ্যে আমরা সবাই মোটামুটি চিনি যেমন ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ সবই পরিচিত মাছ এবং এছাড়াও কিছু বিলুপ্ত মাছ আছে যেমন ভেদা রানী গুচি ফুলি সবই দেশি মাছের মধ্যে পড়ে এখন বার্নিং ইস্যু হচ্ছে দেশি মাছটা আসলে কমে যাওয়ার কারণ কি দেশি মাছটা আসলে কমে যাওয়ার মেইন কারণটা হচ্ছে অতিরিক্ত এবং অবৈধভাবে মাছ ধরা এবং প্রাকৃতিক যে আবাসস্থল আছে মাছের সেটা ধ্বংস হওয়াটাই হচ্ছে দেশি মাছটা কমে যাওয়ার মেইন কারণ এরপর আমরা আলোকপাত করবো আসলে দেশি মাছটা আমরা কেন সংরক্ষণ করব দেশি মাছ সংরক্ষণ করার প্রয়োজনীয়তাই বা কি দেশি মাছ আমাদের সংরক্ষণ করার প্রয়োজনীয়তা এই জন্যই যে দেশি মাছ হচ্ছে আমাদের দেশের দেশীয় যে প্রতীক সেটার জন্য এবং মেইনলি পুষ্টির জন্য আমরা সবাই জানি দেশীয় মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেমন হচ্ছে মলাঠেলা মাছ প্রচুর পরিমাণে ভিটামিন আছে এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুবই জরুরি দেশীয় মাছ এখন দেশীয় মাছ সংরক্ষণ করার জন্য আমাদের মৎস্য অধিদপ্তর কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এটা প্রশ্ন আসতেই পারে। দেশীয় মাছ সংরক্ষণ করার জন্য একদম আমাদের মৎস্য অধিদপ্তর শুরু থেকে অনেক পদক্ষেপ প্রতি বছরে আমরা গ্রহণ করে থাকি এবং আমাদের স্পেসিফিক ভাবে শুধুমাত্র দেশীয় মাছ এবং শামুক ঝিনুক সংরক্ষণ করার জন্য একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এটা হচ্ছে জুলাই মাসে 2020 থেকে জুন 2026 পর্যন্ত এটার মেয়াদকাল ছিল এবং এই প্রজেক্টের মেইন উদ্দেশ্যই ছিল যে দেশীয় মাছটা যাতে সংরক্ষণ থাকে এবং সেটা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা কাজে লাগিয়েছি। সেটা হতে পারে খাঁচায় মাছ চাষ, সেটা হতে পারে ধান খেতে মাছ চাষ, এগুলো করে আমরা বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, এবং লোকবলকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রশিক্ষিত করে তুলেছি। এই প্রকল্পটিতে আমাদের মোট 10টা জেলার 52টা উপজেলা অন্তর্ভুক্ত ছিল এবং বাস্তবায়িত হয় আমাদের এই প্রজেক্টের প্রায় আমরা 100% বলবো, পুরোপুরি 100% আমাদের সফল হয়েছে। এই প্রজেক্টের মধ্যে শুধুমাত্র দেশীয় মাছ উদ্বুদ্ধকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে প্রদর্শনী খামার স্থাপন ছিল, যেটা 100% অ্যাচিভমেন্ট। 731টি আমরা প্রদর্শনী খামার স্থাপন করেছিলাম এবং আমাদের পোনা মাছ, দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছিল 287.92 মেট্রিক টন। এবং শুধু তাই নয়, দেশীয় মাছ স্থাপন করার জন্য এই প্রজেক্টের মধ্যে আমরা বিল নার্সারি কার্যক্রম গ্রহণ করেছি। বিল নার্সারির বাদেও আমরা মৎস্য অভয়াশ্রম স্থাপন করেছি অনেকগুলো মাছের প্রজনন মৌসুমে। এছাড়াও এই প্রজেক্টের মাধ্যমে আমরা অভয়াশ্রম পুনর্স্থাপনা করেছি। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই দেশীয় মাছ সংরক্ষণ করার জন্য কিন্তু মাছের যে প্রজনন যে মৌসুমটা, আমরা সবাই জানি ইলিশ মাছের বিষয়ে, আমরা সবাই জানি যে ইলিশের প্রধান যে প্রজনন মৌসুম, প্রজনন মৌসুম হচ্ছে অক্টোবর মাসে, আমরা মেনলি ধরি এটা হচ্ছে 22 দিন, এবং জাটকা, যে জাটকা সংরক্ষণ যে আমরা করে থাকি সেই সময়ে আমাদের মৎস্য অধিদপ্তর থেকে প্রায় 6,20,000 জেলেকে আমরা 25 কেজি করে চাল সহায়তা দিয়ে থাকি মা ইলিশের সময়, এবং জাটকা সংরক্ষণের জন্য 40 কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে 2025-26 অর্থ বছরে। শুধু সেটি নয়, এই দেশীয় মাছ যেন আমরা পাই এজন্য হাওরে, আমরা সবাই জানি হাওর অধ্যুষিত কিছু এলাকা আছে, সেখানে 1 মাস 29 মে থেকে 28 জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে, যাতে সেই সময়ে মাছের প্রজননটা বৃদ্ধি হয় এবং মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া 2025-26 অর্থ বছরে আমরা জানি আমাদের মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হচ্ছে হালদা নদী আছে, যেখান থেকে প্রাকৃতিক ভাবে রেণু উৎপাদিত হয়, সেখানে 25-26 অর্থ বছরে প্রায় 5,880 কেজি রেণু আরোহণ করা হয়েছে, এবং আমাদের প্রায় 827টি কিন্তু অভয়াশ্রম আছে, এগুলি সবই কিন্তু দেশি মাছ সংরক্ষণ করার জন্য। আর একটা বিষয় আমাদের না বললেই না, সেটা হচ্ছে নিষিদ্ধ জাল, যেটা দিয়ে দেশি মাছ সহ আরো অন্যান্য মাছ যেগুলো ধরা হয়ে থাকে, মাছের বংশ ধ্বংস করা হচ্ছে। সেই দেশীয় নিষিদ্ধ জাল বন্ধ করার জন্য প্রায় 3,033টি মোবাইল কোর্ট আমরা পরিচালনা করা হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে। এছাড়া এর বাইরেও আরো অনেক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া বিল নার্সারি আমরা স্থাপন করেছি 2025-26 অর্থ বছরে 882টি। আর একটা বিষয় উল্লেখ করার মতো আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি দেশীয় প্রজাতির মাছগুলো আসলে বিলুপ্তির পথে, এটা সংরক্ষণ করার জন্য মৎস্য অধিদপ্তর থেকে আমাদের বিদ্যমান খামার প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে 2টা হ্যাচারিতে, কেন্দ্রীয় হ্যাচারি কমপ্লেক্স কোর্ট চাঁদপুর ঝিনাইদহ এবং নিমগাছি প্রকল্প আমাদের আছে, যেটা রায়গঞ্জ সিরাজগঞ্জে, সেখানে আমরা বিলুপ্ত প্রায় কার্প জাতীয় মাছের শুক্রাণু সংরক্ষণ করার জন্য ক্রায়োজেনিক জিন ল্যাবরেটরি স্থাপন করেছি। ক্রায়োজেনিক জিন ল্যাবরেটরির মাধ্যমে প্রায় বিলুপ্ত প্রায় যে কার্প জাতীয় মাছগুলো আছে, তারা হচ্ছে -196 ডিগ্রি তাপমাত্রা নাইট্রোজেনের মধ্যে ওই শুক্রাণুগুলো সংরক্ষণ করা হয়, যাতে করে এগুলো 10-20 বছর পর্যন্ত এই যে জাতটা সেটা সংরক্ষিত থাকে এবং আমরা পরবর্তীতে যখনই প্রয়োজন হবে আমরা এখান থেকে শুক্রাণুগুলো কালেক্ট করে মাছের বংশ বিস্তারে হেল্প করতে পারবো। শুধু সেটা নয়, মাছের আবাসস্থল উন্নয়ন, যেটার জন্য মেইনলি আবাসস্থল ধ্বংস করার জন্য যেহেতু দেশি মাছ নষ্ট হয়ে যাচ্ছে, এই আবাসস্থল উন্নয়ন করার জন্য আমাদের 25-26 অর্থ বছরে প্রায় 5টা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 77 হেক্টর জলাশয় সংস্কার করেছি। তো মেইন বিষয় হচ্ছে, এর বাইরেও আসলে আমরা প্রতি বছরই এবং সবসময় প্রচার প্রচারণা সেরে রেডিও টেলিভিশন এবং বিভিন্ন লিফলেট বিতরণ করার মাধ্যমে আমরা কিন্তু দেশি মাছ সংরক্ষণ করার জন্য সবসময় মৎস্য অধিদপ্তর আমরা সচেতন করে আসছি প্রত্যেকটা বিভাগ, জেলা, উপজেলা থেকে।
1: বোঝা গেল একজনের সহায়তা ছাড়া আরেকজন বাঁচতে পারে না, আর যদি পারে তার কষ্ট হয়।
2: মানুষ তো মানুষের জন্য, তোমরা আমরা
0: মানুষ তো সামাজিক জীব,
3: সুস্থ থাকলে তো ভালো, সুস্থ না থাকলে তো চিন্তা।
1: তো কৃষি ক্ষেত্রে সরকারের যে ব্যবস্থাপনা, তার মধ্যে যে মৎস্যের যে ভূমিকা মাছের, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহায়ক। এতে করে মানুষ উৎসাহ পাবে, উদ্দীপনা পাবে এবং মাছ উৎপাদনের জন্য আরো বেশি আগ্রহী হবে। পর্যাপ্ত সরবরাহ পাবো এবং দামও কমবে, বক্তা বললেন তার বক্তব্যের মধ্যে আমরা আশাবাদী। যাক, এগুলোর পরে তো আমাদের নিশ্চয় একটা গান শুনতে ইচ্ছে হবে।
0: অবশ্যই একটা গান শুনতে মন চায়।
1: আর গানটা যদি আঞ্চলিক গান হয় আমাদের তো গানের প্রথম বাণী হচ্ছে আরো বাড়ির চারিদিকে। খুব সুন্দর, বুঝতেই পারছো একটি নির্দিষ্ট অঞ্চলের। গানের শিল্পী হচ্ছেন শ্যাম সুন্দর বৈষ্ণব। চলো তাহলে শুনি বাবু, পান বানাতে ভুলবে না কিন্তু।
0: আচ্ছা
1: চলো চলো শুনি আমরা গানটা।

0: হ্যাঁ, গান শুনলে ভালো কান না লাগে বলো, এই প্রশ্নের জবাব একটাই, প্রত্যেকেরই ভালো লাগে।
1: ফুল পাখি গান প্রকৃতির অবদান,
0: একেবারে
1: সবার ভালো লাগে, সবাই ভালো
2: লাগে, শেখানো যায়।
1: হ্যাঁ, আর আমাকে এসব গান তো মনে করা যায় শিক্ষামূলক গান।
0: হ্যাঁ,
1: ভালো লাগে, মনেও থাকে,
0: অবশ্যই তাই। এবং আমরা এই ঐতিহ্যকে ধরে রাখি, এটা কিন্তু একটি বেশ পুরনো দিনের গান, কিন্তু এর মধ্যে অনেকগুলো বক্তব্য আছে, অনেকগুলি যাকে বলে বার্তা আছে, শুনতে আমার ভালো লাগলো।
1: তারপরে আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের গান শুনতে অন্যরকম ভালো লাগে।
0: হ্যাঁ, আঞ্চলিক সুর,
1: আর শ্যাম সুন্দর বৈষ্ণব, তারে তো সবাই চিনে, নাম করা শিল্পী।
0: হ্যাঁ, তুমি তো এগুলো চর্চা করো মোটামুটি, তুমি তো সকল বিষয়ে অনেক ভালো পারদর্শী। এখন গানের পাশাপাশি কিন্তু আমরা আবার গানে ঢুকে যাব।
1: আবার গানে যাইবা?
0: সেটি হচ্ছে গান আমরা শুনি আর না শুনি, যে আমাদের ঐতিহ্যবাহী বেশ কিছু গান রয়েছে এই বাংলায়, জারি, শাড়ি, ভাটিয়ালি, আজকে আমরা এই মুহূর্তে আবহমান বাংলার ঐতিহ্য শাড়ি গান নিয়ে কিছু কথাবার্তা শুনব সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদারের মুখে। তিনি একজন অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকায় কর্মরত আছেন, তিনি এই বিষয়ে কিছু আমাদেরকে ধারণা দিবেন। তাহলে চলো আমরা শুনি কি বলেন তিনি।
2: ঠিক আছে,
3: গ্রাম বাংলার জনজীবনের সাথে বহু গান জড়িয়ে আছে, হাজার বছর ধরে আমাদের জীবনের সাথে এইসব গান দারুণভাবে মিলেমিশে আছে। এমনি একটি গান হলো শাড়ি গান। শাড়ি গান এক প্রকার লোকসঙ্গীত, যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত। নৌকার মাঝি মাঝিমাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয়। মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এই গান গেয়ে থাকে, আর এই গান গাই বলেই এর নাম হয়েছে শাড়ি গান। আপনারা জানেন যে দলবদ্ধভাবে গানের তালে তালে কাজ করলে কষ্ট লাঘব হয়, কাজে উদ্দীপনা বাড়ে এবং কঠিন কাজও সহজ হয়ে যায়। এ কারণে শ্রমিকদের মধ্যে শাড়ি গানের বিশেষ একটা গুরুত্ব আছে। শাড়ি গানের প্রথম উল্লেখ পাওয়া যায় মধ্যযুগের কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণে। সেখানে সঙ্গীত অর্থেই শাড়ি শব্দের প্রয়োগ করা হয়েছে। পরবর্তীকালে মোগল নৌসেনাদের নৌবাইচের অনুকরণে গ্রাম বাংলায় নৌকাবাইচ প্রতিযোগিতার প্রচলন হলে তাতে এই গানের প্রসার ঘটে। আরও পরে কৃষিকাজের বিভিন্ন স্তরে, যেমন হাল বাওয়া, ফসল নিড়ানো এবং কাটা,

0: ফসল তোলা ইত্যাদি, এবং ছাদ পেটানোর সময়ও কৃষক শ্রমিকরা এই গান গেয়ে থাকে। সারিগান প্রধানত সমবেত কণ্ঠে পুরুষের গান, এককভাবে তা গাওয়া হয় না। তবে ছাদ পেটানোর কাজে মেয়েদের অংশগ্রহণ থাকায় এক্ষেত্রে নারী পুরুষ একত্রে সারিগান গেয়ে থাকে। সারিগানে একজন বয়াতি থাকেন এবং সেই মূল গান গেয়ে থাকেন, এবং ফাঁকে ফাঁকে দোহারদের দিশা ধরিয়ে দেওয়া হয়। দোহারা সমবেত কণ্ঠে তা গেয়ে বয়াতিকে ক্ষণিক বিশ্রামের সুযোগ দিয়ে থাকে। সারিগান মূলত তাল প্রধান শ্রমসঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীতের মতো এর কোনো সুনির্দিষ্ট রাগ বা বাঁধা ধরা সুরের কাঠামো নেই, বরং কাজের ধরন এবং পরিবেশের উপর ভিত্তি করে এই গানের সুর এবং লয় নির্ধারিত হয়ে থাকে। বাংলাদেশের মূলত পূর্ব এবং নিম্ন অঞ্চলে অর্থাৎ ভাটি অঞ্চলে সারিগান প্রধানত গাওয়া হয়ে থাকে। বিভিন্ন জায়গায় নদী হাওর খাল বিল বেষ্টিত এই সমস্ত এলাকায় বর্ষাকালে নৌকার যাতায়াত হয় এবং নৌকা বাইস হয়ে থাকে, এবং এসব অঞ্চলেই এই গানের প্রচলন সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষত ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল প্রভৃতি অঞ্চলে সারিগান ব্যাপকভাবে প্রচলিত। কয়েকটা বিশেষ সারিগানের ভেতরে আছে নাও ছাইড়া দে, পালুড়াইয়া দে, ও কানাই পার করে দে আমারে, এপারে শুনে বাইয়া মোরা, হেইয় রে হেইয়, সামাল সামাল ধরে সামনে তরি বাউ, সাগরকুলের নাইয়ারে, এরকম অসংখ্য সারিগান শত শত বছর ধরে আমাদের জীবনের সাথে মিশে আছে। বাংলা সিনেমায়ও দারুণভাবে এই সমস্ত গান কিন্তু অন্তর্ভুক্ত। যেমন ধরুন, 90-এর দশকে রূপবান সিনেমায় অত্যন্ত জনপ্রিয় একটা গান ছিল সাগরকুলের নাইয়ারে। সারিগানের গভীর তাৎপর্য আছে। দলবদ্ধভাবে বা যখন শ্রমিকরা এবং মাঝিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন হয়, তখন কিন্তু এই গান গাওয়া হয়ে থাকে। একক ব্যক্তির অনুভূতির চেয়ে সমষ্টিগত জীবন এবং সংগ্রামের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। বাংলার নদীমাত্রিক জীবন এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের সংস্কৃতির পরিচয় বহন করে থাকে সারিগান। মোট কথা, সারিগান হচ্ছে শক্তির গান, অনুপ্রেরণার গান। ঐতিহ্যবাহী সারিগান আজ গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাওয়ার পথে। কোন এক সময় নদীমাত্রিক এই বাংলাদেশে যে গান ছিল মাঝিমাল্লা আর দিনমজুরদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করার প্রধান হাতিয়ার, তা আজ কেবল বিশেষ কিছু লোকজ উৎসবের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমাদের জীবনের প্রতিটি অংশে যে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, নদী খাল বিল কমে গেছে, মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন, আর এসব কারণেই এই সারিগান অনেকটাই বিলুপ্তির পথে। ধন্যবাদ।
1: খুব ভালো লাগে, আমরা এখনো চর্চার মধ্যে রাখি, আমরা শোনার চেষ্টা করি এবং এই ঐতিহ্যকে আমরা আমাদের মধ্যে ধরে রাখার চেষ্টা করব, কারণ আমরা এই গ্রাম বাংলার মানুষ।
2: বড় শিল্পী আব্দুল আলীম ভাই ছিলেন, তিনি যে কত গান গাইতেন, এখনো তার পুরানা দিনের গান শুনলে আমাদের কত ভালো লাগে। আবার এখনকার শিল্পীরাও যে গায়, কত ভালো লাগে কয় এই সমস্ত গান। এই সব গান কি ভোলা যায়, কয়গুলা গান হলো আমাদের জীবনের সাথে জড়িত,
1: একেবারে সম্পৃক্ত। তো বুবু যেটা বলছিলে, তোমার সেই প্রচলিত একটা বাণী আমি বলি, মাস আইলো আশ্বিন গা করে কিন্তু সিনসিনের মধ্যে প্রচন্ড রৌদ্র হয়েছে,
2: তাতে
1: বৃষ্টি কিন্তু কম বেশি
2: হইলেও দেখবা আশ্বিন হইলো শীতের প্রস্তুতি মাস,
1: প্রাথমিক একটা অবস্থা,
2: প্রাথমিক প্রস্তুতির মাস হইলো আশ্বিন মাস।
3: শীত আসবো জানান দেয়,
2: ওই জন্যই তো আশ্বিন শীন করে, শীত লাগে।
1: হ্যাঁ হ্যাঁ, এই আশ্বিনও কিন্তু কিছু কিছু বৃষ্টি হচ্ছে এখন,
2: বৃষ্টি মাসে হইব,
1: তাহলে কিছু মাস সেটাই। আমরা যেহেতু কৃষক, আমাদের জন্য কিছু পরামর্শ রয়েছে যে অতি বৃষ্টিতে মাঠের ফসল আমরা কিভাবে রক্ষা করব, এই বিষয়ে কিছু করণীয় পরামর্শ রয়েছে। প্রথমত বলা হয়েছে যে জমি থেকে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে এবং গাছ সোজা করে দিতে হবে। অনেক গাছ কিন্তু হেলে পড়ে, নিচের মাটি নরম হয়ে যায় বাতাসে, হ্যাঁ, এবং ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে দিতে হবে, অপসারণ করতে হবে, রোগ বালাই পর্যবেক্ষণ করতে হবে, এবং অতিবৃষ্টির পর ছত্রাকজনিত রোগের ঝুঁকি কিন্তু বাড়ে। লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে বলা হয়েছে। হ্যাঁ, এছাড়া সার ব্যবস্থাপনায় কিছুমাত্র অবহেলা করা যাবে না, ভারী বৃষ্টিতে সার কিন্তু ধুয়ে যেতে পারে, কাজে সারের যে পরিমাণ আমরা দিয়েছিলাম সেটা দেখে লক্ষ্য রাখতে হবে সার ঠিক আছে কিনা, বুঝলে? কিন্তু আমরা বারবার অন্ত গাছ পাবো না,
2: সার হইল জমির খাদ্য।
1: হ্যাঁ, একদম,
2: খাদ্য যদি না থাকে তাহলে গাছ বাঁচবো,
1: কারণ গাছ হইলে তো জীবন। তো এই পরামর্শগুলো মাথায় রাখতে হবে, যেমন আগাছা পরিষ্কার করতে হবে সময় মতো, ফসল দ্রুত সংগ্রহ করতে হবে,
4: সময় থাকতে,
1: হ্যাঁ হ্যাঁ, সময় থাকতে ফসল কিন্তু সংগ্রহ করতে হবে এবং ঘরে তুলে তার উপযুক্ত যত্ন করতে হবে, এই বুবুর মতো আর কি, মানে স্টক বলো না তুমি ইংরেজিতে, স্টক করবা, জমাইবা, আবার সময় মতো বিক্রি করবা,
2: আবার সময় মতো
1: নিজের প্রয়োজনটুকু রাখবে, আবার তোমাকে প্রতিবেশী দেওয়া তোমার অভ্যাস আছে, সেটাও তুমি কম বেশি দেবে, মানে আমরা সবার জন্য খুব জরুরি সেটা হচ্ছে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, ঘুরে ঘুরে জমির অবস্থা দেখতে হবে,
2: পরিদর্শন হলো জরুরি, যেমন ওই যে খাটে খাটায় লাভের গাতি, তার অর্ধেক মাথায়
1: ছাতি,
2: ঘরে বসে পুছে বাত, তার ঘরে হাবাত হাবাত, ঘরে বসে খবর লন যাইব না, নিজে যাইতে
1: হবে, জমিনে তদন্ত করতে হবে,
2: মাঠ পরিদর্শন, এইটার ব্যাখ্যা হলো মাঠ পরিদর্শন বাড়াইতে হইব,
1: একেবারে এর কোন বিকল্প নেই। আর আমরা এই ব্যাপারে কেউ অলস এরকম মনেও করছি
2: না,
1: যারা একটু অলসতা করে তাদেরকে একটু সুন্দর ভাষায় ভালো করে বুঝিয়ে বলতে হবে, এছাড়া নতুন করে যাতে জলাবদ্ধতা না হয়, পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা সে বিষয়গুলো দেখে কিন্তু নজর রাখতে হবে, কারণ গাছের শত্রু ফসলের শত্রু কিন্তু অসংখ্য, একটা দুটো না, এবং সেগুলো থেকে রক্ষা করতে পারলে আমরা সময় মতো আমাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবো। এই কথাগুলো মাথায় রাখতে হবে বুবু। তারপর তো তোমার রতনের কাহিনী তো একটু শুরু করেছিলে, বাকিটা একটু বলো। তোমার
2: রতন বালাই আছে, ঠিক আছে, ইনজেকশন যা যা দেওয়ার দিছি, ডাক্তারে আইসা যে লিস্ট বানায় দিছে কি কি খাওয়ান লাগবো, খাওয়াইতাছি, তুমি রতনের কথা মনে করাই দিয়া খুব ভালো কথা
1: বলছো, আমাদের তো আগ্রহ
2: আছে।
1: হ্যাঁ, উঠলাম সবাই বুবু, উঠতে তো হবেই, কারণ সময় তো আর কার জন্য,
5: কম বেশি তো আমাদেরও কাম আছে,
1: ঠিক তাই, হ্যাঁ
2: সবারই কাম আছে, আমরা গৃহস্থ মানুষ,
1: তাহলে আমরা এই প্রতিজ্ঞাটা করে এই মানে আশা আকাঙ্ক্ষা সামনে রেখে বলতে পারি যে আমরা আমাদের ফসলকে বাড়িয়ে তুলব, এবং আমরা দিন রাত যতক্ষণ সম্ভব শ্রম দেব, কাজ করব, সময় দেব।
2: জানাই
1: দিতে চাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে, আপনারা এতক্ষণ শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর আজকের এই আয়োজনের প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে উঠবে নাকি?
2: হ্যাঁ
1: বুবু, চলো চলো।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকালে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে 2 ঘণ্টা 35 মিনিটের ট্রানজিটের পর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আইফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বৈশ্বিক অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের একাধিক ভাষার দক্ষতা অর্জন প্রয়োজন। এ লক্ষ্যে তিনি তৃতীয় ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনামুল এহসান হক মিলন বলেছেন, শিক্ষা ও প্রযুক্তিগত আদান প্রদানের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেকেন্ড চায়না বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্নেন্স এক্সপিরিয়েন্স এক্সচেঞ্জ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে একথা বলেন। জনমিতিক সুবিধার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় 65% কর্মক্ষম তরুণ। তিনি জানান, এই বিশাল জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় দক্ষ করে আন্তর্জাতিক মানের মানব সম্পদ রূপান্তর করাই সরকারের মূল অগ্রাধিকার। এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। আজ এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময় উপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে। ডক্টর এম এ মোহিত নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙ্গিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সহজ করতে মেট্রো রেলের তিনটি প্রকল্প সহ মোট ১২টি প্রকল্প একনেকে অনুমোদন, তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় যাত্রাবিরতি, সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে এলে বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা সহ নিহত অন্তত ৩১, এবং সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আনুষ্ঠানিক সূচি প্রকাশ, আগামী ৫-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ লড়াই। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী বুধবার বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য মানবিক সংস্থার প্রতিনিধির সঙ্গে প্রাতরাশ বৈঠকে মত বিনিময় করবেন। এরপর তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেন কর্তৃক আয়োজিত বৈশ্বিক বৈষম্য সংকট মোকাবিলা বিষয়ক একটি সভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ আয়োজিত এসডিজি মুভমেন্ট অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গতরাতে এক্সে এক পোস্টে তাঁকে শুভেচ্ছা বার্তা জানান। নরেন্দ্র মোদী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে লেখেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বার্তাকে গভীরভাবে মূল্যায়ন করছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৭৬তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প ১৬৮,৭৮০.৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গত বুধবার সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সরকার ৪৫,৫০৩.৭৬ লাখ টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে এবং দুটি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে গত শনিবার থেকে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবকে গত শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবকে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিসেন্ট সেন সাক্ষাৎ করেছেন। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিকেও ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর। ব্রেন্টি ক্রিসেন্ট সেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার কথা উল্লেখ করে বলেন, তাদের সহায়তায় স্বাস্থ্য খাতের সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে। ভারতকে ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষরও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। গত বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার উপর বৈঠকে জোর দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলায় ১৫ জন পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৩১ জন নিহত ও ৫৬ জনের বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ জানায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাতে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরে অবস্থিত মসজিদের প্রবেশ পথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয়। মুসল্লিরা জুম্মার নামাজের জন্য এ সময় মসজিদে প্রবেশ করছিল। পুলিশ জানায় হামলাটি আত্মঘাতী ছিল। পরে নিরাপত্তা বাহিনী ও হামলাকারীর সহযোগীদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ৫ জঙ্গিকে হত্যা এবং ২৩ জন জিম্মিকে উদ্ধার করেছে। সেনাবাহিনী আরও জানায় জঙ্গিরা কালাতের কাছে একটি অবৈধ চেকপয়েন্ট বসিয়ে যানবাহন থামিয়ে মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ, অর্থ আদায় এবং যানবাহন জব্দ করছিল। আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে নয়াদিল্লিতে ইসলামাবাদের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার জানায় গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একটি পাকিস্তানি নৌজাহাজের সঙ্গে ভারতীয় যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়। দিল্লির অভিযোগ, পাকিস্তানি নৌবাহিনীর অগ্রহণযোগ্য অপেশাদার আচরণের ফলে ভারতীয় নৌবাহিনীর একটি ইউনিটের সঙ্গে এই সংঘর্ষ ঘটে। খেলার খবর, ফুটবল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫-১৭ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি শিউলি রানী বালা।
2: আসসালামু আলাইকুম। This is Bangladesh Betar, inviting you to our weekly SAARC bulletin. First, this week's headline from Bangladesh and other SAARC countries. Prime Minister Tariq Rahman left Dhaka for New York to attend UN General Assembly session. ECNIC approves 12 projects, including 3 metro projects, to enhance capital's mass transport system. Tita's 28 gas well inaugurated, 12.5 million cubic feed gas enters into national grid daily. Bhutanese Prime Minister makes stopover in Dhaka. Bangladesh seeks cooperation to revitalize SAARC. Government is firmly committed to freedom of expression and free media, says Information and Broadcasting Minister. Bomb attack at mosque in Pakistan's Khyber Pakhtunkhwa province kills at least 31 people, including 15 police. And South Championship football tournament will take place in Bangladesh from November 5th to 17th. Prime Minister Tariq Rahman left Dhaka for New York today to attend the 81st session of the UN General Assembly. The Prime Minister will address the general debate of UN General Assembly in Bangla on Thursday next. He will outline Bangladesh's renewed democratic journey and the government's position on key national and global challenges. The Prime Minister will also focus on the empowerment of youth and women, education and health, and the Rohingya crisis, he added. Meanwhile, Prime Minister Tariq Rahman has called upon world leaders to work together based on mutual cooperation, solidarity, and a shared sense of responsibility to achieve the Sustainable Development Goals, SDGs. He said in a video message sent to the United Nations organized SDG Movement event. Prime Minister Tariq Rahman has extended warm birthday greetings to Indian Prime Minister Narendra Modi on his 76th birthday. Narendra Modi thanked the Bangladesh Prime Minister for his greetings. Indian Prime Minister Narendra Modi celebrated his 76th birthday on September 17. The Executive Committee of National Economic Council, ECNEC, has approved a total of 12 projects involving an estimated cost of 1,68,780 crore taka, including three metro rail projects to facilitate environment-friendly mass transportation system in the capital. The approval came from a meeting of ECNEC at the Secretariat with ECNEC Chairman and Prime Minister Tariq Rahman in the chair on Wednesday last. In the meeting, the government approved a new metro rail project costing 45,503 crore 76 lakh taka. A new well at the Titas gas field, Titas 28, has started supplying 12.5 million cubic feet of gas per day to the national grid, offering a modest boost to domestic production amid persistent supply shortages. The additional supply of the well would help ease pressure on the country's energy system. Bangladesh has sought Bhutan support for revitalizing South Asian Association for Regional Cooperation, SARC, for the collective benefit of the region and its people. As Bhutanese Prime Minister Dasho Shreng Tobgay made a brief transit stop over in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Humayun Kabir received the Bhutanese Prime Minister at Hojo Shahjalal International Airport during his brief stop over on Friday last before departing for Germany. They expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelupo Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. Information and Broadcasting Minister Andalib Rahman has said the government is committed to upholding freedom of expression and an environment conducive to a free media. He made the remarks when U.S. Ambassador to Bangladesh Brain T. Christensen met him at the Secretariat on Wednesday last. The minister said the present government is working to bring positive changes in political culture apart from state administration. The U.S. Ambassador said the relationship between Bangladesh and the United States is steadily strengthening and expanding into various sectors, including trade and commerce. Prime Minister's advisor and spokesperson of Prime Minister's office, Mahdi Amin, has urged the Indian High Commissioner to Bangladesh to ensure that fugitive allies of fascism and convicted criminals staying in India cannot make any attempt to create instability. He made the call when Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, paid a courtesy call on him at the Prime Minister's office Thursday last. The meeting discussed ways to further improve bilateral relations and enhance people-to-people contacts between the two countries. The meeting also emphasized the need to further strengthen the democratic environment and values of the two countries. The International Crimes Tribunal, ICT2, has convicted the sentenced seven individuals, including Awami League General Secretary Ubaidul Qadir, to death for their roles in crimes against humanity committed during the July 24, 2024 mass uprising. The three-member second tribunal, headed by Justice Najrul Islam Chaudhary, pronounced the judgment on Tuesday last. At least 31 people have been killed in a bomb attack at a mosque in northwestern Pakistan. Authorities said an explosive-laden vehicle was rammed into the entrance of mosque inside the police headquarters in Kohat, Khyber Pakhtunkhwa province. The dead include 6 civilians and 15 police officers. The attack happened as people gathered for Friday prayers. Police say the bombing was a suicide attack followed by a gun battle between attackers and security forces. The Pakistan Taliban has claimed responsibility for the attack. Pakistani security forces have killed 5 militants and rescued 23 hostages during an operation in the southwestern Balochistan province. The military said the militants had set up an illegal checkpoint near Kalat, stopping vehicles to abduct people for ransom extort money, and seize vehicles. India has summoned Pakistan's top diplomat in New Delhi in protest against a collision between the two countries' navies in the Arabian Sea. The Indian Ministry of External Affairs accused Pakistan's navy of unacceptable and unprofessional conduct leading to a collision with an Indian navy unit. It said the incident violated a 1991 bilateral agreement. Football and South Asian Football Federation SAF has officially unveiled the fixture schedule for the SAF Championship. Bangladesh will host the region's premier football tournament from November 5 to 17. Hosts Bangladesh was placed in Group A alongside Bhutan and Sri Lanka and will begin their campaign against Bhutan on November 5. That is the end of the weekly SARC news bulletin prepared by Nahid Naz and read by Sanjida Kayum.
0: Bangladesh Betar. Rat ekta porjonto desher obhyontorin nodi bandor gulor jonno abhawar purbabhas. Desher obhyontorin nodi bandor gulor jonno kono shotorkobani nei ebong kono shonket dekhate hobe na. আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা, খুলনা ও ফরিদপুরে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 57% এবং সন্ধে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:48 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:55। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar. Here's the weather forecast for inland river ports of the country. Valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Manju. Met Office says that there is no inland river port warning and no signal is to be hoisted. Now forecast for entire country. Remaining effect till 6 p.m. tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporarily gusty wind may occur some places of Rajshahi, Khulna, Borishal and Chattogram divisions and a few places of Rangpur, Mamensingh, Dhaka and Sylhet divisions. Besides, there are chances of moderately heavy rain followed by at places of the country. Mild heat wave is blowing over Mamensingh and Sylhet divisions along with Dhaka, Tangail, Faridpur, Gopalganj, Kishorganj, Narayanganj, Rajshahi, Pabna, Sirajganj, Khulna, Joshor and Chuadanga districts, and it may be elevated from some places. The day temperature may decrease slightly and night temperature may remain nearly unchanged across the whole country. The highest temperature was 37 degrees Celsius at Chuadanga, Khulna and Faridpur, and the lowest was 22.5 degrees Celsius at Narayanganj as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 36.7 degrees Celsius and minimum 24.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 57% and at 6 p.m. 67%. The sun rises over Dhaka tomorrow at 5:48 a.m. and sets at 5:55 p.m. And that's all weather forecast for this time.
4: Bangladesh Bitter. Ebar janiye debo ekti biggopti. আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 23 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক আর্টিলারি কোর্স শুটিং 2026 অনুশীলন করা হবে। ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জ এবং ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, নুনিয়াবাদ, হাম্বুরাপাড়া ও গোয়ালমারি এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলতে এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
5: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 লেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশর শুনবেন রাত 10:05 এছাড়া এফএম এর অনুষ্ঠান এফএম 93 MHz সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল 22শে সেপ্টেম্বর মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় সদকা ও সামাজিক কল্যাণ, ইসলামে মানব সেবা ও অসহায় মানুষের অধিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান খতিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদ সাভার ঢাকা। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 এবং 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠানে আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন স্থানীয় বাংলা খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে এই সচেতনতামূলক কার্যক্রম। আজ এক বার্তায় ক্যাম্পেইনে সাধারণ নাগরিক, তরুণ সমাজ ও কন্টেন্ট ক্রিয়েটারদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। তিনি বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী ইসলামী বই মেলা জমে উঠেছে। প্রতিদিন বিকেলের পর থেকেই মেলা প্রাঙ্গণে বৈঠক ও পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। আয়োজকরা জানান, সকালের দিকে দর্শনার্থী কিছুটা কম থাকলেও আসরের নামাজের পর থেকে মেলায় ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায়। স্টলগুলোতে পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস, সংস্কৃতি এবং শিশু কিশোরদের উপযোগী ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক গ্রন্থ সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। মেলা পরিচালনা কমিটির তথ্য মতে, এবারে মেলায় ১৪৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন দপ্তরসমূহের চলমান প্রকল্প ও জনসেবামূলক কর্মকাণ্ডের আন্তঃদপ্তর অগ্রগতি পর্যালোচনা করা হয়। রাজবাড়ী জেলা পরিষদের উন্নয়নমূলক মাসিক সভা আজ জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলা পরিষদের চলমান বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য তিন মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এর সদস্য অধ্যাপক ডক্টর মাসুমা হাবিব এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এই প্রশিক্ষণ শিক্ষকদের আন্তর্জাতিক মানের শিক্ষাদান, গবেষণা, দক্ষতা ও পারস্পরিক জ্ঞান বিনিময়ে সহায়তা করবে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আজ জেলা কারাগার পরিদর্শন করেছেন। তিনি কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্দীদের খোঁজ খবর নেন। এ সময় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা এবং সংশোধন শেষে স্বাভাবিক জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। পরে তিনি কারাগার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ স্বীকৃতি তাদের ভবিষ্যতে পথ চলায় আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নরসিংদীতে কৃষকেরা পাট কাটা পাট চাষের পাটের আঁশ ছাড়া ও শুকরানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। পাটের চাহিদা ও দাম বাড়ার কারণে জেলার কৃষকদের পাট চাষে আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে জেলার প্রায় ৩০০০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়। এদিকে এই পাট চাষকে সফল করার লক্ষ্যে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 57% এবং সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:48 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:55। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
3: কেমন আছো বলো? আমার তো
5: মাস্টার ভাই, তোমার গলা এমন হলো কেন?
3: সর্দি কাশি এই গরমে
4: মাস্টার ভাই, কইলাম না আদা খাও।
3: আসলে শোনো, এই যে কেউ বলে আদা খাও, কেউ বলে কালো জিরা খাও, কেউ বলে এটা খাও, কেউ বলে ওটা খাও, আসলে প্রত্যেকটা জিনিস না ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত।
4: কার শরীরে কোনটা দরকার,
3: যেটা শরীরে যা যেটা দরকার, এমনি আদা বলো লবঙ্গ বলো, এগুলো তো সবই ভালো
6: শরীরে। প্রাকৃতিক জিনিস, আল্লাহ দেওয়া জিনিসের মধ্যে তো মেলা গুণ আছে।
3: হ্যাঁ আছে, কিন্তু কার কতটা দরকার সেটা তো আমরা জানি না।
4: ঠিক
3: যেমন মাটি পরীক্ষা করে, যেমন ভ্রাম্যমাণ মৃত্তিকা গুলো বা মৃত্তিকা পরীক্ষাগার, তারা যেমন সুপারিশ করে যে এইটা খুবই দরকার। তো আজকে আসলে আমরা শুরুতে এই বিষয়টা নিয়ে শুনবো, আর গবাদি পশুর খুরা রোগ এবং করণীয় এ সম্পর্কেও একটি প্রাসঙ্গিক আলোচনা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো।
5: তো
3: শুরুতে মাটি পরীক্ষায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে ফসলের সার সুপারিশ, এ নিয়ে বলবেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন অ্যান্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আমরা শুনি আগে।
5: প্রথমে জানা দরকার ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারটা কি। ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার অর্থাৎ মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি হল বাংলাদেশ সরকারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের একটি অনন্য উদ্যোগ, যার মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে মাটি পরীক্ষা করে ফসলের সুষম মাত্রার সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। 1996 সাল থেকে শুরু হওয়া এই সেবার মূল উদ্দেশ্য হল মাটিতে সুষম সার প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং অপচয় রোধ করা। ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে সার সুপারিশ প্রযুক্তির বৈশিষ্ট্যগুলা আমি একে একে বলার চেষ্টা করছি। মাটি পরীক্ষার ভিত্তিতে সারা দেশব্যাপী ফসলের সার সুপারিশ সেবা গ্রহণে কৃষককে উদ্বুদ্ধ করণ। বছরে দুবার রবি ও খরিফ মৌসুমে মোবাইল ভ্যান বা গাড়িতে মাটির নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি সহ মৃত্তিকা বিজ্ঞানীগণ নির্দিষ্ট উপজেলায় কৃষকের দোরগোড়ায় গিয়ে এ সেবা দিয়ে থাকেন। পরীক্ষাগারটি কোন উপজেলায় কখন কতদিন থাকবে সেটা আগে থেকেই রেডিও, টিভি এবং সংবাদপত্রে প্রচার করা হয়ে থাকে। সঠিক নিয়মে মাটির নমুনা সংগ্রহ করে কৃষক ভাই পরীক্ষাগারে নিয়ে আসেন। পরীক্ষাগারের বিজ্ঞানীগণ প্রাপ্ত মাটির নমুনা পরীক্ষা করে মাটির পুষ্টি উপাদানের উপর ভিত্তি করে কৃষকের চাহিদা অনুযায়ী ফসলের জন্য সার সুপারিশ মালা সমন্বিত কার্ড তৈরি করেন। প্রস্তুতকৃত সার সুপারিশ কার্ডসমূহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি সমাবেশের মাধ্যমে কৃষক ভাইদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। ফসলের সার সুপারিশের গুরুত্ব। ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে ফসলের সার সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ। কারণগুলো হল সঠিক সার ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, সার সুপারিশ কার্ড বিতরণ। এ পরীক্ষাগুলো মূলত মাঠ পর্যায়ে কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে এবং মাটির সঠিক স্বাস্থ্য বজায় রেখে টেকসই কৃষি নিশ্চিত করতে সাহায্য করে। এসব কারণে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে ফসলের সার সুপারিশ এত গুরুত্বপূর্ণ। এবার আসি সেবাটির মূল সুবিধাসমূহ কি। সেবাটির মূল সুবিধাগুলো হল কম খরচ। প্রকৃত খরচ 440 টাকা হলেও সরকারের ভর্তুকির কারণে কৃষকরা নমুনা প্রতি মাত্র 25 টাকা ফি দিয়ে মাটি পরীক্ষা করাতে পারেন। দ্রুত ফলাফল। ভ্রাম্যমান ল্যাবটি নির্দিষ্ট উপজেলার স্টেশনে সাধারণত 3-5 দিন অবস্থান করে এবং দ্রুততম সময়ে সার সুপারিশ কার্ড দিয়ে দেয়। লাভজনক চাষাবাদ। মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহার করলে ফসলের ফলন 15-20% বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচ প্রায় 10-15% কমে যায়। মাটি পরীক্ষা ও সার সুপারিশ পাওয়ার ধাপসমূহ। প্রথম ধাপ হচ্ছে মাটি সংগ্রহ। জমি থেকে সঠিক নিয়মে মৃত্তিকা বা মাটির নমুনা সংগ্রহ করতে হবে। 2 নম্বরে হচ্ছে নমুনা জমাদান। আপনার এলাকার উপজেলা কৃষি অফিস অথবা যেখানে ভ্রাম্যমান ল্যাবটি অবস্থান করছে সেখানে নমুনা জমা দিতে হবে। তারপর হচ্ছে ল্যাব টেস্ট। ভ্রাম্যমান পরীক্ষাগারে মাটির বিভিন্ন পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি পরীক্ষা করা হয়। চতুর্থ ধাপ হচ্ছে সার সুপারিশ। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের মাত্রা ও পরিমাণ নির্ণয় করা হয়। এবং পঞ্চম ও শেষ ধাপ হচ্ছে কার্ড বিতরণ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কৃষকদের একটি সার সুপারিশ কার্ড প্রদান করা হয় যেখানে সুনির্দিষ্ট সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি লেখা থাকে। বিকল্প অনলাইন সেবা। আপনার এলাকায় যদি এই মুহূর্তে ভ্রাম্যমান ল্যাব না থাকে তবে ঘরে বসেই মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ডিজিটাল সার সুপারিশ সিস্টেম ব্যবহার করতে পারেন। এজন্য অনলাইন সার সুপারিশ নির্দেশিকা ওয়েবসাইটটি ভিজিট করে নির্দিষ্ট অঞ্চল ও ফসল নির্বাচন করে সহজেই সুষম সারের পরিমাণ জেনে নেওয়া সম্ভব।
3: শুনলি তো? মাটি পরীক্ষায় ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে ফসলের সার সুপারিশ নিয়ে বললেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, পাবলিকেশন এন্ড লিয়াজ অফিসার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।
6: ও মাস্টার ভাই, ওই যে আমরা তো দেখছিল না গত বছর ওই যে ভ্রাম্যমান যে হচ্ছে মাটি পরীক্ষা করি করি
3: প্রত্যেক বছরই হবে, প্রত্যেক বছর
6: তো কার এলাকায় সরকারি ভাবে 25 টাকা করে লাগে,
3: সরকারের এটা রুটিন কার্যক্রম, এটা আমাদের দোরগোড়ায় এইটা সুবিধাটা রাখা হয়েছে
4: মাস্টার ভাই, এই জন্যই ফসলের এত উন্নয়ন।
3: আমাদের আর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নতুন করে জলাবদ্ধতা হচ্ছে কিনা, পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা যেমন নজরে রাখতে হবে, তেমনি যে কোনো রকম জলাবদ্ধতা দিয়ে কিন্তু ডেঙ্গুর উৎপত্তি হতে পারে, অর্থাৎ এডিস মশার জন্ম হতে পারে। এই জন্য যে কোনো রকম পানি আমরা
7: কোনো জায়গায় পানি জমা রাখা যাবে না।
3: এরপরে আমরা শুনবো গবাদি পশুর খুরা রোগ করণীয় নিয়ে কিছু কথা, তবে তার আগে একটা গান শুনে নি, কৃষি বিষয়ক গান শুনবো। শিল্পী মরিয়াম বেগম মারিয়া ও এম আর হাসান, গানটি রচনা করেছেন রফিকুল ইসলাম ইরফান আর সুর দিয়েছেন এস এম আব্দুল আউয়াল। আমরা শুনি গানটা।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, কৃষক ভাইদেরকে এই কথাটা আবার আবারও বলা দরকার যে আগে সেদিন কিন্তু নাই, এখন আধুনিক যুগ, এখন বর্তমান যেসব প্রযুক্তি আমাদের হাতের কাছে আছে,
1: সময়ের সঙ্গে তাল

0: বলছেন রোকসানা পারভিন, অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন শফিকুল ইসলাম বাহার। আমরা শুনি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা চাই আমাদের আসর জমাতে, আর আসর তো কখনো একা হয় না, অনেকেই আছেন নিশ্চয়ই যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকের এই আসরকে জমজমাট করবার জন্য যাকে সঙ্গে পেয়েছি তিনি হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের প্রফেসর ডক্টর রোকসানা পারভিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব তার আগে বলবো যে আমরা যেমন মানুষ, আমাদেরও রোগ শোক হয়, তেমনি আমাদেরই সাথে থাকা যেসব পশু প্রাণী আছে তারাও রোগ আক্রান্ত হয়ে পড়ে। আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটি হলো খুরা রোগ। প্রথমে জানতে চাই এই যে খুরা রোগ আমরা বলছি, এই রোগটা আসলে কি?
2: আসলে আমাদের মতো প্রাণীদেরও অনেক ধরনের রোগ হয়, তার মধ্যে খুরা রোগ একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ, যেটি ভাইরাসজনিত কারণে বিভিন্ন বয়সের গৃহপালিত পশু, বন্য প্রাণী, বিশেষ করে গরু, ছাগল এবং মহিষের, যাদের এই খণ্ডিত খুরযুক্ত পা রয়েছে, তাদেরই বেশি হয়। এটি একটি সংক্রামক রোগ এবং আক্রান্ত প্রাণীর খুর, মুখ ও ওলানে ফোসকা ও ক্ষতের সৃষ্টি করে। এই রোগে বয়স্ক প্রাণীর মৃত্যু না হলেও বাছুরের মৃত্যু কিন্তু প্রায় শতভাগ।
1: আমাদের এই বাংলাদেশে এই খুরা রোগের অবস্থা এবং প্রকৃতিটা কেমন?
2: আমাদের দেশে রোগটি একটি প্রাচীনতম রোগ। আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের দরুন প্রতি বছরই এই রোগের 2-3 প্রকটকাল লক্ষ্য করা যায়। এমনিতেও এই রোগটি প্রাণীর জন্য মারাত্মক না হলেও এটি প্রাণীদেহে বেশ কিছু জটিলতা সৃষ্টি করে, যা প্রাণীদের পুনরায় পূর্বের মতো উৎপাদন সক্ষমতায়, বিশেষ করে গাভীর দুধ বা মাংস কোয়ালিটি, এই সক্ষমতায় ফিরিয়ে দিতে যেতে দেয় না।
1: বোধ করি শ্রোতা বন্ধুদের মতো আমারও অনেক প্রশ্ন জানতে ইচ্ছে করছে, যেমন এই বাংলাদেশে এই খুরা রোগ কখন হয়, কিংবা এই খুরা রোগের অন্য কোনো নাম আছে কিনা?
2: হ্যাঁ, ঠিকই বলেছেন। সাধারণত আমাদের দেশে গ্রীষ্ম থেকে শীতকালের পরিবর্তনের সময় এই রোগের প্রাদুর্ভাব বেশি, তবে গবাদি পশু চলাচল বেড়ে গেলে, যেমন কুরবানি ঈদের সময় চলাচল বেড়ে যায়, এই সময়টা এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা খুবই বেড়ে যায়। খুরা রোগের এই নাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু একে বিভিন্ন নামে ডাকা হয়, এই জন্য অনেকে হয়তো খুরা রোগ নামে রোগটি নাও চিনতে পারে। যেমন উত্তর পূর্বাঞ্চল বা উত্তর পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, ডবরা, দক্ষিণ পূর্বাঞ্চলে বাতাস, দিলা, দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটাকে বাত্রা, টেপি ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। এই রোগটি এতই পুরাতন যে মাঝে মাঝে কোনো কোনো অঞ্চলে খুরা রোগে এই নামে চিনতেই পারে না। আসলে
1: আমরা তো অনেকেই গৃহপালিত পশু পালন করে থাকি, আবার ধরুন খামারিরাও পালন করে থাকেন, সেক্ষেত্রে এই খুরা রোগ দেখা দিলে আমাদের করণীয় কি হবে?
2: খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগ যে অঞ্চলে দেখা দেয় তা সেই অঞ্চলের যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাকে নির্দেশনা দিতে হবে এবং রোগটির বিস্তার সম্পর্কে জানাতে হবে। তারপর নিজের গবাদি পশু আক্রান্ত হলে ভয় না পেয়ে আক্রান্ত পশুটিকে আলাদা করে বায়ু চলাচলের অনুকূলে কোনো ফাঁকা মাঠের পাশে রাখার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত পশু আলাদা করার পর অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক কর্তৃক চিকিৎসা প্রদান করতে হবে। মনে রাখবেন, কখনোই কোয়াক কর্তৃক, আমরা কিন্তু গ্রামে দেখে থাকি যে তারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান না, কিন্তু চিকিৎসা করতে আসেন। এই ধরনের চিকিৎসা কিন্তু খুবই ক্ষতিকর এবং ভুল চিকিৎসা হয়ে যায়, যার কারণে এই বিষয়টিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু যে পশুটির ক্ষতি হবে এমনটা নয়, আপনার এলাকায় অন্যান্য গবাদি পশু যারা সুস্থ আছে তারাও কিন্তু আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে।
1: এই ক্ষতিটাকে মৃত্যুর পর্যায়েও চলে যেতে পারে?
2: মৃত্যুর পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে বাছুর যারা আছে সেই বাছুরগুলোর ক্ষেত্রে বেশি আক্রান্ত যদি হয় তখনই মৃত্যুর সম্ভাবনাটা বেড়ে যায়।
1: তাহলে কি করতে হবে আমাদের এই বাছুরকে বাঁচাবার জন্য?
2: বাছুরকে বাঁচাতে হলে অবশ্যই এই লক্ষণ প্রকাশের আগেই দেখা যায় যে যে সমস্ত নির্দেশনা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান দ্বারা চিকিৎসা করা এবং তাদেরকে অসুস্থ গরুগুলোকে আলাদা ঘরে রেখে সচেতন করতে হবে খামাদেরকে, যেন ওই বাছুরগুলো অসুস্থ গরুর পাশে যেন না যায়। পাশাপাশি আরেকটা জিনিস প্রতিরোধ হিসেবে করা যেতে পারে, সেটা হলো বাছুরগুলোকে দুধ খাওয়াতে হবে সেই সব গাভীর যে গাভীগুলোতে ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন আমরা বুঝি অন্তত 21 আগে যদি খুরা রোগের কোনো টিকা ওই গাভীকে দেওয়া হয় তাহলে ওই গাভীর দুধ বাছুরকে খাওয়াতে হবে।
1: এই খুরা রোগ নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ কি আছে?
2: খুব একটা না, কারণ খুরা রোগের জনস্বাস্থ্য গুরুত্ব তর্কা রোগের মতো খুব বেশি নয়। তবে যে সকল খামারি খুব কাছে থেকে আক্রান্ত গবাদি পশুর পরিচর্যা করবেন তাদের সামান্য জ্বর বা মুখে ফোসকা হতে পারে, যা আবার 7-10 মধ্যেই ভালো হয়ে যায়। অনেক সময় আক্রান্ত এলাকায় চোখ ওঠার সমস্যা দেখা দিতে পারে।
1: এবার শেষ প্রশ্ন জানতে চাইব, এই রোগ হলে এই রোগের

0: টিকা কোথায় পাওয়া যাবে, কিভাবে দিতে পারবো আমরা?
1: রোগ হলে এক ধরনের টিকা, আবার রোগ হওয়ার আগে প্রতিরোধমূলক, সেটা আপনারা জানেন। প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলেই খুরা রোগের টিকা দেওয়া হয়, কিন্তু যদি রোগটি ওই অঞ্চলে প্রকট আকারে দেখা যায় সেক্ষেত্রেও এক ধরনের টিকা দেওয়া যায়, তবে সেই টিকার পদ্ধতিটা একটু ভিন্ন রকম। অর্থাৎ এই রোগের বিস্তার প্রতিরোধ করার জন্য আক্রান্ত বা তার সংস্পর্শে আসা প্রাণীদেরকে মাঝখানে রেখে চারপাশে যে সংবেদনশীল প্রাণীগুলো রয়েছে তাদেরকে টিকা দিতে হবে। এটিকে আসলে রিং ভ্যাকসিনেশন বলা হয়।
0: আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আর যারা শুনলেন আপনারাও আমাদের ধন্যবাদ গ্রহণ করুন।
2: এই যে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম আমরা, গবাদি পশুর খুরা রোগ করণীয়, আর বললেন অধ্যাপক রোকসানা পারভিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আসলেও আমাদের এই সম্পর্কে খুব সচেতন হওয়ার মতো বিষয়গুলো তিনি মনে করিয়ে দিলেন, তাই না? আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হও না, সূরা বাকারা। আমি আকাশ ও ভূমণ্ডল এবং তার মধ্যে যা কিছু আছে সেসব কিছু খেলাচ্ছলে সৃষ্টি করিনি, নিশ্চয়ই আমি সব কিছু উদ্দেশ্যমূলক সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ লোকই তা অনুধাবন করে না। এখনই শুনবেন পবিত্র ইশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: তো এতক্ষণ আমরা শুনছিলাম কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
5: হ্যাঁ হ্যাঁ, চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ আজকের দূরবারে। দূরবারে আজ আপনাদের সাথে থাকব আমি মোহাম্মদ মহসিন মিয়া,
1: আমি জেসমিন বানু। দূরবারে আজকে আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশেলি গানের অনুষ্ঠান ঝিলমিল। প্রথমেই শুনবেন দেশের গান, শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার কুদরতে খোদা, সুরকার সমর দাস।

এবারে শুনবেন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে একটি আধুনিক গান, গীতিকার জেবুন্নেসা জামাল, সুরকার করিম শাহাবুদ্দিন।

বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানে অনুষ্ঠান ছিলবিল। এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী নাসরিন আক্তার বিউটি। গানের গীতিকার আবু বকর সিদ্দিক, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: লালন গীতির সাথে সাথে শেষ হল পাঁচমিশালি ঝিলমিল অনুষ্ঠান।
1: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলায় শেষ কথাগুলো বলে যাই। উপস্থাপনা ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া
0: এবং আমি জেসমিন বানু।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম হাবিবুর রহমান। এশিয়ান গেমসের পুরুষ কাবাডি শ্বাসরুদ্ধকর ম্যাচে আজ বাংলাদেশ চাইনিজ তাইপেকে 48-47 পয়েন্টে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে লাল সবুজের দল 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতা আনে চীনা তাইপে। শেষ পর্যন্ত বাংলাদেশ 48-47 পয়েন্টে জয় তুলে নেয়। এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে 39-35 পয়েন্টে হারিয়ে দেয়। টানা এই দুই জয়ে বাংলাদেশ এ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। এদিকে গেমসে নারী ফুটবলে গ্রুপ পর্বে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে গোলশূন্য ড্র করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: এশিয়ান গেমসের মঞ্চে আজ লাল সবুজের পতাকায় এক দুর্দান্ত সাফল্যের দিন পার করল বাংলাদেশ। ম্যাটের লড়াইয়ে রোমাঞ্চকর জয় পেল পুরুষ কাবাডি দল, আর ফুটবল মাঠের সবুজ গালিচায় বাঘিনীদের শক্ত প্রতিরোধের গল্পে উড়ল নতুন উদ্দীপনা। টোকাই সিটিজেন জিমনেশিয়ামে আজ চাইনিজ তাইপের বিপক্ষে এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। প্রথমার্ধে 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতানে তাইপে। তবে শেষ মুহূর্তের চরম স্নায়ুচাপ সামলে প্রতিপক্ষকে অল আউট করে 48-47 পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর এক জয় ছিনিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে বর্তমানে এই গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে আসরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 39-35 পয়েন্টের এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশের পুরুষ দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এবং 2006 সালের পর কাবাডিতে প্রথম পদকের স্বপ্ন পূরণে আগামীকাল স্বাগতিক জাপান এবং আগামী 23 সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে দলটির। অন্যদিকে সবুজ গালিচায় নারী ফুটবলের গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 90 মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়ে পয়েন্ট ভাগাভাগি করলেও মেয়েদের এই আপোষহীন মনোভাব ও লড়াকু মানসিকতা গোটা দেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এশিয়ান গেমসের পুরুষ হকিতে আগামীকাল বাংলাদেশ এ গ্রুপে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। এছাড়া আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কার, 26 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার এবং 28 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে। এদিকে আজ এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে 3-1 গোলে পরাজিত হয়েছে। আগামী বুধবার বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার, 25 সেপ্টেম্বর কাজাখস্তানের এবং 27 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মোকাবেলা করবে। ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগের আজ দ্বিতীয় দিনে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ আনসার তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ 44-21 গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। দিনের অপর খেলায় বাংলাদেশ আনসার 53-31 গোলে বাংলাদেশ হ্যান্ডবল এ দলকে পরাজিত করে। আগামীকাল শেষ দিনে বেলা 3:00 বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসারের মধ্যে লীগ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে বেলা 1:00 তৃতীয় চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ এ দলের মুখোমুখি হবে। আগামীকাল চেস্টারলি স্ট্রিটে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5:30 খেলা শুরু হবে। উল্লেখ্য, তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতেছে ইংল্যান্ড। দেশব্যাপী নতুন 20 ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে শীর্ষে রয়েছে চট্টগ্রাম জেলা। এই জেলায় নিবন্ধন করেছে 1,81,140 জন। দ্বিতীয় স্থানে থাকা ঢাকায় নিবন্ধন করেছে 59,580 জন। চট্টগ্রামে বিপুল সংখ্যক নিবন্ধনের পেছনে খেলাধুলার প্রতি স্থানীয়দের আগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রচার প্রচারণা এবং উদ্যোগে প্রভাব রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব। আগামী মাসে 9-13 পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। এদিকে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্য দলের নাম ঘোষণা করে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হলো কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও প্রজনন সেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এমনই আহ্বানে মেলে ধরছি আজকের সুখী সংসারের আয়োজন ডালি। বন্ধুরা, শুরুতেই গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন, নতুন করে যারা যুক্ত হচ্ছেন, সবাই কিন্তু জানেন যে এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ উপস্থিত থাকেন। আর সেই ধারাবাহিকতায় আজ একজন নন্দিত মানুষ, গুণী মানুষ, আমাদের সকলের প্রিয় একজন মানুষ আছেন স্টুডিওতে এই মুহূর্তে আমাদের পাশে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। স্বাগত আপনাকে।
3: থ্যাংক ইউ লিজা আপু, আমাকে এখানে ইনভাইট করার জন্য।
2: খুব ভালো লাগছে, যেটা বলছিলাম যে প্রিয় মানুষকে দেখলে তো সবসময় ভালো লাগে, এবং প্রিয় সময় কিন্তু খুব দ্রুত চলে যায়। তো সেই জন্য একদম দ্রুত চলে যেতে চাই আসলে আপনার শৈশবের জায়গাটায়, সেই সাতক্ষীরার জায়গাটায়। জানি যে একটা ডানপিট এবং দুরন্ত শৈশব ছিল আপনার, এবং খুব রক্ষণশীল পরিবারও ছিল পাশাপাশি, তো সেই সময়টা একটু ঘুরে আসতে চাই।
3: মানে আমার মনে হয় যে পরিবারটা রক্ষণশীল ছিল বলেই হয়তো আমি এত দুরন্ত বা এত ডানপিটে ছিলাম। কারণ আমার বড় হওয়াটা খুবই ইন্টারেস্টিং। আপনি যেরকম বললেন যে আমি হচ্ছি, আমার বাবা যেহেতু আর্মিতে জব করতেন,

0: সো আমরা ঢাকাতেও আর্মি কোয়ার্টারে থাকতাম, আবার দেখা যেত যে গ্রামেও আমরা থাকতাম। সো আমার শৈশবটা না দুরকম হয়েছে, কখনো কখনো দেখা গেছে যে শৈশবের কিছু সময় আমি শহরে কাটাচ্ছি, কিছু সময় কাটাচ্ছি গ্রামে। তো দেখা যায় যে শহরের চেয়ে আসলে গ্রামে আমি বেশি এনজয় করছি আর কি, কারণ গ্রামে ওই যে দুরন্তপনা করার স্পেস অনেক, জায়গা অনেক, এবং মানে গ্রামের বিশালতায় ছুটে বেড়ানোটা আর শহরের ছোট ঘিরে রাখা মাঠের মধ্যে ছুটে বেড়ানোটা তো একটু ডিফারেন্ট। সো বাড়িতে যখন থাকতাম তখন পাখনা গজাইতো আর কি, আর ঢাকায় যখন থাকতাম তখন আসলে মানে গ্রামের পরিবেশটাই বেশি এনজয় করতাম।
1: আচ্ছা, এবং সেখান থেকে আপনি তো খুলনায় পড়াশোনা করেছেন।
0: জি জি।
1: পড়াশোনা করে ঢাকায় কি শুধু অভিনয় করবেন এজন্যই কি ঢাকায় পাড়ি জমানো ছিল?
0: পরবর্তীতে যখন 2010 এ আমি লাক্স চ্যানেলে সুপারস্টার যে বিউটি প্যাজেন্টটা বাংলাদেশে হয় আমি সেখানে পার্টিসিপেট করি এবং ফার্স্ট রানার আপ হই।
1: এবং মানে এই যে
0: তারপর থেকে আসলে কন্টিনিউয়াসলি ঢাকায় থাকা কাজের জন্য, অভিনয় করার জন্য, যেহেতু রেগুলার অভিনয়ের জন্য বা বিভিন্ন রকম কাজের জন্য কল আসছিল, তো সাতক্ষীরা থেকে এসে এসে কাজ করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল।
1: আর এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য মানে কার অনুপ্রেরণা বা এরকম কিছু ছিল?
0: এটা এক আমার দুরন্তপনার একটা পার্ট বলতে পারেন, কারণ আমি খুব কপি করতাম। আমি যখন খুলনাতে থাকতাম তখন ওই যে সারাক্ষণ দুষ্টুমি, গান, নাচ, আড্ডা, ফান, খেলাধুলা এগুলোর ভিতরেই থাকতাম। তো যখন এই রেজিস্ট্রেশন শুরু হলো তখন আমার সিনিয়ররাই আমাকে বললো যে তুমি কেন রেজিস্ট্রেশন করছো না। তো ওরাই আমার ফোন টোন নিয়ে যে টেক্সট পাঠাতে হয়, কি কি ডিটেল পাঠাতে হয় পাঠিয়ে দিল। তারপরে তো অডিশন দিলাম, হয়ে গেল, যা হলো হলো। তারপরে তো সবই ক্যামেরার সামনে হলো, তারপরে আর কোনো কিছু ক্যামেরার পিছনে হয়নি, সব ক্যামেরার সামনে হয়েছে আর কি।
1: আর এই যে অভিনয় করছেন, প্রথম দিকে তো আপনি ক্যাটওয়াকও করেছেন, র‍্যাম্পেও হেঁটেছেন।
0: হ্যাঁ, যেহেতু আমি আমার হাইটটা অনেক ভালো ছিল, আজরাপ্পু টুম্পাপ্পু সঙ্গে আমি অনেক কাজ করেছি র‍্যাম্পে। পরে আস্তে আস্তে আসলে অভিনয় করতে গেলে অন্য কোনো দিকে মনোযোগ একটু কম দেওয়া যায় আর কি। মানে যদি আপনি একদম ধ্যান জ্ঞান প্যাশন দিয়ে অভিনয়টা করতে চান তাহলে আপনি আসলে অনেক কিছু একসাথে করা আপনার জন্য, মানে আমার জন্য ওই সময় ডিফিকাল্ট ছিল আর কি। অন্য সবার ক্ষেত্রে হয়তো ইটস ভেরি ইজি, বাট আমার জন্য ওই সময় খুবই ডিফিকাল্ট ছিল। এই কারণে আস্তে আস্তে অন্য কাজগুলো একটু কমিয়ে দিয়ে আমাকে শুধু অভিনয়ই থাকতে হয়েছে আর কি। যেহেতু অভিনয়টা আমার কাছে খুব মানে আমার কাছে ভালো লেগেছে বা আমি ওখানে আমার প্যাশন খুঁজে পেয়েছি।
1: এবং 10 থেকে তো শুরু, 2010 থেকে
0: 11
1: তো 11 থেকে 23 এত বছরে মানে আপনি নাটকে ধারাবাহিকে কাজ করেছেন,
0: হ্যাঁ 13 বছর গোলমাল,
1: এবং চলচ্চিত্রে কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, মানে সেই সৌভাগ্য আপনার হয়েছে। কলকাতায় তো কাজ করেছেন?
0: হ্যাঁ, কলকাতায়।
1: সেখানকার
0: সবার আগে কেমন, মানে তখন আসলে কলকাতায় ওভাবে কাজ করা বা আমাদের দেশের একজন শিল্পী কলকাতায় যে কাজ করছেন বা কলকাতার একজন শিল্পী বাংলাদেশে এসে কাজ করছেন, এটা তো বহু বছর ধরে আমরা দেখে এসেছি। ঋতুপর্ণা দি অনেক আগে থেকেই আমাদের দেশে কাজ করেন, আমাদের ফেরদৌস ভাই যে কলকাতায় কাজ করেছেন, কিন্তু আমাদের ওই টাইমটাতে আসলে যদি আমি বলি যে প্রথম আর
1: প্রথম কাজ, প্রথম

0: অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাকে আসলে এই মানসিক ভাবে প্রস্তুত করার যে এই পৃথিবীটা খুবই হার্শ এন্ড প্রতি পদে পদে তোমাকে যুদ্ধ করতে হবে, এবং আমি জানি প্রত্যেকটা অভিভাবক মানে প্রত্যেকটা মা এই এই যুদ্ধটা লাইফে করে এসছেন, তো সেম যুদ্ধটা যদি আপনি আপনার বাচ্চাকে করার জন্য ঠেলে দেন তাহলে আসলে ওর ওই গ্রোথটা কতখানি হবে আমি জানি না। সো ওই সেম স্ট্রাগলে যদি না ছেড়ে দিয়ে আপনি যদি তাকে আরো একটু গ্রেট ফাইটিং এর ভিতরে বা গ্রেট ওয়ারে ছেড়ে দেন এবং ওই ওয়ার যদি আপনার সন্তান উইন করতে পারে দিন শেষে তো আপনি প্রাউড মাদার হবেন। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে সেম স্ট্রাগলের মধ্যে নিজের মেয়েকে ছেড়ে না দিয়ে নিজের বাচ্চাকে আসলে স্পেস দেওয়া উচিত, মোস্টলি মেয়েদেরকে স্পেস দেওয়া উচিত। এবং আমি দেখছি আমি নিজেও এরকম বৈষম্যের শিকার হয়েছি ছোটবেলায় যে ভাইদেরকে বেশি আদর করা হয়, বোনদেরকে একটু কম আদর করা হয়, মাছের মাথাটা ভাইদেরকে দিয়ে দেওয়া হয়, বোনদেরকে কম দেওয়া হয়। এই ব্যাপারগুলা আসলে ছোটবেলা থেকেই আমরা আসলে পরিবার থেকেই যদি বুঝাই দিই যে তুমি কম পাবা অন্যরা বেশি পাবে, তখন আসলে ওই বেশিটা অ্যাচিভ করার যে ইচ্ছাটা বা যে মানসিক শক্তিটা ওইটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের ভাঙতে থাকি জেনে না জেনে। ইন্সপায়ার এভরিওয়ান সেম আমি এটা বলতে চাই আর কি। আর সবারই আসলে নিজস্ব মানে বিচক্ষণতা আছে, সেই জায়গা থেকে আমি আসলে কাউকে ছোট করে কিছু বলতে চাই না। আপনি যেটা বললেন যে বাল্য বিবাহ, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়ানো, যে নিজের এক্সপেন্স আমার কাছে প্রত্যেকটা মেয়ের নিজের এক্সপেন্স প্রথমে উচিত, আগে নিজের এক্সপেন্স নিজে বেয়ার করতে পারি এইটা এনশিওর করা, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এনি ওম্যান ক্যান অ্যাচিভ এনিথিং যদি এইটুকু সে মানে এনশিওর করতে পারে, মানে ওইটা না আপনাকে কনফিডেন্ট তৈরি করে দেয়। কারণ আমি কেন বলছি এই কথা, কারণ আমি ইন্টারমিডিয়েট থেকে বাসার বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং ইন্টারমিডিয়েট পর থেকে আমার নিজের পড়াশোনা খরচ আমি নিজে চালিয়েছি, আমি টিউশনই করেছি, আমি অনেক হ্যান্ডিক্রাফটের কাজ করেছি, আমি পার্ট টাইম জব করেছি, আমি যখন খুলনা থাকতাম আমি পার্ট টাইম জব করতাম, আমার পড়াশোনা খরচ কিন্তু আমার ফ্যামিলিকে বেয়ার করতে হয়নি তখন, তো আমি এটা করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি 3,000 টাকা বেতনে পার্ট টাইম জব করেছি, তাও একটা কনসালটেন্সি ফার্মে আমি রিসেপশনিস্ট ছিলাম প্রায় 1 বছর, এবং আমি জব করতে পারছি দেখে ওই সময়ে আমি আমার মতো করে আমার ইচ্ছা মতো চলতে পারছি। আমি খুলনা আড়ং এ সেলস অ্যাসোসিয়েটের জব পর্যন্ত করছি।
1: আর নিশ্চয়ই আমাদের যারা শ্রোতা আছেন আপনার এই জীবনের যে অভিজ্ঞতা, জীবন থেকে নেওয়া যে অভিজ্ঞতা, এগুলো শুনে নিশ্চয়ই তাদেরও মধ্যেও যে আগ্রহ উদ্দীপনা কাজ করবে। আর খুব ভালো লাগলো যেটা বলছিলাম যে প্রিয় সময় খুব দ্রুত চলে যায়, আসলেই চলে গেল মনে হলো শুরুর আগে শেষ। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আর নিরন্তর শুভকামনা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।
0: আপনাদেরকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায়, তবে তার আগে বলতে চাই আজকের প্রিয় অতিথির সাথে গলা মিলিয়ে তার কথাগুলো রেশ ধরেই আমাদের পরিবারে আমাদের যে সন্তান আছে, আমাদের যে কন্যা সন্তান আছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে, এবং তারা যেন স্বাবলম্বিতা অর্জন করতে পারে সেই নিশ্চয়তা প্রতিটি পরিবার থেকে আমাদের দিতে হবে। কারণ মনে রাখতে হবে অর্থনৈতিক মুক্তির উপরে কিন্তু আসলে মুক্তি নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।
2: গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। আমরা সবসময় আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোথাও পানি জমতে দিব না। আমরা যদি যার যার অবস্থান থেকে সচেতন থাকি তাহলে আমরা সবাই থাকবো নিরাপদ।
1: তোমার আডালি বাডালি টমেটো করমসা হেরা সব কই?
2: কি যে কোনা কিছুই তো আমি বুঝি না।
1: বুঝো না, তোমার ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কই?
2: কি এর ব্যাটালিয়ান?
1: আরে তোমার পোলাবান গো কথা জিগাই।
2: জিগাও ভালো কথা, ওগো কি নাম নাই?
1: নাম তো আছে, কিন্তু এতগুলার নাম তো মনে থাকে না।
2: তোবা তোবা তোবা, নিজের পোলাপানের নাম নিজের মনে থাকে না, উল্টা পাল্টা নাম ধরে ডাকো। আচ্ছা পোলাপানি ও যদি কয় ওগো বাপের নাম বুইলা গেছে তখন?
1: না না না, বলবো না বলবো না, এগো বাপ তো একজনই, এই জাতা আমি, কিন্তু পোলাপানি তো।
2: তোমার মাথাটা না আসলে একেবারে বিগড়ে গেছে।
1: আমার মতন বিপদে পড়লে কারো মাথা ঠিক থাকে না গো, ঠিক থাকে না।
2: কাম নাই, কাজ নাই, ব্যবসা নাই, গৃহস্থী নাই, পোলাপান গুলোরে খাওন দিতে পারো না, কাপড় দিতে পারো না, খাতা পেন্সিল কিছুই তো কিনা দিতে পারো না।
1: এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।
2: কবে ঠিক হবে? আরেকটা তো পেডে,
1: ওর জন্য তো আজকেই কাপড় চোপড় কিনন লাগতেছে না।
2: চুপ করো, বেহায়াপনা করতে খুব আমোদ লাগে না?
1: না গো ফুলবানু, না, চারদিক থেকে ধার দেনা কইরা আমি এমন জব্দ হইছি, এখন আর হাত পাতনের জায়গাও নাই। এখন একটা সিদ্ধান্ত লইছি।
2: কি সিদ্ধান্ত?
1: কিছুদিনের লেগে চলো, আমরা দুইজন বেড়াইয়া আসিগা।
2: কোনখানে?
1: এই তোমার বোনের বাড়িতে, দুলাভাই তো সবসময় খবর পাঠায়। হ্যাঁ গো, বাড়িতে বেড়াইতে গেলে খুশি হইব।
2: কতকাল থাকবা?
1: যতকাল খেদাইয়া না দেয় ততকাল।
2: কিন্তু এক ঘন্টা পোলাপান লইয়া?
1: আরে এক ঘন্টা তো রাইখা যাবো বাড়িতে, ওগো দাদা দাদির কাছে।
2: এইটা কইলে মন নাই, বুড়া মানুষগুলোর উপর পোলাপানের দায়িত্ব দিয়ে আমরা বেড়ামু?
1: হ্যাঁ, এটা তো শখের বেড়ানি না, দরকারের। শুনো ফুলবানু, তুমি সহযোগিতা না করলে আমার মুক্তি নাই।
2: কবে যাইবা?
1: আজ যাবো, চলো। পুকুরে মাছ মারতে বুঝি? আপনাকে পুকুরের মাছের স্বাদই আলাদা।
3: বুঝছি বুঝছি, মাছ ছাড়া তোমার খাওয়ান চলবো না।
1: না, মুরগি হইলেও কোনো অসুবিধা নাই।
2: সে কি শুরু করলা? না দুলা ভাই, মাছ গোস্ত কিছুই লাগবো না, যা ঘরে আছে তা দিয়েই চলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আগে বসো তো মিয়া, একটু জিরায় লও, মাছ গোস্ত সবই হইব।
1: যাক বাঁচাইলেন আপা, আপনি হলেন মায়ের সমান।
3: তোমাকে বাচ্চা কাছে না কই অগরে আনলা না?
2: কেমনে আনুন দুলা ভাই, চারজন রে একত্রে নিয়ে বেড়ানোটাও তো বেশ ঝামেলার কাম। সেই জন্য তুই পোলাপান গুলো রেখে আসবি?
1: আনবো আপা আনবো, আবার ছয় মাস পরেই তো আসবো, তখন পাঁচজনের এ নিয়ে আসবো ইনশাল্লাহ।
3: পাঁচজন? পাঁচজন মানে
1: ইয়ে পঞ্চম জন, এখনো ভূমিষ্ঠ হয় নাই, তবে ছয় মাস পরে ইনশাল্লাহ।
2: চুপ, কি কয় আর না কয়।
3: তোমার এত অভাব অনটন, পোলাপান গুলারে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, তারপরও আবার।
2: তোমার কি একটু লজ্জা শরম নাই?
1: না গো আপা না।
3: জন্ম নিয়ন্ত্রণে বন্দোবস্ত লও না কেন?
1: কি বন্দোবস্ত লমু, সবই তো আল্লাহর হাত।
2: বন্ধ করো।
1: কি
2: বন্ধ করো? তোমার এসব আজে বাজে
1: আজে বাজে কথা আমি কোনটা বললাম?
2: যে নিজে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে।
1: কি চেষ্টা করো মাফা?
3: জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করবা, পরিবার ছোট রাখার চেষ্টা করবা, তা নাহলে তুমিও মরবা, দেশটারও ক্ষতি।
1: কিন্তু কি চেষ্টা করব, কেমনে করব, সেইটাই তো বুঝি না।
3: আমার মতো স্থায়ী বন্ধাকরণ ব্যবস্থা নাও, এই ব্যবস্থায় আমি তো বড় সুখী আছি, তুমিও থাকবা।
1: কিন্তু আমার এখন কি উপায় হবে?
3: তুমি যদি রাজি থাকো তাইলে আমি ব্যবস্থা করে দেবো।
1: হ্যাঁ
3: দিমু। আর তোমার সংসারটা যাতে সুন্দরভাবে চলে সেই জন্য আমি তোমার সাহায্য সহযোগিতা করুম। আগে বলো তুমি রাজি
2: কিনা। দুলাভাইয়ের কথাটা মানো।
3: শোনো শোনো ফেকু, জন্ম হার কমাইতে না পারলে এই দেশটার দারিদ্র কমবো না, গরিব মানুষের কষ্টের দিনও শেষ হইব না। তুমি কি চিরকাল দরিদ্র থাকতে চাও?
1: না।
3: এক দঙ্গল পোলা মাইয়ার ঝামেলা পাইতে চাও?
1: না।
2: তাইলে দুলাভাইয়ের মতো তুমি আইজি বেসেকটমি করাই আসো গা, যাও।
1: যাই বলে মানো
2: ফি আমানিল্লাহ। যে চেষ্টা করে আল্লাহ তারে সাহায্য করে। ফেকু মিয়া তুমি যাও, ডরায়ও না, যাও ভাই যাও।
1: একটু সালাম করে লই।
2: আচ্ছা থাক থাক, যাও যাও যাও।
0: আজকে সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ।

0: কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতে সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সাইবার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ ও চীন। আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। আহতদের হাসপাতালে দেখতে গিয়ে বললেন এলজিআরডি মন্ত্রী। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। দেশে একদিনে ডেঙ্গুতে 6 জনের মৃত্যু। হামের উপসর্গ নিয়ে মারা গেল আরও 6টি শিশু। রুশ পার্লামেন্ট নির্বাচনের রেকর্ড সংখ্যক 355টি আসনে জয়লাভ করল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। আফগান পাক সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 28 সন্ত্রাসী নিহত। এবং জাপানে এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপিকে পরাজিত করেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সকালে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুরে বিমানটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে 2 ঘণ্টা 35 মিনিটের ট্রানজিটের পর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন

0: দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ, ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই কথা বলেন। মাহদি আমিন বলেন, যাতায়াতের সময় বাদ দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সফর মাত্র চার দিনের। তিনি বলেন, এই চার দিনে এক মুহূর্ত নষ্ট না করে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ তুলে ধরতে একের পর এক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠককে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মসূচি এবং কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ব্যক্তিরাই প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন উল্লেখ করে মাহদি আমিন বলেন, এর ফলে এই সফর সাশ্রয়ী। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আজ বিএনপির দলীয় কার্যালয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফর ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী ও নজিরবিহীন দৃষ্টান্ত। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে ছোট আকারের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি অর্থ সাশ্রয় ও কৃচ্ছতা সাধনের এই উদ্যোগ নিয়ে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে অপচয় রোধ এবং দেশের রাজস্বের সঠিক ব্যবহারের লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।
2: দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে 35 সদস্যের আমাদের ইতিহাসের সবচেয়ে ছোট একটি প্রতিনিধি দল জাতিসংঘে 81তম অধিবেশনে সেখানে যোগ দিতে যাচ্ছেন। এখানেই প্রমাণিত হয় যে বিএনপির সরকার এবং সরকারের যে প্রধান, তিনি যাকে কৃচ্ছতা সাধনের মধ্যে দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে চান, দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধশালী করতে চান, এটা হচ্ছে তার আরেকটি নমুনা, তার আরেকটি প্রমাণ।
1: বিগত সরকারের আমলে বিশাল সফর সঙ্গী এবং অনাবশ্যক খরচের কঠোর সমালোচনা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।
2: এর আগে অর্থাৎ ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট সরকারের প্রধান যখন যেতেন মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য কোন দেশে, সেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করে সংবর্ধনার ব্যবস্থা করা হতো, রিসেপশনের ব্যবস্থা করা হতো। এবার কিন্তু জনাব তারেক রহমান সাহেব সেই রিসেপশনের ব্যবস্থা করতে নিষেধ করে দিয়েছেন। কারণ ওই যে রিসেপশনের ব্যবস্থা হতো সেটা কারা করত? ওখানে যে এমবেসি বা হাই কমিশন, তারা করত, এবং সেটা দেশেরই টাকা, জনগণেরই টাকা, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হতো। তো সুতরাং এই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়েই প্রমাণিত হয় যে জনাব তারেক রহমান দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকেই ঊর্ধ্বে তুলে ধরে, এবং তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার, এটি পরিকল্পিত, এটি কলঙ্ক লেপন করার জন্য।
1: রাষ্ট্রীয় অর্থশাস্ত্রয় ও কূটনৈতিক কার্যকারিতাকে প্রাধান্য দিয়ে সরকারের এই নতুন দৃষ্টিভঙ্গি সুশাসনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। তিনি বলেন, জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় 10-30 কাউন্টের তুলা সুতা আমদানি ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার উপর জোর দেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিনের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করে। এই সময় রাষ্ট্রপতি দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

0: সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তার এলাকায় একটি টেক্সটাইল কারখানার চত্বরে গ্যাস সিলিন্ডার
1: স্থবির হয়ে যাবে। বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল, তো জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হয়ে যেতে না পারে, সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে।
2: এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এই ক্যাম্পেইনে সাধারণ নাগরিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ এক বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর জন্য প্রয়োজন প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে। ডক্টর এম মুহিত নাগরিকদের নিজ নিজ বাড়ি, আঙিনা ও কর্মক্ষেত্র পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতনতামূলক বার্তা ভার্চুয়াল পরিসরে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৫৫ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে আজ সকাল আটটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। কোভিড ১৯ মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রকল্পে বিভিন্ন চিকিৎসা সামগ্রী ও সেবা ক্রয়ে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এই তথ্য জানান। ১৩ জনের বিরুদ্ধে মোট ১২,০০,০০৭ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য এই দিন ধার্য করেন। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে প্রকল্প গ্রহণের জন্য দেশের ইউনিয়ন পরিষদগুলোর অনুকূলে এককালীন ১১৯,৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ উপখাত থেকে এই অর্থ ছাড় করা হয়েছে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া দেশটির পার্লামেন্ট ডুমার নির্বাচনে ৪৫০ আসনের মধ্যে রেকর্ড সংখ্যক ৩৫৫টিতে জয়লাভ করেছে। আজ নির্বাচনী প্রধান এলা পামফিলোভা নির্বাচনের ফল ঘোষণা করেন। ৩ দিনব্যাপী নির্বাচনে প্রায় সব ভোট গণনা সম্পন্ন হয়েছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সীমান্তবর্তী সন্ত্রাস কবলিত অঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ২৮ সন্ত্রাসী নিহত হয়।

0: পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আজ একথা জানায়। এদিকে আফগানিস্তানের কর্মকর্তারা জানান, দেশটির উত্তর পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানের কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য তেহরানে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, এই সফরের মূল লক্ষ্য হবে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও চলমান বিষয়গুলো সমন্বয় করা। ইয়েমেনের তাইজ শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধক্ষেত্র হুতিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। দেশটির একজন সামরিক কমান্ডার আজ একথা জানান। টোকিওতে শক্তিশালী সামুদ্রিক দুজুয়ান আঘাত হানছে এবং এর ফলে রেকর্ড বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 5টা এলাকার 16 লাখের বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দমকল কর্মীরা কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ির ধ্বংসাবশেষের নিচে এক নারী জীবন্ত চাপা পড়েছে বলে আশঙ্কা করছেন। অপরদিকে চিবায় ধ্বংসাবশেষ সরানোর সময় আটকে পড়া এক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 300টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ কাবাডির শ্বাসরুদ্ধকর ম্যাচে আজ বাংলাদেশ চাইনিজ তাইপেকে 48-47 পয়েন্টে পরাজিত করেছে। খেলার প্রথমার্ধে লাল সবুজের দল 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতা আনে চীনা তাইপে। শেষ পর্যন্ত বাংলাদেশ 48-47 পয়েন্টে জয় তুলে নেয়। এর আগে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে 39-35 পয়েন্টে হারিয়ে দেয়। টানা এই দুই জয়ে বাংলাদেশ এ গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে। এদিকে গেমসের নারী ফুটবলে গ্রুপ পর্বে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে গোল শূন্য ড্র করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: এশিয়ান গেমসের মঞ্চে আজ লাল সবুজের পতাকায় এক দুর্দান্ত সাফল্যের দিন পার করল বাংলাদেশ। ম্যাটের লড়াইয়ে রোমাঞ্চকর জয় পেল পুরুষ কাবাডি দল, আর ফুটবল মাঠের সবুজ গালিচায় বাঘিনীদের শক্ত প্রতিরোধের গল্পে উড়ল নতুন উদ্দীপনা। টোকাই সিটিজেন জিমনেশিয়ামে আজ চাইনিজ তাইপের বিপক্ষে এক অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল বাংলাদেশ পুরুষ কাবাডি দল। প্রথমার্ধে 24-20 পয়েন্টে এগিয়ে থাকলেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে 37-37 পয়েন্টে সমতানে তাইপে। তবে শেষ মুহূর্তের চরম স্নায়ুচাপ সামলে প্রতিপক্ষকে অলআউট করে 48-47 পয়েন্টের ব্যবধানে শ্বাসরুদ্ধকর এক জয় ছিনিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে বর্তমানে এই গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে আসরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 39-35 পয়েন্টের এক মহাকাব্যিক জয় তুলে নিয়েছিল বাংলাদেশের পুরুষ দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে এবং 2006 সালের পর কাবাডিতে প্রথম পদকের স্বপ্ন পূরণে আগামীকাল স্বাগতিক জাপান এবং আগামী 23 সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই শেষ 4 নিশ্চিত হবে দলটির। অন্যদিকে সবুজ গালিচায় নারী ফুটবলের গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শক্তিশালী মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। 90 মিনিটের এই লড়াইয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়ে পয়েন্ট ভাগাভাগি করলেও মেয়েদের এই আপোষহীন মনোভাব ও লড়াকু মানসিকতা গোটা দেশকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্র।

0: সভাপতি। প্রতিবেশী দেশে পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। রুশ পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক 355টি আসনে জয়লাভ করল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপেকে পরাজিত করেছে বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি শেখ শায়লা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের আধার। প্রায় 710 কিলোমিটার দীর্ঘ সমুদ্র তট ও বঙ্গোপসাগরকে ঘিরে বিস্তৃত এই অঞ্চল দেশের অর্থনীতি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ুগত ভারসাম্যের ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা সহ উপকূলীয় জেলাগুলোতে বিপুল প্রাকৃতিক সম্পদের উপস্থিতি রয়েছে। এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল মৎস্য সম্পদ। বঙ্গোপসাগর বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা পালন করে। উপকূলীয় এলাকায় মাছ ছাড়াও বিস্তৃত চিংড়িঘের ও কাঁকড়া চাষ বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় উৎস। উপকূলীয় অঞ্চলের আরেকটি মূল্যবান সম্পদ হল ম্যানগ্রোভ বন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে শুধু বাংলাদেশের গর্বই নয়, এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ। এছাড়া উপকূলীয় পর্যটন বাংলাদেশের একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। এই পর্যটন খাত লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, মৎস্য সম্পদ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশ রক্ষা এবং পানি দূষণ প্রতিরোধে কোস্টগার্ডের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দেশের সমুদ্র সীমায় অবৈধ মৎস্য আহরণ রোধে বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন। রাষ্ট্রপতির বক্তব্যে যে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে তা হল নিরাপত্তা ও সম্পদ সংরক্ষণকে একই সূত্রে দেখা। তবে বিপুল সম্ভাবনার পাশাপাশি উপকূলীয় অঞ্চল নানা জটিলতার জটিল সমস্যারও মুখোমুখি। সবচেয়ে বড় সমস্যা হল প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং লবণাক্ততার কারণে প্রতিবছর লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ মাছ শিকারও বড় সমস্যা। অনেক ক্ষেত্রে নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা হয় এবং ক্ষতিকর উপায়ে সামুদ্রিক সম্পদ আহরণ করা হয়। এর ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। উপকূলীয় অঞ্চলে মাদক ও পণ্য চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। একইভাবে মানব পাচারের ঘটনাও বিভিন্ন সময়ে উদ্বেগ সৃষ্টি করে। পরিবেশ দূষণ আরেকটি উদ্বেগজনক বিষয়। সব মিলিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল একদিকে যেমন বিপুল সম্পদ ও সম্ভাবনার আধার, অন্যদিকে তেমনি নানা প্রাকৃতিক ও মানবসৃষ্ট সমস্যার মুখোমুখি। তাই আজকের সংবাদ পর্যালোচনায় আলোচ্য বিষয় হল উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং মাদক চোরাচালান ও মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ডকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেছেন, সরকার কোস্টগার্ডকে একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এই তথ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান বিশ্বে উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাপনায় ড্রোন, হেলিকপ্টার, দ্রুতগতির চহল জাহাজ এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশকেও তাই সে পথে হাঁটতে হবে বলে মনে করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে মনে রাখতে হবে, উপকূলীয় এলাকার নিরাপত্তা শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন নয়, এটি মানুষের জীবন ও জীবিকারও প্রশ্ন। রাষ্ট্রপতির আহ্বান আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমুদ্র ও উপকূল বাংলাদেশের সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে অপরাধ দমন, পরিবেশ সংরক্ষণ এবং সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কোস্টগার্ডের কার্যকর ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মৎস্য সম্পদ, সুন্দরবন, সামুদ্রিক খনিজ, পর্যটন এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে টেকসইভাবে কাজে লাগাতে হলে পরিবেশ সংরক্ষণ, আইন শৃঙ্খলা জোরদার, পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ কারণে রাষ্ট্রপতির কোস্টগার্ডকে আরও কার্যকর হওয়ার আহ্বান শুধু প্রশাসনিক নির্দেশনা নয়, বরং জাতীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষার সময়োপযোগী বার্তা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের গীতিকার আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

প্রিয় শ্রোতা, পরপর দুখানিতে সে গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

আজকের এই সন্ধ্যা দিনের পরিক্রমায় হয়তো সুন্দর একটি স্মৃতি হয়ে মিশে যাবে আমাদের মস্তিষ্কের অদৃশ্য কোণে, কিন্তু আমাদের মেধা, মনন ও সৃজনশীলতা নিয়ে আমরা যদি ভালো লাগার কিছু গল্প লিখে যেতে পারি, তাহলে সেগুলো কোনো দিন বিস্মৃতির অতলে হারিয়ে যাবে না, আনন্দ হয়ে তা সব

0: সবসময় জেগে থাকবে আমাদের ভাবনার ভেতরে।
1: সুপ্রিয় শ্রোতা, আজ 21 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, এই দিনটি মাল্টা, বেলিজ ও আর্মেনিয়ার স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। একই সাথে প্রতি বছর 21 সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাতেই দিনটি পালন করা হয়।
0: জাতিসংঘ সাধারণ পরিষদ 1981 সালের দিবসটি প্রতিষ্ঠা করে এবং 1982 সালে থেকে এটি পালিত হতে শুরু করে। পরবর্তীতে 2001 সালে জাতিসংঘ 21 সেপ্টেম্বরকে যুদ্ধবিরতি ও অহিংসার দিন হিসেবে নির্দিষ্ট করে দেন। প্রতি বছর বিভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘের সদস্য দেশগুলোকে আলোচনা, শান্তি, পদযাত্রা, সাংস্কৃতিক আয়োজন ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে।
1: একই সাথে প্রতিবছর 21 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব আলঝেইমার দিবস। আলঝেইমার একটি প্রগতিশীল মস্তিষ্কজনিত রোগ, যার ফলে ধীরে ধীরে স্মৃতি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজের সক্ষমতা কমে যেতে পারে। 1994 সালে আলঝেইমার্স ডিজিজ ইন্টারন্যাশনাল ADI বিশ্ব আলঝেইমার দিবসের সূচনা করে। দিনটির মূল উদ্দেশ্য হল আলঝেইমার ও অন্যান্য ডিমেনশিয়া সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা তৈরি এবং রোগ নির্ণয়, চিকিৎসা ও যত্নের গুরুত্ব তুলে ধরা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে চলে যাব আমাদের মূল আয়োজনে। শুরুতেই রয়েছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে সাজানো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা ও সংকলন করেছেন আমান চপল।

0: স্টোনহেঞ্জ গবেষকদের কাছে এক বিস্ময়ের নাম। কোন উদ্দেশ্যে বিশাল আকৃতির পাথর দিয়ে যুক্তরাজ্যের উইল্ডশায়ারে এই বৃত্ত রচনা করা হয়েছিল তা যুগ যুগ ধরে উদ্ধারের চেষ্টা করছেন তারা। দীর্ঘ সময় ধরে ধারণা ছিল স্টোনহেঞ্জ ঘিরে সে সময় নানা আচার অনুষ্ঠান পালন করা হতো, তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। বলা হচ্ছে স্টোনহেঞ্জ আদতে ছিল বছরের মাস ও দিনের হিসেব রাখার সৌর ক্যালেন্ডার। গবেষণায় বলছে স্টোনহেঞ্জে দুই ধরনের পাথর রয়েছে, লম্বা আকৃতির সর্সেন স্টোন ও ছোট আকৃতির ব্লু স্টোন। ধারণা করা হয় ওয়েলস থেকে আনা ব্লু স্টোনগুলো 5000 বছর আগে প্রথম স্থাপন করা হয়েছিল, কয়েকশো বছর পর সর্সেন স্টোন বসানো হয়। এই পাথরগুলো স্টোনহেঞ্জের কাছ থেকেই সংগ্রহ করা। ধারণা করা হয় স্টোনহেঞ্জ 90 যুগে নির্মিত হয়েছিল। কে নির্মাণ করেছিল স্টোনহেঞ্জ, কেনই বা নির্মাণ করেছিল তার সঠিক কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি। ইংল্যান্ডের আধুনিক শহর অ্যাম্বেরি ও সালিসবারির মাঝখানে স্থাপনাটি অবস্থিত। বিজ্ঞানীদের দাবি অনুযায়ী স্থাপনাটি 4 থেকে 5 হাজার বছর আগে নির্মিত হয়েছিল, তবে মূল কাঠামোটি বর্তমান স্টোনহেঞ্জ কাঠামোর প্রায় 15 গুণ বড় ছিল। প্রাচীন স্থপতিরা এর সাথে যুক্ত ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য নেই কারো কাছে, আর তাই স্টোনহেঞ্জকে রহস্য শুধু নতুন নতুন প্রশ্নেরই জন্ম দিয়ে যাচ্ছে না। স্টোনহেঞ্জ কারা নির্মাণ করেছিল তার সঠিক উত্তর না পাওয়া গেলেও কেন নির্মাণ করা হয়েছিল এই প্রাচীন স্থাপনাটি তার একটি সুস্পষ্ট ধারণা বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে।
1: এই বিশ্বে মানুষের কাছে আজও এক রহস্যময় নগরীর নাম আটলান্টিস। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনও শহরটির আবেদন একই রকম রয়ে গেছে। এই নগরকে নিয়ে লেখা হয়েছে কত গল্প, কবিতা আর উপন্যাস। বিজ্ঞানী আর গবেষকদের দল এখনও খুঁজে বেড়াচ্ছেন সেই অজানা শহরটিকে। পৃথিবীতে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত রহস্য রয়েছে তার মধ্যে অন্যতম হল এই আটলান্টিস। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকেই প্রথম জানা যায় আটলান্টিস শহরের কথা। টিমিউস ও ক্রিটিয়াস নামে প্লেটোর দুটি ডায়ালগে আটলান্টিসের উল্লেখ পাওয়া যায়। 360 খ্রিস্টাব্দ পূর্ব নাগাদ দার্শনিক প্লেটো তার শিষ্যদের নিখুঁতভাবে এই নগরীটির কথা বলে গেছেন। প্লেটোর বর্ণনা অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে এই নগরীর বিলুপ্তি ঘটে যায়। কিন্তু অনেকের মতে স্বর্গের দেবতা জিউসের রোষানলে পড়ে এই নগরী ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে অনেক গবেষকই আটলান্টিসের ধ্বংস হওয়া নিয়ে নানা মত রেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য গ্রিক পৌরতাত্ত্বিক আঞ্জেলোস গ্যালানোপুলোস এর মতে 1500 খ্রিস্টাব্দ পূর্ব নাগাদ এক ভয়ানক আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠা ও তার দরুন ভয়াবহ ভূমিকম্প ও প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। পুরো নগর তাতে ধ্বংস হয়ে যায়। ফলে এক রাতের মধ্যেই আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই উন্নত সভ্যতা চিহ্নটি। আটলান্টিস নগরীর কোথায় ছিল তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আটলান্টিসের খোঁজে অনেক বৈজ্ঞানিক গবেষক আর অনুসন্ধানীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, তবে এখনও এর প্রকৃত অবস্থান কোথায় ছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি। অনেক গবেষক বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানকে হারিয়ে যাওয়া কি আটলান্টিস হিসেবে চিহ্নিত করলেও তার পক্ষে জোরালো কোনো প্রমাণ তারা তুলে ধরতে পারেননি। এ সঙ্গে শেষ হল আজকের বিশ্ববিচিত্রা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জীবন প্রতিদিনই হাজারটা ঘটনার ভেতর দিয়ে এগিয়ে যায়, কিন্তু মনের গভীরে দাগ কেটে যায় এমন ঘটনা নেহাইতি নগণ্য। আমাদের ভালো লাগার সেই সব অনুভূতি হৃদয়ের গভীরে উপলব্ধি থেকে অর্জন করে আমাদের মন।
0: আর ভালোবাসার অনুভূতিগুলোকে যে মানুষেরা বিভিন্নভাবে আমাদের উপহার দেয় তারা সবসময় প্রিয়জন হয়ে থেকে যায় আমাদের স্মৃতিতে। সময়ের ভাঁজে ভাঁজে তাঁদেরকে আমরা ভাবি হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে প্রথিতযশা মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নন্দিতজন। আমাদের আজকের নন্দিত মানুষটি হচ্ছেন বাংলাদেশের নন্দিত গীতিকার লতিফুর ইসলাম শিবলি। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন শফিকুল ইসলাম বাহার।

0: আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় এই গানটি যার কণ্ঠে শুনছি তাকে আমরা কে না চিনি, তিনি আয়ুব বাচ্চু। কিন্তু এই গানটি লিখে যিনি আড়ালে আছেন তাকে হয়তো আমরা অনেকেই চিনি না, কিন্তু তাকে আর চেনাতে চাই। এবং চেনাবো কীভাবে? এই মানুষটি এমন একজন গুণী মানুষ যিনি একের ভেতরে অনেক কিছু এবং একে একে তার অনেক পরিচয় আমরা জানব। কিন্তু এখন এই গানটি লিখে যিনি আমাদের মন কেড়ে নিয়েছেন তার নাম হলো লতিফুল ইসলাম শিবলি। তো শ্রোতা বন্ধুরা, আজকে নন্দিত জনপর্বে এমনই একজন মানুষকে আমরা অভিনন্দিত করতে চাই। চলুন শুনি, জানি কেমন তিনি গুণী মানুষ। আমাদের সবারই ছোটবেলা থাকে, সেই ছোটবেলার কথা একটু শুনতে চাই। ছোটবেলা কোথায় কাটালেন?
1: প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারকে। আমার জন্ম রংপুরে, কিন্তু আমার শৈশব কৈশোর তারুণ্য বেড়ে ওঠা পুরোটাই হচ্ছে নাটোরে।
0: শিক্ষা জীবন কোথায় কাটলো?
1: শিক্ষা জীবন ইন্টারমিডিয়েট পর্যন্ত নাটোরে, ঢাকায় এসে গ্রাজুয়েশন মাস্টার্স ঢাকাতেই।
0: যে রংপুরকে আপনি মনের রং দিয়ে ভরপুর করেননি, কিন্তু অন্যদিকে এসে আপনি আপনার মনের রংকে ছড়িয়ে দিলেন এবং আমাদেরকে আপনার বর্ণিল একটা জীবনকে উপহার দিলেন, সেই জীবনের গল্প শুনব। শ্রোতা বন্ধুরা, এখনো যে সত্যিকে প্রকাশ করিনি আমি, যিনি আমাদের অতিথি লতিফুল ইসলাম শিবলি, আরো একটু আমরা সেই আমিতে যেতে চাই যে আমি আমরা দেখিনি, আমরা অনেকেই জানি না। অনেকের সঙ্গে আপনার সুন্দর জীবন কেটেছে, অনেককে আপনি পেয়েছেন যারা খুব যোগ্য মানুষ, যাদের সঙ্গে অনেক স্মৃতি আছে আপনার, সেই মানুষগুলোর কথা একটু বলুন না। হতে পারে আপনার সাংগীতিক জীবন, লেখক জীবনে, হতে পারে আপনার অন্য জীবনে।
1: না, এই কথা বললে আমার প্রথমে যার কথা মাথায় সেটা আয়ুব বাচ্চু। কারণ ওনার সঙ্গে আমার যে প্রকাশটা ঘটেছে, আমার লেখক সত্তার যে প্রকাশটা ঘটেছে, সেটা যদিও আমি কবি কিন্তু আমার লেখক সত্তা মানুষের কাছে পৌঁছেছে গানের ভিতর দিয়ে। তো গানের ভিতর দিয়ে পৌঁছানোর একজন মহান কারিগর আছেন আধুনিক বাংলা গানের, যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি, সেই আয়ুব বাচ্চুর হাত ধরেই। আমি শুধু আয়ুব বাচ্চুর নামই বলবো না, পাশাপাশি জেমস, এই দুজনের ভিতর দিয়ে আসলে আমার প্রকাশটা ঘটেছে। আমার প্রথম গান যেটা মানুষের কাছে পৌঁছেছে সেটা হচ্ছে জেল থেকে বলছি।
0: আপনি এত সুকণ্ঠ এবং সেখানে আমাদের শ্রোতারা কি একটু সুর থেকে বঞ্চিত হবে?
1: দিন রাত এখানে থমকে গেছে কন্ডেম সেলের পাথর দেয়ালে,

0: বলছি জেমস ভাইয়ের এটা প্রথম হিট গান, মানে সুপার হিট যেটাকে বলে, এবং একদম গণমানুষের কাছে পৌঁছে যাওয়ার গান ছিল আসলে। জেল থেকে বলছি, বাংলা গানে যেরকম টিপিক্যাল আমি তুমি বাইরেও যে গান হতে পারে বাংলা আধুনিক গানে, জেল থেকে বলছি এটা আসলে এক মাইলস্টোনের মতো এই গানটা। এই দুজন মানুষের হাত ধরে এবং তাদের কণ্ঠের ভিতর দিয়ে আমার শিল্পী সত্তার প্রকাশ। জেমসের জেল থেকে বলছি এবং বাচ্চু ভাইয়ের আমি কষ্ট পেতে ভালোবাসি, এই দুটো গান দিয়েই আমাকে ম্যাস পিপল, মানে একদম বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে মানুষের চেনা জানার জায়গা, মানুষের হৃদয় স্পর্শ করার যে ব্যাপার থাকে, সেটা ঘটেছে এই দুজন মানুষের হাত ধরে।
1: লতিফুল ইসলাম শিবলি, এত গানের পিছনে আপনার অবদান রয়েছে, এবার আরো একটি গান শুনবো। এবং শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি এটিও জেমস গেয়েছেন, শুনেছো?

0: সিনেমার কথা বলছিলেন, চলচ্চিত্রের গল্প একটু হোক না।
1: আমার প্রথম লেখা সিনেমা ছিল পদ্ম পাতার জল, কাহিনী সংলাপ চিত্রনাট্য গানগুলো আমার লেখা ছিল। এটা 2015 এটা রিলিজ হয়। এরপরে আরো কয়েকটি সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো আমি যেহেতু একটু মানে অফ ট্র্যাকের চিন্তা ভাবনা করি এবং পাশাপাশি অবশ্যই বাণিজ্য, তারপরে আর সিনেমায় কাজ হয়ে ওঠেনি, কারণ এরপরে আর কারোর সাথে আমার বলে ব্যাটে ওইভাবে হয়ে ওঠেনি। কিন্তু আমি এখন যেটা করছি সেটা হচ্ছে আমি আমার উপন্যাসগুলো লিখছি। এই পর্যন্ত আমার 10টি উপন্যাস প্রকাশ হয়েছে এবং এর প্রতিটি উপন্যাসই আসলে সিনেমা করার মতো, যার ফলে এগুলো যে কোনো সময় মানে ওভারনাইট চিত্রনাট্যে পরিণত হতে পারে।
0: আমাদের সবারই তো স্বপ্ন থাকে, আপনার স্বপ্নের কথা একটু শুনি।
1: আমার স্বপ্ন হচ্ছে একটা ইনসাফপূর্ণ দেশ তৈরি হবে, এটার জন্য আমি কাজ করছি। আমার এখন যা কিছু প্রচেষ্টা, যা কিছু সৃষ্টিশীলতা,

0: সবশেষ প্রশ্নে আপনাকে একটু আকুল করতে চাই। আমাদের শ্রোতারা অনেকেই অনেক রকম আপনি থেকে বঞ্চিত হয়েছেন, হয়তো আজকে স্বল্প সময়ে অনেকটাই প্রকাশিত হলেন, আবার হয়তো অপ্রকাশিত থেকে গেল, অনেক গল্প তো হলোই না, কিন্তু সময় সে গল্প করতে দিল না। কিন্তু সবশেষে আপনি আমাদের বেতারের শ্রোতা বন্ধুদের জন্য কি বলবেন সে কথাটুকু আমরা শুনবো।
1: আমি যতটুকু জানি আমাদের বেতার এখন আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে, অনেক স্মার্ট হয়েছে। এই দেশের মানুষ অথেন্টিক ইনফরমেশনের সোর্সটা জানতে হলে যেন বাংলাদেশ বেতার শোনে। বেতার যেভাবে একসময় অনেক জনপ্রিয় ছিল, বাংলাদেশ বেতার আবার অনেক জনপ্রিয় হয়ে উঠবে এবং আমাদের ইনফরমেশনের এবং এন্টারটেইনমেন্টের মূল সোর্স হয়ে উঠুক আমাদের বেতার, বাংলাদেশ বেতার। আমি এটা মনে প্রাণে চাই এবং আমি বাংলাদেশ বেতারের শ্রোতাদের কাছে এটাই আহ্বান থাকবে, আপনারা বেশি বেশি বাংলাদেশ বেতার শুনুন।
0: সত্যি কত ভাবেই না আপনাকে চিনলাম জানলাম, কিন্তু সময় থাকলে হয়তো আরো অনেকটাই জানা যেত, কিন্তু সময় আমাদেরকে বাধ্য করছে আপনার থেকে বিদায় নিতে। কিন্তু বিদায়টা কিভাবে হবে? আপনারই লেখা একটা গান দিয়ে। আর শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতে আমাদের মনের চোখে ভাসবে সেই রাতের চাঁদ। এখন তো উত্তরণ রাত, অতএব উত্তরণ রাতটা মধুর হয়ে উঠুক এই গানের ভেতর দিয়ে। চলুন গানটা শুনি, আর তার আগে শ্রোতা বন্ধুরা, আজকের এই গুণীজন তাকেও বিদায় দিই, এবং সত্যি তাকে পেয়ে আমি বলতে পারি যে বাংলাদেশ বেতার অনেকটাই ধন্য হলো, কারণ এই মানুষটি এতদিন আড়ালে ছিলেন, আজকে আমরা তাকে সঙ্গে পেয়েছি এবং তার সঙ্গ পেয়ে তার অনেক কথা এবং অনেক কাজের পরিচয় পেয়েছি। এই জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই বেতার ম্যাগাজিন উত্তরণের পক্ষ থেকে। আর ওই যে তার গান শুনতে শুনতে বিদায় নিয়ে, এবার শুনতে থাকুন গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, প্রকৃতি আর সভ্যতার বর্ণিল হাতছানি আমাদের চারপাশে, যার মোহে ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে বেড়ায় বিশ্বময়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত খুঁজে ফেরে প্রকৃতি আর সংস্কৃতির অদেখা সৌন্দর্যের জানা অজানা গল্পগুলোকে।
1: ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের পৃথিবী, কোটি বছরের পুরনো এই গ্রহে তাই ইতিহাস হয়ে জমে ওঠা স্তূপগুলো একটা সময় প্রকাণ্ড পর্বত হয়ে মাথা তোলে, যে বিশালতায় আমাদের মুগ্ধতা মিশে থাকে শতাব্দীর পর শতাব্দী জুড়ে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। এবারের বিষয়ে জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি। আজকের বিশ্ব ঐতিহ্য সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ আর পড়ে শোনাচ্ছেন শেখ সাদী।

জাপানের মাউন্ট ফুজি কেবল একটি পর্বত নয়, এটি একটি জাতীয় ঐতিহ্য, আধ্যাত্মিক কেন্দ্র এবং দেশটির প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। রাজধানী টোকিও থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সুউচ্চ, প্রায় নিখুঁত শঙ্কু আকৃতির আগ্নেয়গিরিটি প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে। 3,776 মিটার উচ্চতা নিয়ে ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর চূড়া সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত

0: তুষারে ঢাকা থাকে, যা এর মনোমুগ্ধকর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মাউন্ট ফুজির ইতিহাস অত্যন্ত প্রাচীন। এটি মূলত একটি সক্রিয় স্ট্র্যাটো আগ্নেয়গিরি, যদিও শেষবার 1707-1708 সালে এটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। জাপানি সংস্কৃতিতে ফুজি পর্বত দীর্ঘকাল ধরে এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। শিন্টু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পর্বতে কোনো হানা সাকুয়া হিমে নামক দেবী বাস করেন। প্রাচীনকাল থেকে এটি তীর্থযাত্রীদের গন্তব্য। ঐতিহ্য অনুসারে প্রথম যে ব্যক্তি এর চূড়ায় আরোহণ করেছিলেন তিনি ছিলেন একজন সাধক, যিনি 600 খ্রিস্টাব্দে এটি জয় করেন বলে মনে করা হয়। দীর্ঘকাল ধরে নারীদের জন্য এই পর্বতে আরোহণ নিষিদ্ধ থাকলেও 19 শতাব্দীর শেষ দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জাপানি শিল্পকলা ও সাহিত্যে ফুজির ভূমিকা অপরিসীম। উকিয়ো নামক কাঠ খোদাই শিল্পে ফুজির ছবি বিশেষভাবে জনপ্রিয়। এই শিল্পধারার কিংবদন্তি শিল্পী হোকুসাইয়ের বিশ্ববিখ্যাত সিরিজ ফুজির 36টি দৃশ্য জাপানি শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। এই শিল্পকর্মগুলি ফুজির বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছে এবং পর্বতটিকে জাপানের সাংস্কৃতিক চেতনার মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2013 সালে ইউনেস্কো মাউন্ট ফুজিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। তবে একে প্রাকৃতিক স্থানের পরিবর্তে সাংস্কৃতিক স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইউনেস্কো একে পবিত্র স্থান ও শৈল্পিক অনুপ্রেরণার উৎস হিসেবে স্বীকৃতি দেয়, যা এর সাংস্কৃতিক গুরুত্বকেই জোর দেয়। মাউন্ট ফুজি জাপানের পর্যটন শিল্পের মেরুদণ্ড হিসেবে কাজ করে। প্রতি গ্রীষ্মে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের প্রথম দিক পর্যন্ত হাজার হাজার আরোহী ফুজির চূড়ায় ওঠেন সূর্যোদয় দেখার জন্য। আরোহণের জন্য সাধারণত 4টি মূল পথ ব্যবহৃত হয়: যোশিদা, সুবাশিরি, গোটেম্বা ও ফুজি মিয়াচি। এই আরোহণ পথগুলির আশেপাশে বিভিন্ন লজ ও বিশ্রামাগার রয়েছে। আরোহণ ছাড়াও ফুজির পার্শ্ববর্তী অঞ্চল যেমন ফুজি পঞ্চহ্রদ এলাকাটি অত্যন্ত জনপ্রিয়। এই হ্রদগুলি থেকে ফুজির প্রতিচ্ছবি দেখা যায়, যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। এই অঞ্চলে কিয়োমা ফরেস্ট রিসোর্ট, হাকোনো জাতীয় উদ্যান এবং বিভিন্ন হট স্প্রিং বা গরম পানির ঝর্ণা রয়েছে। পর্যটকদের আগমন ফুজির আশপাশের অঞ্চলগুলির অর্থনৈতিক গুরুত্ব বহু গুণে বাড়িয়ে দিয়েছে। হোটেল, রেস্টুরেন্ট, সুভেনিয়ার শপ ও পরিবহন ব্যবস্থা এই স্থানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ফুজির ছবি জাপানি পণ্য, বিজ্ঞাপন ও ব্র্যান্ডিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে পরোক্ষভাবে অবদান রাখে। একটি আগ্নেয়গিরি হিসেবে মাউন্ট ফুজির পার্শ্ববর্তী অঞ্চলের প্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এর ঢালগুলি ঘন জঙ্গল, বিশেষ করে আওকিগাহারা বনে আবৃত। এই বনটি তার রহস্যময় পরিবেশের জন্য পরিচিত। আগ্নেয়গিরির কারণে উৎপন্ন মাটি খুবই উর্বর, যা স্থানীয় গাছপালা এবং জীবজন্তুর জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। এবার বিদায়ের পালা। তবে যাবার আগে মনে করিয়ে দিতে চাই দেশজুড়ে চলমান ডেঙ্গুর উপদ্রবের কথা। ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই যেন আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করি।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। শোনার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
1: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমন চপল এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌস লিজা
2: এবং আমি জিএম তারিক। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: শুভরাত্রি।

0: বাংলাদেশ বেতার
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। বিশ্ব আলজেইমার্স দিবস 2026 উপলক্ষে আয়োজিত সেমিনার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং। বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং এর বিকাশে করণীয় শীর্ষক মত বিনিময় সভা এবং সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা পরবর্তী প্রেস ব্রিফিং। বিশ্বব্যাপী প্রতিবছর 21 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হল মানুষকে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়ার মতো জটিল মস্তিষ্কজনিত রোগ সম্পর্কে সচেতন করা, ভুল ধারণা দূর করা এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো। বিশ্ব অ্যালজাইমার্স দিবস 2026 উপলক্ষে আজ রাজধানীর মহাখালীতে কলেজ অব নার্সিং মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকোয়াত হোসেন এমপি বলেন,
3: মানুষকে মানুষ হতে হবে। আমাদের অ্যালজাইমার্স আল্লাহ প্রদত্ত একটা রোগ, একটা আচরণ, রোগের চেয়ে বেশি এটা বিহেভিয়ার অফ হিউম্যান বিইংস এট সাম এজেস। এটা চিকিৎসা নেই শুনলাম, হ্যাঁ না থাকতে পারে, বাট কেয়ার ইজ অলসো এ ট্রিটমেন্ট। আমাদের সমাজে অনেকে কাজের চাপে হতে পারে, অনেকে ভালোবাসার ডিমেনশিয়ার অভাবে হতে পারে, আমার সব মনে আছে কিন্তু বাবা মাকে ভুলে যায়, এটা তো একটা রোগ, একটা অত্যন্ত গুরুতর অপরাধ। যেমন এখানে একজন লোক আছেন আমাদের সাবেক আইজিপি খোদাভাই, হিজ ওয়াইফ হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিমেনশিয়া, বাট দ্য ওয়ে হি ইজ গিভিং সার্ভিস টু হিজ ওয়াইফ, দ্য ওয়ে হি ইজ শোয়িং হিজ বিলংগিংনেস টু দ্য সার্ভিসেস অফ হিজ ওয়াইফ রেন্ডার্ড ইন দ্য পাস্ট, দ্যাট ইজ দ্য হিউম্যানিটি। কাজে আমাদেরকে সেই হিউম্যানিটিটা আমাদেরকে রিগেইন করতে হবে। অ্যালজাইমার্স রোগের সাথে যারা জড়িত হয়ে যায়, যারা আক্রান্ত হয়ে যায়, আমরা যারা সমাজে নিজস্ব ব্যক্তিগণ যদি ভুলেও যায়, উই অ্যাজ স্টেট উই মাস্ট হ্যাভ টু ডু সামথিং ফর দিস সর্টস অফ পেশেন্টস। অ্যান্ড আই অন বিহাফ অফ মাই গভর্নমেন্ট অ্যাজ মিনিস্টার অফ দ্য হেলথ মিনিস্ট্রি, আই অ্যাসিউর ইউ আই হ্যাভ অলরেডি ডিসকাসড উইথ মাই ডিজি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, মালদ্বীপ বা কোনো একটা দেশ থেকে অ্যালজাইমার যে নীতিমালা করেছে সেটা এনে উইল সিট এনি মিটিং, উই মাস্ট ডু এ পলিসি ফর দ্য অ্যালজাইমার পেশেন্টস অফ আওয়ার কান্ট্রি। ছোট পরিসরে হলেও আগাবো, যাতে করে এই মানুষগুলির, এই অসহায় রোগীগুলির যাতে সেবা দেওয়া যায়। আমরা দায়িত্ব নেব, একজন স্কলার পিতা কী বা না করেছেন তার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, সেই সন্তানরা, সেই স্ত্রী এভাবে গ্রামে ফেলে রাখতে পারে, দ্যাট ইজ দ্য ল্যাক অফ লাভ। আমরা এই ধরনেরই মানুষ, কাজে মানুষগুলির জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্র দায়িত্ব নিতে হবে। অনেক কিছু এখান থেকে আবেগের সাথে বহন করে নিলাম, উই মাস্ট ডু সামথিং ফর দিস ক্লাস অফ পিপল। অ্যালজাইমার্স এর সাথে যারা জড়িত আমি প্রত্যেক অনুরোধ করব নেক্সট উইকে আমার সাথে যোগাযোগ করার জন্য, উই মাস্ট সিট ইন এ মিটিং, আমরা একটা পলিসির জন্য চেষ্টা করব।
2: আজ সোমবার সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেন,
4: মধ্যপ্রাচ্য সংকটের পরিপ্রেক্ষিতে সরকারকে অনেকটা বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে, যেটি গতকাল দিবাগত রাত 12টা থেকে অর্থাৎ 21 সেপ্টেম্বর প্রথম প্রহর থেকে কার্যকরী হয়েছে। ডিজেলের মূল্য 115 টাকা থেকে বেড়ে 135 টাকা প্রতি লিটার, অকটেলের মূল্য 145 থেকে 165 লিটার, পেট্রোল 140 থেকে 160, কেরোসিন 135 থেকে 155 লিটার মূল্য পুনর্নির্ধারিত হয়েছে। আসলে চলমান মধ্যপ্রাচ্য সংকটের পরিপ্রেক্ষিতে যেভাবে অব্যাহতভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং এই সংকট প্রতিদিন যে নতুন মাত্রায় আমাদের সামনে আবির্ভূত হচ্ছে এবং এর ফলশ্রুতিতে বিমার প্রিমিয়াম এবং জাহাজ ভাড়া যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের পক্ষে সামনে এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। আমরা বারংবারই বলেছিলাম যে উপায়হীন না হলে এই অজনপ্রিয় সিদ্ধান্তটি সরকার নিতে চাইবে না কিংবা নিবে না, যে ইতোমধ্যে আমরা মার্চ 2026 থেকে অগস্ট 2026 পর্যন্ত বিপিসিকে 22,875 কোটি টাকা লোকসান দিতে হয়েছে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে না পারার কারণে। এই সময় গড়ে প্রতি মাসে 3,813 কোটি টাকা লোকসান করতে হয়েছে। আমাদের বছরে প্রায় 70 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হয়, তার মধ্যে 85 লক্ষ মেট্রিক টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য গড়ে প্রায় 205 টাকা প্রতি লিটার। মূল্য সমন্বয়ের পূর্বে আমাদের মূল্য ছিল 115 টাকা প্রতি লিটার, সেক্ষেত্রে ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছিল কিংবা লোকসান দিতে হচ্ছিল প্রতি লিটারে 90 টাকা। এই মূল্য সমন্বয়ের পরেও বিপিসি কে গড়ে প্রতি লিটারে প্রায় 70 টাকা ভর্তুকি দিতে হবে। যদি আমরা এই মূল্যটি সমন্বয় না করতাম তাহলে এক বছরে ডিজেলে সরকারকে লোকসান দিতে হতো কিংবা ভর্তুকি দিয়ে যোগান দিতে হতো, তাহলে তার দাঁড়াতো অঙ্কে প্রায় 40,000 কোটি টাকা, আর সকল জ্বালানি তেল মিলিয়ে সেটার দাঁড়াতো প্রায় 50,000 কোটি টাকা। আমরা যদি শুধুমাত্র জ্বালানি তেলের ক্ষেত্রে এই ভর্তুকি অব্যাহত রাখতে চাই তাহলে সরকারের চলমান যে সামাজিক নিরাপত্তার কার্যক্রম রয়েছে সেটি ভীষণ ভাবে বিঘ্নিত ঘটবে। আমরা অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ডের আওতায় আনতে চাই। প্রতি মাসে 2,500 টাকার পারিবারিক কার্ডের মাধ্যমে পেলে তাদের মুখের যে হাসি, তাদের জীবনের সকল অনিশ্চয়তা কেটে যাওয়ার যে স্বস্তি, এটা আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন আপনাদের সহকর্মীদের কাছ থেকে জানার সুযোগ নিশ্চয় আপনাদের হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদেরকে যে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়, যে ইপিআই কার্যক্রম রয়েছে, সকল কার্যক্রমই আসলে বিঘ্নিত হবে এবং বিঘ্ন ঘটবে, ক্ষেত্র বিশেষ স্থবির হয়ে যাবে। ফলশ্রুতিতেই আসলে কোনো বিকল্প সামনে না থাকবার কারণে আমাদেরকে এরকম একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। আমি আশা করি দেশবাসী সেটি উপলব্ধি করবেন। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর জ্বালানি তেলের মূল্য একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব পার্শ্ববর্তী দেশ ভারতে অর্থাৎ কলকাতাতেও যদি আমরা ডিজেলের মূল্যটা দেখি, ডিজেলের মূল্য 134.76 টাকা, মিয়ানমারে 164.83 টাকা, নেপালে 161.24 টাকা, শ্রীলঙ্কায় 179.42 টাকা, থাইল্যান্ডে 151.22 টাকা, ভিয়েতনামে 137 টাকা, মালদ্বীপে 140 টাকা, ফিলিপাইনে 168.53 টাকা, পাকিস্তানে 185.48 টাকা, সংযুক্ত আরব আমিরাত আমাদের সাধারণ মানুষ যেটাকে দুবাই বলে চেনে সেখানেও এমনকি 144.79 টাকা। অর্থাৎ এই অঞ্চলে একমাত্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল। এর ফলশ্রুতি যে ছিল আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, যেটি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধানতম খাত, সেই বৈদেশিক মুদ্রা কষ্ট উপার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার একটা বড় ঝুঁকির মুখে আমরা পড়েছিলাম। এমত অবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখবার স্বার্থে এবং প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হয়ে যেতে না পারে, সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। আশা করি জনগণ এটি বুঝতে সক্ষম হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এর অভিঘাত কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যাতে করে এর অভিঘাত জনগণের উপর সর্বনিম্ন পর্যায়ে থাকে।
2: আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজিত বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং এর বিকাশে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন,
0: এই শিল্প পিসমিল বেসিসে কাজ করলে কিন্তু সামনের দিকে যেতে পারবে না। এখানে একটা স্ট্রং বন্ডিং এবং কোঅর্ডিনেশন লাগবে সকলের মধ্যে, বিশেষ করে সরকার এবং প্রাইভেট সেক্টরের মধ্যে, এবং লিডটা নিতে হবে প্রাইভেট সেক্টর। অর্গানাইজ করে দিবে সরকার, কিন্তু এই ইন্ডাস্ট্রির লিডটা নিতে হবে প্রাইভেট সেক্টর। কারণ শিল্প বিকাশের জন্য আমরা ফ্যাসিলিটেট করতে পারব, কিন্তু শিল্প বিকাশ করাটার দায়িত্ব, মার্কেটিং করাটার দায়িত্ব কিন্তু প্রাইভেট সেক্টর। আমরা বিজনেস ফ্যাসিলিটেট করব, যা দরকার তা করব, মানি ইজ নট এ প্রবলেম। ইট ইজ আওয়ার ভিশন, আওয়ার গোল অ্যান্ড আওয়ার এক্সিকিউশন প্ল্যান দ্যাট ম্যাটার্স। মেজরিটি, ব্রুট মেজরিটি প্রাইভেট সেক্টরকে রেখে গভর্নমেন্টের যে কজন না থাকলেই না, থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুধু স্বপ্নটা দেখালে হবে না, পাথ অফ অ্যাচিভিং দ্যাট ড্রিম এটাও দেখাতে হবে। বাংলাদেশের মতো এত সফট লিবারেল দেশ পৃথিবীতে পাওয়া মুশকিল। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমি চাইবো এই দেশ ভালো হোক, যাতে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে সুস্থভাবে নিরাপদে শান্তিতে থাকতে পারে, স্বস্তিতে থাকতে পারে। প্রতিটি বাংলাদেশি যেন এই দেশে স্বস্তির সাথে, শান্তির সাথে এবং নিরাপত্তার সাথে থাকতে পারে। এই জন্য আমাদের সকলে সমন্বিতভাবে কাজ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা কাজ করছি, আপনারা জানেন এখানে কিছু সিকিউরিটি ইস্যুস হ্যাজ বিন আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। ওখানে ইউ ওয়ার্ক দেয়ার, there is nothing. So amra foreign ministry, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিফেন্স মিনিস্ট্রির সাথে আমরা কাজ করছি যেন এটাকে রিজলভ করা যায়, এই মিথটাকে যেন আমরা ভেঙে দিতে পারি যে ইট ইজ এ সেফ প্লেস ফর এভরিওয়ান। বাংলাদেশ ইজ এ সেফ প্লেস ফর এভরিওয়ান। দেবতা খম, এত সুন্দর জায়গা, যে যায় না উনি বুঝবে না। ইট ইজ সো বিউটিফুল, মনে হয় কি মানে তুলি দিয়ে আঁকা জায়গাটা, আপনি যখন নৌকা করে যাবেন আপনার মনে হবে না এটা বাংলাদেশ। তো এই ধরনের জায়গাগুলোকে আমাদের ট্যুরিজমের আন্ডারে আনতে হবে এবং এটার জন্য আমাদের সকলের কাজ করতে হবে। পর্যটনের যে কোনো ফাইল আমাদের কাছে আসবে কুইকেস্ট টাইমে আপনাদেরকে আমি ডিসপোজাল করে দেবো, এটা অবশ্যই। আর আমরা অটোমেশনে নিয়ে আসছি ইনশাল্লাহ, যদি আমাদের ডিজিটাল জরিপটা শেষ হয়ে যায় আপনারা এই অধিগ্রহণ এবং অ্যাকুইজিশনটা ইউ ক্যান ডু ইট অনলাইন অলসো। মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভিশন সেটার সাথে আমরা সবাই অ্যালাইন্ড, ওনার যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটার সাথে সবাই আমরা অ্যালাইন্ড, তাহলে আমাদের সাথে কোনো কর্মক্ষেত্রে কোনো দ্বিমত কারোর সাথে কারো হবে না। বাট আপনাদের ইন্টার মিনিস্ট্রিয়াল রিলেশনশিপটা সবার সাথে বেটার করতে হবে।
2: বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার উল্লেখ করেন
5: যে বর্তমান সরকার 19 বছর পর দায়িত্বভার গ্রহণ করেছে, দিনে দিনে যে সবকিছু পরিবর্তন হয় না, কিন্তু আশার কথা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ভিন্ন ধরনের চিন্তা চেতনা নিয়ে কাজ শুরু করেছেন। আপনারা নিজেরা লক্ষ্য করেছেন তার জীবন আচরণ, চলাচল, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা আমাদেরকে আশা জাগিয়েছে উনি কিছু করতে চান। জিয়া পরিবার আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, পা থেকে মাথা পর্যন্ত সততার প্রতি, দেশপ্রেমের প্রতি, এবং আমাদের রাজনৈতিক দর্শনের যিনি প্রতিষ্ঠাতা রিট প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলতেন যে যারা আপনারা বয়স্ক আছেন যে মানি ইজ নো প্রবলেম, প্রবলেম হচ্ছে আমাদের দেশপ্রেমের অভাব, প্রবলেম হলো আমাদের সততার অভাব, প্রবলেম হচ্ছে আমাদের মানুষের জন্য দেশের জন্য কাজ করার যে মানসিকতার অভাব। যদি আপনারা স্বপ্ন দেখাতে পারেন এই 300 কোটি 1000 কোটি টাকা করার দায়িত্ব আমার। প্রধানমন্ত্রীর দপ্তরে এই 7 মাসে অনেকেই এসেছেন, অনেক সেক্টরের যারা নেতৃত্ব দেন তারা এসেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যারা তাদেরকে বসিয়ে দিয়েছি এবং অনেক মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় দিয়েছেন, তাদের সমস্যা শুনেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন এগুলো সমাধান করতে হবে, এবং আমরা অনেক কিছুই ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সুযোগ পেয়েছি এবং করেছি।
2: আগামী ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ করতে পারবে বলে মনে করছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। ইতোমধ্যে কমিটি প্রতিবেদন তৈরির কাজও শুরু করেছে। গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ MP একথা উল্লেখ করে আরো বলেন,
6: মাঠের রাজনীতিতে প্রচারণায় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে যে BNP সংখ্যাধিক্যের কারণে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, যেটা সম্পূর্ণ অসত্য। আমরা চাই সংবিধান সংশোধনের মতো বিষয়টি সবাই সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গ্রহণ করি। সমাজের অনেক শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দল, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং জুলাই জাতীয় সনদের স্বাক্ষরকারী রাজনৈতিক দল সমূহ, প্রেস ক্লাব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সাবেক বিচারক এবং বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ, জুলাই যুদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সংগঠনের প্রতিনিধি, শহীদ পরিবার, শিক্ষকবৃন্দ ইত্যাদি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে তাদের বক্তব্য ধারণ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যাব। এর জুলাই জাতীয় সনদের বাইরে এবং আরো কিছু পরিপূরক যদি প্রস্তাব আসে যেগুলো জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো আমরা পরামর্শ আকারে নেব এবং তারপরে আমাদের রিপোর্টটা মহান জাতীয় সংসদে উপস্থাপন করব।
7: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ বাংলা।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বর্ষা আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিবিসি বাংলা জানিয়েছে, গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি কোর্টের মানবতাবিরোধী অপরাধ আদালতের রায়ের প্রেক্ষিতে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করে তারা রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে। এসব ঘটনায় প্রত্যেক আসামিকে গ্রেফতার করার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের ফটকের সামনে যারা একটা ককটেল মেরেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান মন্ত্রী। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। গত বুধবার সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন একথা জানান বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। তিনি বলেন, দেশের এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে পর্যায়ক্রমে পাঁচটিতে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিকে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে বলে মাহাদি আমিন জানান। বাংলাদেশে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনটি মেট্রো রেল প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিবিসি বাংলা জানায়, গত বুধবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি একনেকের সভা শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরও জানান, জয়দেবপুর ঢাকা নারায়ণগঞ্জ রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর একটি প্রকল্প পাশ হয়েছে। এ ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। ১৬০ কিলোমিটার বেগে চলার মতো যে ট্র্যাক লাইন দরকার সেটি তৈরি করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানান, ইলেকট্রিক ট্রেনের ট্র্যাক তৈরির কাজ প্রায় ৭০% এগিয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ পাঁচজন আসামির সম্পত্তির ৫০% বিক্রি করে জুলাই আহত ও নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। বিবিসি বাংলা জানিয়েছে, গত মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় এই রায় দেওয়া হয়। এই মামলায় আওয়ামী লীগের ৭ জন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় আসামি ওবায়দুল কাদের, আফম বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার কথা বলা হয়েছে। উক্ত সম্পত্তির বিক্রয়লব্ধ অর্থ হতে জুলাই বা আগস্ট ২০২৪ সময়কালে নিহত আহত সকল ব্যক্তি বা তাদের পরিবারবর্গকে জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের কথা বলা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে আইফোন ছিনিয়ে নিতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়াম নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে রেডিও তেহরানের রিপোর্টে বলা হয়েছে। গত রবিবার কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এর এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশ সুপার বলেন, আইফোনটি উদ্ধারের জন্য ৩ জায়গায় অভিযান পরিচালনা করা হয়। কোথাও না পাওয়ার পর অবশেষে তুহিনের স্বীকারোক্তি মতে তার বাসায় অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা সেসব বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। গত বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-র কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মোহাম্মদ ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। FBCCI-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কারিগরি বিভিন্ন বিষয় দ্রুত সমাধানে প্রায় 4,000 রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছে। বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে যৌথ রাশিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল গঠনে আগ্রহ প্রকাশ করেছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় জিন্নাতুন জোহরা, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
2: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আজকে আমাদের সাথে আছেন শিল্পী জিন্নাতুন জোহরা। তাঁর কণ্ঠে আমরা কিছু গান শুনব এবং গান নিয়ে গল্প করব। আমরা যেটা সাধারণত করে থাকি যে প্রথমেই গানে যাই, একটা গান শুনে আসি, তারপর আমরা ফিরি কথোপকথনে, গল্পে, আড্ডায়। আপা, কোন গানটা দিয়ে শুরু করবো আজকে?
3: আমরা আরো চাই যে আরো চাই গো,
2: এটা দিয়ে শুরু করবো। খুব স্বল্পশ্রুত গান, খুব একটা শোনা যায় না এই গানটা। মানে রবীন্দ্রসঙ্গীত আসলে অনেক গান তো, সেই গানে সবগুলো যে লোকে শুনবে তার অর্থ নেই, কিন্তু এটা খুব
3: অনেক রেয়ার,
2: কম, হ্যাঁ রেয়ার, কম
3: কমনলি শোনা যায় না।
2: হ্যাঁ,
3: একটা সংস্কার গান, হ্যাঁ, প্রার্থনা পর্যায়ের গান। গানটার মধ্যে একটা আলাদা আবেদন আছে, যেমন বলা হয়েছে যে সকালবেলা সুন্দর আকাশ, তার যে সৌন্দর্য সেটা জীবনের মাঝে নিতে চাই। সবকিছুই মনে হয় বাইরে আছে, কিছু আমার ভেতরে নাই, এরকম একটা, মানে একটা জীবন বোধের একটা
2: বিষয়
3: যেখানে চাই, আমরা আসলে প্রচুর ভাবে চাই, সেই চাওয়াটা তো আমাদের কখনো ফুরায় না, এই ধরনের একটা বিষয় মনে হয়, মানে আমার বোধগম্যতায় যতটুকু আসে।
2: আমরা গানটা শুনি, তারপরে আবার কথায় ফিরছি।
3: ধন্যবাদ।

0: আমরা যে গানটি শুনলাম এই গানটিতে আরো চাই বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সকালবেলায় আলোয় ভরা এই যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন মাঝে কুড়ানো চাই, সকল ধন যে বাইরে আমার ভিতরে নাই। আমরা জানি রবীন্দ্রনাথ যদি তার আধ্যাত্মিক দর্শনকে আমরা একটু ক্রমবিবর্তন চিন্তা করি, ব্রাহ্ম ভাবধারা থেকে ওনার শুরু হয়েছে, একটা নিরাকার ব্রহ্মের পূজা থেকে পারিবারিক চর্চা থেকে তার আধ্যাত্মিকতা শুরু, ক্রমে বাউলদের সংস্পর্শে এসে উনি মনের মানুষকে খুঁজেছেন এবং সেই প্রক্রিয়াটায় বাউলরা যেমন করে দেখেন তেমনি করে রবীন্দ্রনাথ দেখতে হচ্ছেন প্রকৃতির মধ্যে সৃষ্টির মধ্যে স্রষ্টার উপলব্ধি, অর্থাৎ সর্বেশ্বরবাদ বলে যেটা। এই গানটিতে ঠিক সেই বাইরের যে প্রকৃতি সেই বিষয়টাকে সেই অনুভূতিটাকে সৃষ্টির সেই মূল কথাটাকে মনে হয় যে আমার মধ্যে আমি সেই
1: অসীমকে
0: অসীমত্বকে পেতে চাই। এই গানটাতে আমরা সেই যে ওই যে একটা ভিন্ন গানে আছে সে নয়ন তারায় তাই না হারায় তাকাই আমি যেদিকে, হ্যাঁ আলোক ধারায় আমি যেদিকে তাকাই তাকে পাই, এখানেও সেই যে বাইরের সুধা সেটাকে কবি গ্রহণ করতে চেয়েছেন। আমরা গানে যাই, অনেক কথা বলা হলো, পূজার একটা সুন্দর গান দিয়ে শুরু করলাম, এবার কি আমরা প্রকৃতিতে যাব?
1: হ্যাঁ যেতে পারি।
0: এবার কোন গানটি শুনব?
1: দ্বিতীয় গানটি আমি গাইছি, আজি বর্ষা রাতের শেষে সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে।
0: একেবারেই বর্ষা প্রকৃতির গান রবীন্দ্রনাথের গান, আমরা দেখি যে প্রকৃতি পর্যায়ের গান, বিশেষ করে বর্ষা বসন্তের গানে বরং কম, বর্ষার গানে বিশেষভাবে আমার কাছে মনে হয়েছে যে বাইরের প্রকৃতির সাথে অন্তঃপ্রকৃতি মনের ভিতরের যেই প্রকৃতি তার একটা সাযুজ্য মিলন তার গানে খুব স্পষ্ট। এই গানটিতে আমার কাছে ঠিক মনের কথাটা প্রাণের কথাটা এসছে ঠিকই, তেমনভাবে দেখি না, বরং এই বর্ষা প্রকৃতিতে সেই
1: সৌন্দর্য
0: সৌন্দর্যের কথাই বলা হয়েছে,
1: বর্ষার যে
0: রূপটা
1: সেটাই বলা হয়েছে, একটা কালারফুল রূপ।
0: আমরা গানে যাই, আজি বর্ষা রাতের শেষে।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন শিল্পী জিন্নাতুন জোহরা। আমরা তার কণ্ঠে পরপর দুটি গান শুনলাম। এবারে কি আমরা একটু অন্যদিকে যাবো? আমরা পূজা শুনলাম, প্রকৃতি শুনলাম,
1: একটু প্রেমের দিকে
0: যেতে পারে। হ্যাঁ, কোন গানটি করবেন আপা এখন?
1: আমি এবার গাইতে চাইছি আপনার তুমি কোন কাননের ফুল।
0: খুবই একদম প্রথম বয়সের রচনা এবং একেবারে যে বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে, কবির যে আমি বলবো যেই পিছনের আমি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ ভিন্ন প্রসঙ্গে বলেছেন যে সম্মুখে ঠেলে নিয়ে যাচ্ছে, অর্থাৎ কবির কল্পনায় যে একটা মূর্তি সেটা কখনো প্রেম, কখনো ঈশ্বর, কখনো প্রকৃতি, তেমনি একটি বিষয় রবীন্দ্রনাথ একদম তার তরুণ বয়স থেকে আমরা দেখতে পাই, যেটাকে পরবর্তী সময় রবীন্দ্রনাথের নিজের কথায় রবীন্দ্র যারা গবেষক তারা দেখেছেন যেভাবে যে একটা কিছু প্রেরণা রবীন্দ্রনাথ অনুভব করেছেন সারা জীবন। তো সেটা যেমন প্রকৃতি বা ঈশ্বরের প্রসঙ্গ এসছে, একটা বড় প্রসঙ্গ এখানে থেকে যায় তার প্রথম জীবনের প্রেরণা কাদম্বরী দেবী। তো এখানে স্পষ্ট তো আমি বলতে পারবো না, কিন্তু যেটা আমি বলতে চাই সবসময় বলে থাকি যে কবির মনের কথা যিনি পড়ছেন সেটা যে একদম মিলে যাবে তা বোঝা খুব মুশকিল, কিন্তু এই যে কোন কাননের ফুল কোন গগনের তারা, 1886 সালে লেখা গানটি, শুধু মনের মধ্যে জেগে আছে
1: ওই নয়নের
0: তারা, একেবারে স্থিতি তর্পণে যদি আমরা চিন্তা করি তাহলে কবির হৃদয়ে সেই মূর্তিটি আসে। যাই হোক, আমি ঘুমের ঘোরে চাঁদের পান

0: কিরণধারা, মানে আমার কিরণধারা স্নিগ্ধ শান্ত করে দিক। এই ভালোবাসা যেন শান্ত সৌম্য একটা অনুভব, একটা প্রশান্তির অনুভব এমন এক এই গানটার মধ্যে।
1: আমরা এই পর্যায়ে শুনছি তুমি কোন কারণের ফুল কোন গগনের তারা।

0: শিলাইদহে বাসকালে নয়, তারপরে যখন রবীন্দ্রনাথ অনেকবারই এসছেন,
1: বারে
0: এসছেন, সেই সময় কোনো এক সময় লিখেছেন, যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
1: সহজ ভাষা, সহজ প্রাঞ্জল। রবীন্দ্রনাথ সব কম বেশি সবকিছু বদ্ধতার মাঝে আবার এক ধরনের মানে সেই উচ্চতাতেও থাকে, কিন্তু এটা একেবারে প্রাঞ্জল ভাবে আমরা বুঝতে পারি যে আমার কিসের ব্যথা আমি তোমায় জানাতাম।
0: আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। তার আগে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, রবীন্দ্রসঙ্গীত, বাংলা গান, বাংলা সংস্কৃতি চর্চা করুন। শুভরাত্রি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে, আমরা আরেকটি গান শুনতে পারব এবং
1: এটিও প্রেম পর্যায়ের গান, আমার খুব পছন্দের একটি গান। হ্যাঁ, যদি জানতাম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
0: এই গানের কথাতে এটার আমার কাছে মনে হয়েছে বিশ্লেষণ করার কিছু নেই, বরং যেটা বক্তব্য যে কবি যখন এইটা একদম আমাদের এই বাংলায় রচনা শিলাইদহে, তবে

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় জিন্নাতুল জোহরা, গবেষণা গ্রন্থনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কুটোর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশের পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে অবশ্যই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। প্রথম শিল্পী মোহাম্মদ সালমান, গানের কথা সাজিয়েছেন মিল্টন খন্দকার, সুর করেছেন গীতিকার নিজেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের আয়োজন। এবারে পরপর আপনাদের লুৎফর নাহারের গাওয়া দুটো আধুনিক গান শোনাব। প্রথমটি কথা ও সুর করেছেন খান আতাউর রহমান, আর দ্বিতীয় গানটির কথা সাজিয়েছেন আবু হেনা মুস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ। আসুন লুৎফর নাহারের কণ্ঠে পরপর দুটো আধুনিক গান শোনা যাক।

0: এই গানটির মধ্য দিয়েই শেষ হল আধুনিক গানের পর্ব।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গানের শিল্পী মোহাম্মদ আলী আকবর, গীতিকার শিমুল সরকার, সুরকার গীতিকার নিজেই।

মোহাম্মদ আকবর আলীর কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম, সুরকার শিমুল সরকার।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হল পল্লীগীতি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে, এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে এখন নিউ ইয়র্কের পথে। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। দুপুরে বিমানটি তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে 2 ঘণ্টা 35 মিনিটের ট্রানজিট শেষে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। রবিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গার সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের নতুন সুযোগ সৃষ্টি করবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র শিল্প খাতে বিদ্যমান সমস্যা সমাধানে বাস্তব ভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি একই সঙ্গে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে সরকারের নীতি নির্ধারণী মহলে তুলে ধরতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন। বৈঠকে প্রতিনিধি দলের নেতারা দেশীয় বস্ত্র কল সুরক্ষায় 10 থেকে 30 কাউন্টের তুলা সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার উপর জোর দেন। সাইবার নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ বিনিময়ের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাইবার অপরাধ প্রতিরোধে চীনের সাইবার ল্যাব পরিদর্শন এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের জন্য বাংলাদেশকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর পরামর্শ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সিআইডি নেতৃত্বে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর ঘোষণা দেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি টেক্সটাইল কারখানায় চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতাল দুটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে নগদ 50,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিবেশী দেশগুলোতে বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল পাচার হওয়া রোধ এবং সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থেই বাধ্য হয়ে তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন অঞ্চলের দেশগুলোর জ্বালানি তেলের দর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের স্বয়ংক্রিয় দর পদ্ধতি পুরোপুরি কার্যকর করলে ডিজেলের প্রতি লিটারের দাম আরও বেশি নির্ধারণ করতে হতো। তবে দেশের সাধারণ জনগণ, গণপরিবহন খাত এবং সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল কৃষকদের আর্থিক দিক বিবেচনা করে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিয়ে দাম তুলনামূলক অনেক কম ও সহনীয় পর্যায়ে রেখেছে বলেও জানান তিনি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকা অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার।

0: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে দিন গ্রহণে ইসলামের বিধান সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযুক্ত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭:২০।
1: সেই আমি এই আমি সকাল ৭:৩০। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮:৩০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত ফোন ইন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫:১০। বিকেল ৫:৩০ শুনবেন লেটস স্পিক ইংলিশ সকাল ৬:৪০ এবং বিকেল ৫:৪০ শুনবেন ডিম্পু ঠেকাই একসাথে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান সুরের মোহনায় রাত ১০:০৫। বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ শুনবেন রাত ১০:৩০।
0: এছাড়া এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক দূর থেকে কাছে, রচনা ফাতে লোহানি, প্রযোজনা বাহারাম সিদ্দিকী। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ MHz, এফএম ১০২ MHz ও এফএম ১০৬ MHz সকাল ৬:০০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রবাহিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা, খুলনা ও ফরিদপুরে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকাল 9টায় 57%, সন্ধ্যে 6টায় 67%। আজ ঢাকায় সূর্য উদয় হবে 5:48, অস্ত যাবে 5:55। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব, আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ মঙ্গলবার, সাথে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, দশই রবি সানি ১৪৪৮ হিজড়ি, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, FM ১০৬ মেগাহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাকিল আহমেদ ও ফারহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, সূরা বনি ইসরাইল এর ১০ আয়াত থেকে ১২ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।